বিসমিল্লাহিরাহমানিরাহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59। আজ শুক্রবার 19 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 17 মহরম 1448 হিজরি, 3 জুলাই 2026 খ্রিস্টাব্দ। শুরু হল আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটার, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় আমি মোহাম্মদ আজমল হাসান, প্রকৌশল তত্ত্বাবধানে খান আল আমিন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন প্রদীপ কুমার মিত এবং মোহাম্মদ সাইফুজ্জামান। পরবর্তী অনুষ্ঠান ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনা হচ্ছে, এবং এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. It's 8 a.m. This is Bangladesh Bitar, broadcasting on the morning of Friday, the 19th of Ashad, the 17th of Muharram, and July the 3rd. The news read by Muhammad Kamaluddin. First, the headlines. Literary works of Qazi Nazrul Islam is a lighthouse in protecting future generation from misguidance, says Prime Minister Tariq Rahman. Cabinet forms committee to amend visa policy. The Home Minister warns of strict action against any propaganda through social media to tarnish the image of the country, Bangladesh. The government to launch one-stop service to ensure rights of disabled, says State Minister for Social Welfare. China visit of Tariq Rahman elevates bilateral ties to a new strategic height, comments Chinese ambassador. Venezuela rescues one earthquake survivor after 8 days. Death toll increases to 2,300. And in FIFA World Cup, Spain and Portugal moves to the round of 16. Prime Minister Tariq Rahman has stressed that Nazrul's literature, rich in moral values, be used as a lighthouse to protect the future generation from misguidance in today's challenging global environment. He said this while virtually inaugurating the year-long Nazrul Bothshaw 2026-27 celebrations in all districts and 74 selected upajillas simultaneously at his office at the Secretariat in the capital yesterday. The Prime Minister urged people to embrace the humanistic ideals of poet Nazrul Islam. He stated that the government is committed to building an inclusive society where people, irrespective of religion and caste, can live safely and peacefully. Tariq Rahman said Nazrul's poetry and song served as a powerful source of inspiration during Bangladesh's liberation war and have remained the language of protest and resistance in every democratic development of the country. Calling the national poet as the soul of Bangladesh, the Prime Minister said, Nazrul's ideals of equality, humanity and communal harmony remain highly relevant at a time when attempts are being made to divide the people in the name of narrow political interest. The Cabinet Committee headed by Finance Minister has been constituted to revise the Visa Policy 2006. The committee has been constituted in a cabinet meeting at the Secretariat yesterday with Prime Minister Tariq Rahman in the chair. The committee will recommend amendment to the existing visa policy to make the entry and departure policies of foreign nationals more easy and disciplined. Following the meeting, Cabinet Secretary Nasimul Gani said, the newsman that proposed the Visa Policy 2026 seeks to attract foreign investment, promote international business, facilitate the entry of the skilled professionals, encourage tourism and the hospitality sector, and strengthen technology and knowledge transfer. Home Minister Salahuddin Ahmed has asserted of continuing in principle and moral support of Bangladesh for the Palestinian struggle for independence and establishment of a sovereign state. He said this while Palestinian Ambassador to Bangladesh Yusuf Esfai Ramadan paid a courtesy call on him at the Secretariat yesterday. The meeting discussed various issues of bilateral interest, including law and order, and security issues between the two countries, easing visa issues in favor of the Palestinian students. Regarding misinformation and propaganda circulated in social networking platforms, Home Minister said, such works tarnish the image of Bangladesh in international arena and warned of tougher action against those involved in such cyber crimes. He added that those will be identified through proper investigations and brought under the law without delay to face exemplary punishment. State Minister for Social Welfare Farzana Sharmin has said, the government is working to ensure the rights of persons with disabilities and improve service delivery through inter-ministerial coordination with the plan to bring all entitled services under one-stop service system. He said this while addressing the Inter-Ministerial Coordination and Implementation Committee meeting on the rights and protection of services for the persons with disabilities at Secretariat in the capital yesterday. State Minister said the government would initially launch a pilot project in at least 10 districts or upojillas. The pilot initiatives would seek to ensure education, physical and mental health services, skills development, training and employment opportunities under a single framework, she added. Chinese Ambassador to Bangladesh Yu Wen has described the just concluded visit of Prime Minister Tariq Rahman to China as a complete success, stressing that the visit injected strong momentum to Dhaka-Beijing growing relations. He was talking to the reporters at the embassy, highlighting the outcomes of the visit yesterday. The ambassador said, "A new level of trust developed between the two countries with this visit," and described the proposed Bangladesh-Myanmar-China economic corridor as a new strategic opportunity. This is Bangladesh Betar giving you the news. The Bangladesh Energy Regulatory Commission, BERC, has reduced prices of the liquefied petroleum gas, LPG. The BERC made the announcement yesterday. According to the BERC announcement, the price of a 12 kg LPG cylinder has been reduced by 357 taka to 1,528 taka. Rescuers have pulled a 43-year-old man alive from the rubble of a collapsed building 8 days after deadly twin earthquakes struck in Venezuela. According to the official report, the death toll rose to 2,300. A huge number of people still missing, and the death toll expected to rise. FIFA World Cup, the World Cup football, and Spain advanced to the round of 16 with a dominant 3-0 victory over Austria at Los Angeles, while Portugal confirmed round of 16, beating Croatia by 2-1 at Toronto today. Meanwhile, Switzerland will take on Algeria at 9 a.m. at Vancouver in Canada. Dhaka Met Office says a low-pressure area has formed over Northwest Bay and adjoining North Odisha, West Bengal coast. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Pyra have been advised to hoisted local cautionary signal number 3, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to come close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast fell till 1 this afternoon says there are chances of rain or thunder showers with temporary south-easterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Mymensingh, Khulna, Borishal, Puthuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Literary works of Qazi Nazrul Islam is a lighthouse in protecting human generation, protecting future generation from misguidance, says Prime Minister Tariq Rahman. Cabinet forms committee to amend visa policy. Home Minister warns of strict action against any propaganda through social media to tarnish the image of Bangladesh. The government to launch one-stop service to ensure rights of the disabled, says State Minister for Social Welfare. China visit of Tariq Rahman elevates bilateral ties to a new strategic height, comments the Chinese ambassador. Venezuela rescues one earthquake survivor after 8 days. Death toll increases to 2,300. And in FIFA World Cup, Spain and Portugal moves to the round of 16. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি বিলকিস আক্তার সিদ্দিকা। গতকাল থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা 2026। যশোর শিক্ষা বোর্ডের অধীনে 117,177 জন ছাত্রছাত্রী এবছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে 56,908 জন ছাত্র এবং 60,189 জন ছাত্রী। মোট পরীক্ষার্থীর মধ্যে মানবিক বিভাগে 81,960 জন, বিজ্ঞান বিভাগে 22,723 জন এবং ব্যবসায়ী শিক্ষা বিভাগে 12,494 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় 23,547 জন, সাতক্ষীরায় 12,277, বাগেরহাটে 8,229, যশোরে 19,791, ঝিনাইদহে 14,702, মাগুরায় 7,055, নড়াইলে 4,699, কুষ্টিয়ায় 15,383, চুয়াডাঙ্গায় 7,579 এবং মেহেরপুর জেলায় 3,915 জন পরীক্ষার্থী রয়েছে। যশোর বোর্ডের অধীনে 10 জেলার 240টি কেন্দ্রে 570টি কলেজের পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সিটি কর্পোরেশন নাগরিকদের জন্য কাজ করে। আমি দায়িত্ব গ্রহণের পর থেকে নাগরিকদের সমস্যা ও চাহিদাসমূহ জানার চেষ্টা করেছি, সেগুলোই আগামীতে আমাদের করণীয় নির্ধারণ করে দিয়েছে। তিনি গতকাল নগরভবনের শহীদ আলতাফ মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন নাগরিক ফোরাম কর্তৃক প্রস্তাবিত উন্নয়ন পরিকল্পনা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রশাসক বলেন, উন্নয়ন পরিকল্পনায় যে প্রস্তাবনা তুলে ধরা হয়েছে তা গঠনমূলক, বাস্তবসম্মত এবং অধিকাংশই বাস্তবায়নযোগ্য এবং প্রস্তাবনাসমূহ আমাদের পরিকল্পনার মধ্যেও আছে। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পানি নিষ্কাশনে পাম্প স্থাপন, বর্জ্য রিসাইক্লিং সেন্টার চালু, বাইরে থেকে নগরীতে ইজিবাইকের প্রবেশ বন্ধ, ফুটপাথ দখলমুক্ত করা, মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ইত্যাদি কাজ বাস্তবায়ন করতে পারলে নাগরিক সমস্যা অনেকটাই হ্রাস পাবে। তিনি বর্জ্য সংরক্ষণ করে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান। নাগরিক ফোরাম চেয়ারপারসন রফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, প্রধান প্রকৌশলী মুশিউজ্জামান খান, সচিব মোহাম্মদ রেজা রশিদ ও বাজেট কম অ্যাকাউন্টস অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান সহ সংশ্লিষ্টরা এই সময় উপস্থিত ছিলেন। এর আগে কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সিটি ল কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ সময় তিনি বলেন, বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনের রূপ দিতে হবে। সরকার ঘোষিত সবুজে সাজাই বাংলাদেশ সফল করতে বৃক্ষরোপণে সম্পৃক্ত হতে সকলের প্রতি আহ্বান জানান। পরে প্রশাসক কলেজ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। প্রশাসক কলেজ প্রাঙ্গণ একটি গাছের চারা রোপণ করে। এছাড়া কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু খুলনা সিটি কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড এবং হাসপাতাল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান, অভ্যন্তরীণ বর্জ্য ব্যবস্থাপনা ও সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের বর্তমান অবস্থা পরিদর্শন করেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, সচিব মোহাম্মদ রেজা রশিদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা শরীফ সামিউল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আলী ইমরান ও হাসপাতালের পরিচালক ডা কাজী মোহাম্মদ আইনুল ইসলাম এ সময় তার সাথে ছিলেন। বেদনা ও ত্যাগের মহাকাব্য জুলাই গণ অভ্যুত্থান, শোক ও শক্তিতে আজও অমলেন শীর্ষক এক আলোচনা সভা গতকাল মাগুরার মোহাম্মদপুর উপজেলার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য নিওয়াজ হালিমা আরলেতে প্রধান অতিথি ছিলেন। সভায় শহীদ রাব্বি আবু সাইদ ও মুগ্ধ সহ সকল শহীদদের জীবন ও কর্মের উপর বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক মানুষ এ সময় উপস্থিত ছিলেন। পরে শহীদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। খুলনার বটিয়াঘাটা উপজেলা অডিটোরিয়ামে সকল সরকারি কর্মকর্তাদের এক মত বিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য আমির রেজাজ খান এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মৎস্য ও কৃষি কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে তিনি বটিয়াঘাটা উপজেলা স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের জন্য নির্মিত পরিদর্শন কক্ষ এর উদ্বোধন করেন। খুলনার কয়রা উপজেলার 2,000 শিক্ষার্থীদের মধ্যে গতকাল ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব চারা বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপির সদস্য, জেলা যুবদলের সদস্য সচিব, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরার দেভাটা উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে গতকাল অসহায় মহিলাদের মধ্যে সেলাই মেশিন, মেধাবী ও দুস্থ শিক্ষার্থীদের বাইসাইকেল, অসহায়দের ভ্যান ও স্কুলে বেঞ্চ বিতরণ করা হয়। সংসদ সদস্য মহাদিস আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, উপজেলা প্রকৌশলী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ ও উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে 14 জন অসহায় মহিলাদেরকে সেলাই মেশিন, 16 জন মেধাবী ও দুস্থ শিক্ষার্থীকে বাইসাইকেল, 5 জন অসহায়কে ভ্যান ও স্কুলে 80 জোড়া বেঞ্চ বিতরণ করা হয়। এদিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদের হলরুমে গতকাল উপজেলার 50 জন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। সংসদ সদস্য তাজউদ্দিন খান এতে প্রধান অতিথি ছিলেন। স্থানীয় জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বলফিল্ড মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচে গতকাল আর্জেন্টিনা সমর্থক দল 2-1 গোলে ব্রাজিল সমর্থক দলকে পরাজিত করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
2: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন হাফিজুর রহমানের কণ্ঠে। কথা লিখেছেন সৈয়দ আব্দুল মতিন। প্রিয় শ্রোতা, আপনারা দেশের গান শুনছেন। এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন এস কে সাইদুর রহমান। গানের কথা লিখেছেন মোহাম্মদ জাকারিয়া।

বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে।

0: এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ দেশের গান শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে শুনতে পাচ্ছেন FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে পবিত্র কোরআন শিক্ষার আসর, পরিচালনায় কারি ইকরামুল কবির।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
3: ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
2: ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো?
4: আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি।
5: উস্তাদজি, আপনি কেমন আছেন?
2: আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। পবিত্র কোরআন শিক্ষার আসরের পক্ষ হতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে এরশাদ করেন যে, তোমরা কোরআনুল কারিমকে তাজউইদ সহকারে বিশুদ্ধভাবে তিলাওয়াত করো। আর তাজউইদ হলো মখরাজ, সিফাত, মাদ, গুন্নাহ, পোর, বারিক, অকফ, ইয়াদার সাথে তিলাওয়াত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দান করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়িবে, উহার বিনিময়ে সে একটি নেকি লাভ করিবে এবং একটি নেকির সওয়াব 10টি নেকির সমান হইবে। আমি এই কথা বলি না যে পুরা আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর এবং মিম এক অক্ষর, প্রত্যেকটি অক্ষরে 10টি করে নেকি দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তাজউইদ সহকারে সুন্দরভাবে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন,
3: আমিন।
2: আজকে তোমরা সূরাতুল বালাদ মাস্ক করবে এবং তাজউইদ সহকারে জানবে এবং তাজউইদ সহকারে সুন্দরভাবে তেলাওয়াত করবে। আমি সূরাতুল বালাদ মস্ক করব, আমার সাথে সাথে তোমরা পড়বে। কিন্তু তার আগে আমাদের পিছনের যে সবকটি ছিল সূরাতুল লাইল, এই সূরাটি আমি এক একজনের কাছ থেকে শুনব। সর্বপ্রথম আমাকে শোনাবে মুহাম্মদ আবদুল্লাহ।

0: ওয়ামা খলাকাল যাকারা, ওয়াও দুটো গোল করে মধ্য একটু ফাঁকা করে ওয়াও উচ্চারণ করতে হবে, এবং অ হরফটা হচ্ছে পাতলা হরফ। এই হরফটা যখন উচ্চারণ করব তখন সর্বপ্রথম আগে দুই ঠোঁট গোল করতে হবে, যেমন ওয়াও
1: ওয়াও,
0: আবার বলো
1: ওয়াও,
0: আবার বলো
1: ওয়াও
0: ওয়াও
1: ওয়াও ওয়াও।
0: দুই ঠোঁট গোল করতে হবে আগে, যদি আমি এটা না করি তাহলে দুই ঠোঁট যদি মিশে যায় বা উচ্চারণ হবে, ওয়াও আর উচ্চারণ হবে না, কারণ দুই ঠোঁটের ভেজা অংশ থেকে বা উচ্চারণ হয়, দুই ঠোঁটের শুকনা অংশ থেকে মিম উচ্চারণ হয়, আর দুই ঠোঁট গোল করে মধ্য একটু ফাঁকা করে ওয়া।

0: فأما من أعطى واتقى وصدق بالحسنى.
1: وصدق صاد متحرف এখন যদি আমি মোটা না করি সাদ পাতলা হয়ে যাবে, অর্থাৎ সিনের দিকে টানবে। ওয়াসাদদাক ওয়াসাদদাক ওয়াসাদদাক সাদ সাদ
0: ওয়াসাদ সাদ।
1: তুমি বলো আব্দুল্লাহ।
0: ওয়াসাদদাক বিল হুসনা ফাসানু

শুন, ইয়া জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগে জিম শিন ইয়া ইয়া বলো।

0: তাহলে ওয়াকাযযাব বিল হুসনা,
1: ওয়াকাযযাব বিল হুসনা।
0: এরপরে আছে ফাসানু
1: ইয়াসসিরু,
0: এইটা আমি বুঝাইতে চাচ্ছিলাম। ফাসানু ইয়াসসিরু, ইয়াসসিরু আর ইয়াসসিরু, যখন আমি ইয়াসসিরু বলবো তখন মাখরাজের হরফের নির্দিষ্ট মাখরাজ যাবে না, এটা ভুল। ফাসানু ইয়াসসিরুহু লিল, বলো

0: এবার বলো মা ইউগনি
1: ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা
0: ওয়ামা ইউগনি আনহু মালুহু মাদ্দে মুনফাসিল এই জন্য মদের দিকে খেয়াল করা যেখানে এক আলিপ পরিমাণ টান আছে সেখানে আমি একটু বেশি দিলাম হবে না যেখানে তিন আলিপ পরিমাণ টান আছে সেখানে আমি কম দিলাম এটা হবে না যেখানে যে মদ আছে সেখানে সেভাবে টেনে পড়া আবার বলো ফাসানু ইয়াসসিরুহু লিল ইউসরা এখান থেকে আবার বলো
1: ফাসানু ইয়াসসিরুহু লিল উসরা
0: ইউসরা এখান থেকে বলো
1: فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى

0: আবার বলো,
1: ওয়াসায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতী মালাহু ইয়াতাযাক্কা
0: ইয়াতাযাক্কা, সব জোরে যায় ধাক্কা দেওয়া যাবে না।

0: ولسوف يرضى. صدق الله المولانا العظيم.
1: ما شاء الله. আরো সুন্দর করে তেলাওয়াত করতে হবে। মদ গুন্না পারিবারিক সার্বিক দিক থেকে কাওয়ায়েদগুলো আছে, তাজবিদগুলো আছে, সুন্দরভাবে আদায় করে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। এবার তেলাওয়াত করে শোনাবে মোহাম্মদ উবাইদুল্লাহ মাহমুদ।
0: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।

0: إن سعيكم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى
1: وصدق بالحسنى এখান থেকে আবার বলো
0: وصدق بالحسنى
1: وصدق واو যখন আমি উচ্চারণ করব তখন দুই ঠোঁট গোল করতে হবে واو
0: واو
1: واو
0: واو
1: واو
0: واو
1: واو
0: واو وصدق بالحسنى فسنيسره لليسرى
1: فسنيسره
0: فسنيسره لليسرى وأما من بخل واستغنى
1: خاموتا কিন্তু যখন জের আসবে তখন বাখি হবে না ভুল বাখি বলো আবার বলো বা পাতলা হরফ ওয়া আম্মা মান বাখিলা বাখিলা

0: বেশি শক্ত করলে আওয়াজটা অন্যরকম হয়ে যাবে এবং সুন্দর ভাবে উচ্চারণ হবে না। পাতলা হরফ যার ভিতরে সদ সিন জা তিনটা হরফের ভিতরে সফির আওয়াজটা বাজবে। আবার বলো আল্লাযী
1: আল্লাযী ইয়ুতী মালাহু ইয়াতাযাক্কা সাদাকাল্লাহুল আযীম।
0: এরপরের থেকে ওমালি আহাদিন ইনদাহু মিন নিআমাতিন তুজজা এখান থেকে বলবে মুহাম্মদ মাশরুর রহমান।

0: لسوف يرضى. صدق الله العظيم.
1: ما شاء الله. এবার তেলাওয়াত শোনাবে মোহাম্মদ আব্দুর রহমান।

0: وصدق بالحسنى فسنيسره لليسرى.
1: আবার বলো আব্দুর রহমান. আবার বলো মোটা করা হয় সদ হয়ে যাবে, অর্থ পরিবর্তন হয়ে যাবে, নামাজের ক্ষতি হবে। এই জন্য মাখরাজের দিকে খেয়াল করে নির্দিষ্ট যে মাখরাজ আছে ওই মাখরাজ অনুযায়ী হরফ গুলো আদায় করতে হবে।
0: ফাসানুয়াসসিরুহু

মাশাআল্লাহ, আরো সুন্দর করে তেলাওয়াত করবে। আমরা এখন সূরাতুল বালাদ মাশক করব, আমার সাথে তোমরা মাশক করবে।

0: আজ এ পর্যন্ত। আপনারা যে যেখান থেকে আমাদের এ অনুষ্ঠান শুনছেন, আল্লাহ তাআলা সবাইকে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি দান করুন। প্রিয় শ্রোতা, প্রশ্ন ও মতামত থাকলে চিঠি যোগে আমাদেরকে জানাতে পারবেন। চিঠি পাঠানোর ঠিকানা প্রযোজক পবিত্র কোরআন শিক্ষার আসর, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ, বেতার খুলনা 9000। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: পবিত্র কোরআন শিক্ষার আসর শেষ হল। পরিচালনা করলেন ক্বারি ইকরামুল কবির, সম্পাদনায় খন্দকার ওয়াহিদুজ্জামান, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনায় ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হল বাংলাদেশ বেতার খুলনা। এখন সকাল 9টার বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল ৯টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আঞ্জুমান আরা। বিদ্যমান ভিসা নীতি সংশোধনের জন্য সরকার অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ কমিটি গঠন করা হয়। বিদেশি নাগরিকদের প্রবেশ ও প্রস্থানের নীতিমালা আরও সহজ ও সুশৃঙ্খল করার লক্ষ্যে এই কমিটি সুপারিশ করবে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের বলেন, প্রস্তাবিত ২০২৬ সালের ভিসা নীতির লক্ষ্য হল বিদেশি বিনিয়োগ আকর্ষণ, আন্তর্জাতিক ব্যবসার প্রসার, দক্ষ পেশাজীবীদের প্রবেশ সহজ করা, পর্যটন খাতকে উৎসাহিত করা এবং প্রযুক্তি ও জ্ঞান হস্তান্তর শক্তিশালী করা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের নীতিগত ও নৈতিক সমর্থন সর্বদা অব্যাহত থাকবে। বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। বৈঠকে দুই দেশের মধ্যে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, ফিলিস্তিনি শিক্ষার্থীদের অনুকূলে ভিসা ইস্যু সহজীকরণ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় বাংলাদেশকে একটি প্রগতিশীল ও উদারপন্থী মুসলিম রাষ্ট্র উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিষয়ে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার যে কোনো প্রচেষ্টা বা অপপ্রচার কঠোর হাতে দমন করা হবে। তিনি বলেন, এই ধরনের সাইবার অপরাধ ও অপপ্রচারের সাথে জড়িত অপরাধীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবা সুরক্ষা নিশ্চিত করতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে প্রাপ্য সব ধরনের সেবা পর্যায়ক্রমে একটি ওয়ান স্টপ সার্ভিসের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। তিনি গতকাল সচিবালয়ে প্রতিবন্ধীদের অধিকার ও সেবা সুরক্ষা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সমন্বয় ও বাস্তবায়ন কমিটির সভায় একথা বলেন। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, অভিভাবকরা যেন সন্তানকে স্কুলে রেখে আয়মূলক কাজে যুক্ত হতে পারেন সে লক্ষ্যে প্রাথমিকভাবে অন্তত ১০টি জেলা বা উপজেলায় পাইলট প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। চলতি বছরের জুন মাসে দেশের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৬% বেড়েছে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যেও তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশল পণ্য এবং কৃষি পণ্যের রপ্তানিতে প্রবৃদ্ধির কারণে এই সাফল্য এসেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির সর্বশেষ হিসাব অনুযায়ী ২০২৬ সালের জুন মাসে বাংলাদেশ পণ্য রপ্তানি থেকে আয় করেছে ৪২০ কোটি মার্কিন ডলার। ২০২৫ সালের একই মাসে এ আয় ছিল ৩৩৪ কোটি মার্কিন ডলার। এই হিসাবে এক বছরের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে ২৫.৯১%। ইপিবি জানায়, তবে বার্ষিক হিসাবে গত অর্থ বছরে রপ্তানি আয় সামান্য কমেছে। গত অর্থ বছরে দেশের মোট পণ্য রপ্তানি আয় হয়েছে ৪,৮০০ কোটি মার্কিন ডলার। ২০২৪-২৫ অর্থ বছরে এ আয় ছিল ৪,৮২৮ কোটি ডলার। ভেনেজুয়েলায় ভয়াবহ দুটি ভূমিকম্পের ৮ দিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪৩ বছর বয়সে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। দেশটিতে ভূমিকম্পের ঘটনায় সরকারি হিসাবে এখন পর্যন্ত প্রায় ২,৩০০ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া বিপুল সংখ্যক মানুষ নিখোঁজ রয়েছেন, মৃতের সংখ্যা আরও অনেক বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপে কানাডার ভ্যাঙ্কুভারে এখন সুইজারল্যান্ড আলজেরিয়ার মোকাবেলা করছে। এর আগে লস অ্যাঞ্জেলসের সোফাই স্টেডিয়ামে অস্ট্রিয়াকে ০-৩ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে স্পেন। এর ফলে বিশ্বকাপের ১৬ বছর পর নকআউটে জয়ের দেখা পেল দলটি। দিনের দ্বিতীয় ম্যাচে কানাডার টরেন্টোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল 9টা বেজে 5 মিনিট, বাংলাদেশ বেতার খুলনা।
2: শুরু হচ্ছে রূপালি ছায়াছবির গানের অনুষ্ঠান। উপস্থাপনে রয়েছে আমি মোহাম্মদ আজমল হাসান
1: এবং আমি আজমল হুসনা। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। শুভ সকাল।
2: শুভ সকাল।
1: শ্রোতা বন্ধুরা, রূপালিতে প্রতিদিনকার মতো আজও কিন্তু রয়েছে আপনাদের পছন্দের ছায়াছবির গান, পাশাপাশি রয়েছে আপনাদের সাথে সরাসরি কথা বলার পর্ব, ফোন ইন পর্ব, যেখানে আপনারা ফোন করে আপনাদের অনুরোধের কথা জানাতে পারবেন। ফোন করতে পারেন 01974121970 এই নম্বরটিতে। আর বন্ধুরা, আপনারা কিন্তু চিঠি লিখতে ভুলবেন না। আমাদের কাছে চিঠি লিখতে পারেন রূপালি প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 90000 এই ঠিকানায়। তো আর কথা বাড়াবো না, আমরা বন্ধুদের পছন্দের গানের কাছে চলে যাই। বন্ধুদেরকে প্রথমেই শোনাবো আত্মগোপন ছায়াছবির গান, আর গানটিতে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর ও কনক চাপা।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, শুনছেন আপনাদের পছন্দের ছায়াছবির গান। আর এবারে আপনাদেরকে শোনাবো হাবিবের কণ্ঠে গান, আর গানটি নেওয়া হয়েছে আমার আছে জল এই ছায়াছবি থেকে। আর বন্ধুরা, আজকের প্রতিটি গানই কিন্তু আপনাদের পছন্দের গান। আপনারা প্রায় সময় যে গানগুলোর জন্য আমাদের কাছে ফোন ইনে অথবা চিঠিতে অনুরোধ করে থাকেন, সেই গানগুলোই শোনাচ্ছি। তো বন্ধুরা, শুনুন হাবিবের কণ্ঠে গান আমার আছে জল ছায়াছবি থেকে।

0: শ্রোতা বন্ধু, গানে গানে সুরের মূর্ছনায় আমরা দুজন রয়েছি আপনাদের সঙ্গে, রূপালীর আয়োজনে আমরা শুনছি আপনাদেরই পছন্দের সুন্দর সুন্দর গানগুলি।
1: ঠিক তাই, আর এবারে বন্ধুদেরকে আরো একটি গান শোনাবো, আর এই গানটির পরে আমরা ফিরে আসব বন্ধুদের অনুরোধ নেওয়ার জন্য। ফোন করতে পারবেন 01974-1219-70 এই নম্বরটিতে। তো বন্ধুদেরকে এবারে শোনাবো রানী কুঠির বাকি ইতিহাস, এই ছায়াছবির গান, আর গানটিতে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী ও আসিফ আকবর। তো বন্ধুরা চলুন শুনে আসি পছন্দের এই গানটি।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, শুনছেন আপনাদের পছন্দের ছায়াছবির গান। আর বন্ধুরা, সময় হয়ে গিয়েছে আপনাদের সাথে সরাসরি ফোন ইন পর্বে কথা বলে বন্ধুদের অনুরোধগুলো নিয়ে নেওয়ার। তো ফোনও কিন্তু চলে এসেছে। প্রথমেই কোন বন্ধুটি আমাদের সাথে রয়েছেন?
1: জি ওয়ালাইকুম সালাম। জি কে বলছেন?
2: হ্যাঁ,
1: আমরা দুজনই ভালো আছি। কে বলছেন কোথা থেকে?
2: জি
1: জি গিয়াসউদ্দিন, বলুন।
0: ঠিক আছে, অনেক চমৎকার একটি গানের অনুরোধ বন্ধু করেছেন, ধন্যবাদ, অবশ্যই আমরা শোনাতে চেষ্টা করব। শ্রোতা বন্ধুরা, আপনাদের সাথে সরাসরি ফোন ইন পর্বে আমাদের কথা হচ্ছে, নিচ্ছি এবারের ফোন কলটি। কে রয়েছেন?
3: হ্যালো।
0: হ্যালো, জি আদাব। জি বন্ধু, বলুন কোন ছায়াছবির কোন গানটি শুনতে চান?
3: ছবির নাম হচ্ছে অজান্তে।
0: জি
3: অজান্তে ছবি থেকে কুমার সানুর কণ্ঠে একটি গান শোনাবেন, মাধব তুমি একবার ফুকা বলে ডাক, এই গানটি শোনাবেন।
0: ঠিক আছে বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ একসাথে আমাদেরকে শোনার জন্য। এভাবেই পুরোটা আয়োজন জুড়ে সাথে থাকুন। আর নিচ্ছি এবারের ফোন কলটি। কে রয়েছেন?
1: হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি কে বলছেন? জি আমি ভালো আছি। কে বলছেন কোথা থেকে?
0: জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। কে বলছিলেন?
4: আমি বুলবুল আহমেদ, কাজীপাড়া ভামারা থেকে ভাইয়া আপু।
1: জি
4: আমার পক্ষ থেকে প্রথমে আপনাদের করমসা ফলের শুভেচ্ছা দিচ্ছি আপু।
1: জি জি
0: জি বন্ধু বলুন।
4: নাম শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ সন্তান ছায়াছবি থেকে মনির খানের কণ্ঠে গানের কথা। দশ মাস দশ দিন গর্ভে ধরে প্রসব যন্ত্রণা সহ্য করে জন্ম দিয়েছো মা, অবশ্যই এই গানটি তালিকায় লিখবেন।
1: ঠিক আছে,
0: অবশ্যই আমাদের চেষ্টা থাকবে আপনাদের সবার পছন্দের গান শোনানোর চেষ্টা কিন্তু আমরা সবসময় করে থাকি। আর ধন্যবাদ বন্ধু ফোন করার জন্য। নিচ্ছি এবারের বন্ধুর ফোন কল। কে রয়েছেন?
5: আসসালামু
0: আলাইকুম। আসসালাম,
5: শুভ সকাল।
0: শুভ সকাল বন্ধু।
5: আপু ভালো আছেন?
0: জি আমরা সবাই ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন।
5: জি আলহামদুলিল্লাহ ভালো আছি।
0: জি
5: কথা বলতেছি মোহাম্মদ ইসলাম উদ্দিন, শাহবাজপুর বাগুটিয়া শৈলকুপা থেকে।
0: জি বন্ধু বলুন।
5: আপু আমাকে শোনাবেন পোরামন, পোরামন ফ্যাসবে থেকে শফিক ও ন্যান্সি কণ্ঠে জ্বলে জ্বলে জোলাকি দিয়ে যায় আলো, ভালো থাকবেন।
0: ঠিক আছে, আপনিও ভালো থাকবেন। আর আপনার পছন্দের গান অবশ্যই আমরা শোনাতে চেষ্টা করব। 01974 121970 এই নম্বরটিতে সরাসরি কথা হচ্ছে আপনাদের সাথে। আরো একজন বন্ধু আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন। কে রয়েছেন?
1: হ্যালো। হ্যালো জি, শুভ সকাল। হ্যাঁ শুভ সকাল, কে বলছেন? জি বলুন।
0: আচ্ছা, আপনিও আপনিও সেই গানটি শুনতে চান? ঠিক আছে, অনেক ধন্যবাদ বন্ধু ফোন করার জন্য, সাথেই থাকুন। এবারেই আমাদের সাথে কে যুক্ত হয়ে গেলেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি বলুন বন্ধু, কোন ছায়াছবির কোন গানটি শুনতে চান? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পোড়ামন ছায়াছবির গানের জন্য আমাদের বেশ কয়েকজন বন্ধু অনুরোধ করলেন, আমাদের চেষ্টা থাকবে পরবর্তী আয়োজনে আপনাদের পছন্দের গানটি রাখার। নিচে এবারের বন্ধু ফোন কল। কে রয়েছেন?
6: তুহিন বলছি, গোলাপনগর বাজার কুষ্টিয়া থেকে।
0: জি
6: মুখোমুখি ছায়াছবি থেকে যে কোনো একটি গান শোনাবেন।
0: আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ বন্ধু। আপনি একটু রেডিও সেট থেকে সরে গিয়ে যদি আমাদের সাথে কথা বলতেন তাহলে আপনার কথাটা আরো সুন্দরভাবে কিন্তু আমাদের কাছে আসতো। আর অনুরোধ থাকবে বন্ধুরা, যেখান থেকে আমাদেরকে শুনছেন, রেডিও সেট অথবা মোবাইল ফোন যে কোনো থেকে, যে কোনোটা

0: হতে পারে, আপনারা একটু দূরে সরে গিয়ে ফোনে কথা বলবেন, তাহলে আপনাদের কথাটা স্পষ্টভাবে আমাদের কাছে আসবে। তো বন্ধুরা, আমরা গানের কাছে চলে যাই আপাতত, আবারও ফোন ইন পর্বে কিছুক্ষণ পরে আসার চেষ্টা করব। কোন গানটি এবারে বন্ধুদেরকে শোনাবো?
1: এবারে শোনাবো মনের মাঝে তুমি ছেয়ে ছবি থেকে, শিল্পী কুমার শানুর কণ্ঠে।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার NID বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
0: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষিরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষিরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোনো কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোনো কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, আপনাদের পছন্দের ছায়াছবির গানগুলো শুনছেন। তো আমরা বন্ধুদেরকে আরও একটি গান শোনাবো, তারপর আবারও চেষ্টা করব বন্ধুদের সাথে সরাসরি যুক্ত হয়ে যাওয়ার জন্য। তো এবারে বন্ধুদের জন্য কোন গানটি রয়েছে?
3: আমরা এবারে শোনাবো ইতিহাস ছায়াছবি থেকে গান, শিল্পী আসিফ ও শিল্পী সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।

0: বন্ধুরা, কথা দিয়েছিলাম যে গানের পরে আপনাদের সাথে সরাসরি কথা বলে আপনাদের অনুরোধগুলো আরো একবার জেনে নেব। তো আর একজন বন্ধু কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন, কে রয়েছেন?
1: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম। শুভ সকাল ভাইয়া। কে বলছিলেন, কোথা থেকে?
1: আমি তো অনুরোধ করছি, আমার মোবাইল ধরা হয় না কেন, খুব কষ্ট পাচ্ছি।
0: এই যে আজকে কথা হয়ে গেল,
1: আপনার বললাম আমি আর
0: না। বন্ধু, দুঃখ পাওয়ার কিছু নেই, আপনার নাম ঠিকানা বলে অনুরোধটি বলুন, আমরা চেষ্টা করবো আপনার পছন্দের গান শোনাতে। জি
1: জি, আমি আপনাদের খুব শ্রদ্ধা করি, কিন্তু ধরা হয় না মোবাইল।
0: বন্ধু, ফোন ইন পর্বের সময় ছাড়া তো আসলে আমরা ফোন ধরতে পারি না। ফোন ইন পর্বের সময় ফোন করলে অবশ্যই আমরা আপনাদের ফোন ধরি। আপনি অনুরোধের কথা বলুন। ঠিক আছে, আমরা চেষ্টা করব মাটির ফুল ছায়াছবি থেকে আপনার জন্য একটি গান প্রচারের। আপনি নিয়মিত আমাদের সাথে থাকুন। নিচ্ছি এবারের বন্ধু ফোন কল। আর বন্ধু, আপনাদের সাথে আমাদের সরাসরি কিন্তু ফোন ইন পর্বে কথা হচ্ছে, কে রয়েছে এবারে?
2: নমস্কার।
0: জি,
2: জ্ঞানন্দরপাল বলছি।
0: জি,
2: ফতেপুর থেকে।
0: জি বন্ধু বলুন।
2: দিদি, আপনারা সবাই ভালো আছেন তো?
0: জি, আমরা সবাই অনেক বেশি ভালো আছি। হ্যাঁ, আপনি
2: আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ ওই ছবি থেকে একটা গান শোনাবেন, গানের শোনাব কি করে বলবো তোমায়, ভালোবাসি।
0: ঠিক আছে বন্ধু, ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন। নিশ্চয়ই আপনার পছন্দের ছায়াছবি থেকে পছন্দের গানটি আমরা শোনাতে চেষ্টা করব। আর বন্ধুরা, ফোন ইন পর্বে আপনাদের সাথে সরাসরি কথা হচ্ছে 01974-1219-70 এই নম্বরটিতে। আর একজন বন্ধু যুক্ত হয়ে গিয়েছেন, কে রয়েছেন?
3: হ্যালো,
4: শামীম রেজা, মাধবপুর ভামারা থেকে বলছি।
3: জি বলুন, কোন গান শুনবেন?
4: বলি ছায়াছবি থেকে যে কোনো একটা গান শোনাবেন।
3: আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জি,
0: অবশ্যই আমরা বন্ধুদের পছন্দের গান দিয়েই কিন্তু সবসময় চেষ্টা করে থাকি অনুরোধের তালিকা তৈরি করার। কিন্তু হয় কি, অনেক সময় অনেক বন্ধুদের গান হয়তো আমরা রাখতে পারি না, কিন্তু আমাদের কিন্তু আপ্রাণ চেষ্টা থাকে। আপনারা মন খারাপ করবেন না যে আমার গান শোনানো হচ্ছে না, নিশ্চয়ই যদি আপনাদের অনুষ্ঠানের সাথে নিয়মিত থাকেন শুনতে পাবেন। নিচ্ছি এবারের বন্ধুর ফোন কল, কে রয়েছেন? হ্যালো,
2: আদাব দিদি।
0: জি বন্ধু বলুন, কে বলছিলেন, কোথা থেকে?
2: আমি মিলন বাবু, গয়রা বাজার।
0: জি
2: দিদি, আমার সঙ্গে আছে নিত্যানন্দ, মকরন্দ দোকানদার, আসমা খাতুন, বিকাশ খাতা, পলাশ,
0: সবাইকে অনেক অনেক শুভেচ্ছা একসাথে শোনার জন্য। বন্ধু, কোন গানটি শুনতে চান আপনারা?
2: আমার ছবির নাম জিগানসা, শিল্পী সাবিনা আফরিন, গানের কলি, তুমি যে ডাকাত, তুমি যে চোর, চুরি করেছো হৃদয় মন।
0: ঠিক আছে, অনেক ধন্যবাদ সবাইকে একসাথে শোনার জন্য, পাশাপাশি ফোন করে অনুরোধটি জানালেন, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তো আপাতত ফোন ইন পর্বে শেষ ফোনটি নেব, কে রয়েছেন?
3: হ্যালো,
5: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম সালাম। জি কে বলছেন?
0: শুভ সকাল, আমরা দুজনে অনেক ভালো আছি। আচ্ছা বলুন, অনুরোধের কথা বলুন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বন্ধু, অনুরোধের কথা বলুন।
5: আপু আমাকে গান শোনাবেন, রবীন্দ্র নাম হয়ে যাবে অশান্তি, আমি নিয়ে আসছিন
0: বেতারের সাথে থাকবো, বেতারকে ভালোবাসবো, এটি কিন্তু আমরা চাই। অনেক ধন্যবাদ বন্ধুরা ফোন ইন পর্বে অংশগ্রহণ করে আপনাদের অনুরোধ গুলো জানানোর জন্য, খুব ভালো লেগেছে কথা বলে। আর যাদের সাথে কথা হয়নি, নিশ্চয়ই আগামী আয়োজনে কথা হয়ে যাবে, সেই প্রত্যাশায় গানের কাছে চলে যেতে চাই। আর বন্ধুদেরকে এবারে শোনাবো বর্তমান ছায়াছবির গান, কুমার বিশ্বজিৎ ও কনক চপার কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা রয়েছেন রূপালীর আয়োজনে, আপনাদের পছন্দের ছায়াছবির গান শুনছেন। চলে যাব রূপালীর সবশেষ গানটিতে, শোনাব বাপ বেটার লড়াই, এই ছায়াছবির গান আসিফ ও সামিনা চৌধুরীর কণ্ঠে।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে আজকের মতো রূপালীর আয়োজন থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আজমল এবং আমি হুসনা প্রকৌশল, সহযোগিতায় ছিলেন প্রদীপ কুমার মৃধা এবং মোহাম্মদ সাইফুজ্জামান। আপনাদের জন্য সুন্দর সুন্দর গানগুলো সংকলন করেছেন মর্জিনা আক্তার, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে মোহাম্মদ মামুন আক্তার। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল।
1: শুভ সকাল। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি মোহাম্মদ আজমল হাসান। অধিবেশন তত্ত্বাবধানে আসমল হোসনা, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন প্রদীপ কুমার মিতা এবং মোহাম্মদ সাইফুজ্জামান। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সবাই ভালো থাকবেন, সেই প্রত্যাশায় প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি।

0: সকাল,
1: শুভ সকাল। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি মোহাম্মদ আজমল হাসান। অধিবেশন তত্ত্বাবধানে আসমাউল হোসনা, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন প্রদীপ কুমার মিতা এবং মোহাম্মদ সাইফুজ্জামান। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশায় প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি।

বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 11:59। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন, দুঃখিত, শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটার, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় মোহাম্মদ আজমল হাসান, অধিবেশন তত্ত্বাবধানে আসমল হোসনা, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন, প্রকৌশল সহযোগিতা রয়েছেন প্রদীপ কুমার মিধা এবং মোহাম্মদ সাইফুজ্জামান। সুপ্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনে। শুরুতে বাংলা সংবাদ এবং আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাদিয়া ইসলাম। বিদ্যমান ভিসা নীতি সংশোধনের জন্য সরকার অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই কমিটি গঠন করা হয়। বিদেশী নাগরিকদের প্রবেশ ও প্রস্থানের নীতিমালা আরও সহজ ও সুশৃঙ্খল করার লক্ষ্যে এই কমিটি সুপারিশ করবে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের বলেন, প্রস্তাবিত ২০২৬ সালের ভিসা নীতির লক্ষ্য হল বিদেশী বিনিয়োগ আকর্ষণ, আন্তর্জাতিক ব্যবসার প্রসার, দক্ষ পেশাজীবীদের প্রবেশ সহজ করা, পর্যটন খাতকে উৎসাহিত করা এবং প্রযুক্তি ও জ্ঞান হস্তান্তর শক্তিশালী করা। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবা সুরক্ষা নিশ্চিত করতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে প্রাপ্য সব ধরনের সেবা পর্যায়ক্রমে একটি ওয়ান স্টপ সার্ভিসের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। তিনি গতকাল সচিবালয়ে প্রতিবন্ধীদের অধিকার ও সেবা সুরক্ষা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সমন্বয় ও বাস্তবায়ন কমিটির সভায় একথা বলেন। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, অভিভাবকরা যেন সন্তানকে স্কুলে রেখে আয়মূলক কাজে যুক্ত হতে পারেন সে লক্ষ্যে প্রাথমিকভাবে অন্তত ১০টি জেলা বা উপজেলায় পাইলট প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। চলতি বছরের জুন মাসে দেশের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৬% বেড়েছে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেও তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশল পণ্য এবং কৃষি পণ্যের রপ্তানিতে প্রবৃদ্ধির কারণে এ সাফল্য এসেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির সর্বশেষ হিসাব অনুযায়ী ২০২৬ সালের জুন মাসে বাংলাদেশ পণ্য রপ্তানি থেকে আয় করেছে ৪২০ কোটি মার্কিন ডলার। ২০২৫ সালের একই মাসে এ আয় ছিল ৩৩৪ কোটি মার্কিন ডলার। এ হিসাবে এক বছরের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে ২৫.৯১%। ইপিবি জানায়, তবে বার্ষিক হিসেবে গত অর্থ বছরে রপ্তানি আয় সামান্য কমেছে। গত অর্থ বছরে দেশের মোট পণ্য রপ্তানি আয় হয়েছে ৪,৮০০ কোটি মার্কিন ডলার। ২০২৪-২৫ অর্থ বছরে এ আয় ছিল ৪,৮২৮ কোটি ডলার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের আনুষ্ঠানিকতা আগামীকাল শুরু হচ্ছে, শেষ হবে আগামী বৃহস্পতিবার। খামেনির দাফন অনুষ্ঠানে অন্তত ২ কোটি মানুষ অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, খামেনির দাফন অনুষ্ঠানে শতাধিক দেশের রাষ্ট্রীয় প্রতিনিধি অংশ নেবেন। আয়াতুল্লাহ আলী খামেনিকে তার নিজ শহর মাশহাদে দাফন করা হবে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার শুরুর দিকে নিহত হন। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্র পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যের প্রকৃত শান্তি ও নিরাপত্তার প্রতি ক্রমাগত চরম অবহেলা প্রদর্শন করে আসছে। তিনি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম দেশটির সামরিক কমান্ডের বিবৃতি উল্লেখ করে জানায়, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলো তেহরানের নির্ধারিত পথ না অনুসরণ করলে কঠোর জবাবে মুখোমুখি হবে। অন্যদিকে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো দক্ষিণ লেবাননের একটি হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপে স্পেন, পর্তুগাল এবং সুইজারল্যান্ড তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করে শেষ ১৬ নিশ্চিত করেছে। আজ কানাডার ভ্যাঙ্কুভারে সুইজারল্যান্ড ২-০ গোলে আলজেরিয়াকে, টরন্টোতে পর্তুগাল ক্রোয়েশিয়াকে ২-১ গোলে পরাজিত করে শেষ ১৬ নিশ্চিত করে। এর আগে লস এঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে অস্ট্রিয়াকে ০-৩ গোলে হারিয়ে শেষ ১৬তে ওঠে স্পেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার সন্ধ্যে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রেলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, জানিয়েছি চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। দুপুর ২:৩০ নাটক মোহমুক্তি, রচনা আশারুল ইসলাম, প্রযোজনা নাসির জবেদ। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা ১:০৫ সিরাতুল মুস্তাকিম, সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান বিকেল ৩:৩০। পরিক্রমা, সাপ্তাহিক ঘটনাগুলির উপর বিশেষ বেতার বিবরণী সন্ধ্যে ৬:১০। সঙ্গীত অনুষ্ঠানের সময়সূচি, দেশের গান শুনবেন দুপুর ১২:১৫, হামদ ও নাথ দুপুর ১২:২০, দুপুর ১২:৪০, বিকেল ৩:০৫। ছায়াছবির গান শুনবেন বিকেল ৪:০৫। এছাড়া ৮৮.৮ MHz NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন ৯টায়। শুনলেন চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন স্থানীয় খবর বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি নাসিমা আক্তার। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সিটি কর্পোরেশনের নাগরিকদের জন্য কাজ করে আমি দায়িত্ব গ্রহণের পর থেকে নাগরিকদের সমস্যা ও চাহিদাসমূহ জানার চেষ্টা করেছি, সেগুলি আগামীতে আমি করণীয় নির্ধারণ করে দিয়েছে। তিনি গতকাল নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন নাগরিক ফোরাম কর্তৃক প্রস্তাবিত উন্নয়ন পরিকল্পনা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রশাসক বলেন, উন্নয়ন পরিকল্পনায় যে প্রস্তাবনা তুলে ধরা হয়েছে তা গঠনমূলক, বাস্তবসম্মত এবং অধিকাংশই বাস্তবায়নযোগ্য এবং প্রস্তাবনাসমূহ আমাদের পরিকল্পনার মধ্যেও আছে। ড্রেনেজ ব্যবস্থাপনার উন্নয়ন, পানি নিষ্কাশনে পাম্প স্থাপন, বজ্র রিসাইক্লিং সেন্টার চালু, বাইরে থেকে নগরীতে ইজি বাইকের প্রবেশ বন্ধ, ফুটপাথ দখলমুক্ত করা, মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ইত্যাদি কাজ বাস্তবায়ন করতে পারলে নাগরিক সমস্যা অনেকাংশেই হ্রাস পাবে। তিনি বর্জ্য সংরক্ষণ করে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান। নাগরিক ফোরামের চেয়ারপারসন রফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, প্রধান প্রকৌশলী মসিউজ্জামান খান, সচিব মোহাম্মদ রেজা রশিদ ও বাজেট কাম অ্যাকাউন্টস অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান সহ সংশ্লিষ্টরা সময় উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের 2026-27 অর্থ বছরের বাজেটে সম্পৃক্ত করার উদ্দেশ্যে সংস্থাটি এই অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সিটি ল কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ সময় তিনি বলেন, বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনের রূপ দিতে হবে। সরকার ঘোষিত সবুজের সাজায় বাংলাদেশ সফল করতে বৃক্ষরোপণের সম্পৃক্ত হতে সকলের প্রতি আহ্বান জানান। পরে প্রশাসক কলেজ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এছাড়া কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড এবং হাসপাতালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান, অভ্যন্তরীণ বর্জ্য ব্যবস্থাপনা ও সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের বর্তমান অবস্থা পরিদর্শন করেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, সচিব মোহাম্মদ রেজা রশিদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শরীফ সামিউল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল ইমরান ও হাসপাতালের পরিচালক ডাক্তার কাজী মোহাম্মদ আইনুল ইসলামের সময় তার সাথে ছিলেন। পরে প্রশাসক 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় একটি বেসরকারি সংস্থার উদ্যোগে নগরীর বয়রা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। লিগাল এইড কমিটির মাসিক সভা গতকাল চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় লিগাল এইডের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। সিনিয়র জেলা ও দায়রা জজের সভাপতিত্বে চিফ লিগাল এইড অফিসার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার ও জেল সুপার সহ কমিটির অন্যান্য সদস্যরা সময় উপস্থিত ছিলেন। খুলনার পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ে গতকাল বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। এই ক্যাম্পে প্রায় 2000 রোগীর চোখ পরীক্ষা নিরীক্ষা শেষে 2 শতাধিক রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। বাকি রোগীদের ব্যবস্থাপত্র, প্রয়োজনীয় ঔষধ ও চশমা দেওয়া হয়। রোটারি ক্লাবের সহযোগিতায় খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক টিম এবং ফেড হলস ফাউন্ডেশন এ ক্যাম্পের আয়োজন করে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গতকাল ঝিনাইদহের মহেশপুর উপজেলার 990 জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে কৃষি পুনর্বাসন সহায়তা ও বৃক্ষরোপণ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে সব বিতরণ করেন। উপজেলা কৃষি কর্মকর্তার সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপসহকারী কৃষি কর্মকর্তা সহ উপকার ভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় প্রত্যেক কৃষকের হাতে 5টি করে ফলের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি সহ বিভিন্ন কৃষি সামগ্রী তুলে দেওয়া হয়। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা গতকাল সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তের বিভিন্ন এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে 24,50,000 টাকা মূল্যের ভারতীয় শাড়ি, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ঔষধ জব্দ করেছে। জব্দকৃত পণ্য কাস্টমসে জমা দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে ৬টা ৫ মিনিটে ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা, শুনবেন দেশের গান। শিল্পী সৈয়দ আব্দুল হাদী, গানের কথা সৈয়দ হায়দার।

সুপ্রিয় শ্রোতা, শুনলেন দেশের গান, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ এবং নাতে রসুল।

0: সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ এবং নাতের সুল শুনলেন শিল্পী মোহাম্মদ কুতুবুদ্দিন বক্তিয়ার, কথায় কাজী নজরুল ইসলাম, বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কোরআন। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। সূরা ফুরকান, আল কোরআন। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন জুম্মার নামাজের আজান ও দোয়া।

أشهد أن لا إله إلا الله.

0: العظيم وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। আল হাদিস। কোনো ব্যক্তির জন্য এটার অনুমতি নেই যে কাউকে তার জায়গা হতে উঠিয়ে নিজে ওই জায়গায় বসে পড়বে। আল হাদিস। শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আল হাদিস। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন আল্লাহ পাকের শানে হামদ এবং নাতের রসুল শুনবেন।

ভাই রে সকল দুঃখ জ্বালা, একটি নামে ক্লান্তি হরে, একটি নামে হৃদয় ভরে, একটি নামে ক্লান্তি হরে, একটি নামে হৃদয় ভরে, তমাম জাহান দরুদ পড়ে, তমাম জাহান দরুদ পড়ে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহ, ও নামেতে জুড়াই ভাইরে,

প্রিয় শ্রোতা, এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ এবং নাতে রাসুল শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন বেলা ১টার ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

ঋতুচক্রের আবর্তে চলছে বর্ষা, অবিরাম বর্ষার ধারা, কখনো মুষলধারে, কখনো থেমে থেমে। এরই ফাঁকে সূর্যিমামার দেখা পেলেও তা সীমিত সময়ের জন্য। এ সমস্তই আল্লাহর ইচ্ছা, আল্লাহর রহমত। আল্লাহর রহমতের প্রত্যাশায় শুরু করছি বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। প্রিয় শ্রোতা, উপস্থাপনায় রয়েছে আমি ঈশ্বর জাহান। প্রকৌশল দায়িত্বে রয়েছেন এই মুহূর্তে প্রদীপ কুমার মৃধা। প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন খান আলামিন। আর বন্ধুরা, গান তো শোনাবই, গানের ফাঁকে ফাঁকে কথা বলবো। নম্বরটি 01974121970, এই ফোন নম্বরে আপনারা ফোন করবেন। তো আর কথা বলছি না, চলে যাচ্ছি মূল আয়োজন অর্থাৎ ছায়াছবির গানের অনুষ্ঠানে। প্রথমেই শোনাবো রূপের রানী, গানের রাজায় ছায়াছবির গান শোনাবো এন্ড্রু কিশোর ও রুনা লায়লার কণ্ঠে।

প্রিয় শ্রোতা, আপনারা ছায়াছবির গান শুনছেন। প্রচার হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবার এই বসন্ত মালতী ছায়াছবির গান শোনাবো সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে।

0: প্রিয় শ্রোতা, শুরুতেই বলেছিলাম কথা বলবো মাধ্যম ফোন নম্বরটি, যদিও জানেন তবু নতুন শ্রোতাদের উদ্দেশ্যে নম্বরটি আরও একবার জানিয়ে দিচ্ছি, 0197412170। হ্যাঁ, ফোন চলে এসেছে, দেখে নেব প্রথমে কোন শ্রোতা ফোন করেছেন। হ্যালো, দুঃখিত, সংযোগটি। হ্যালো, হ্যালো
1: হ্যালো হ্যালো নমস্কার
0: জি, আদাব,
1: আমি রুবা থেকে বলছি, রুবা ফুলবার থেকে।
0: জি বলুন।
1: আচ্ছা, আমি নতুন শ্রোতা।
0: আচ্ছা, শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা নতুন শ্রোতা। জি বলুন।
1: আমি এক বছর, আমি চার পাঁচ বছর এফএম রেডিও শুনি, আমি একটু খুব শখ আমার, বুঝলেন?
0: জি,
1: আমার নাম হচ্ছে নলিন বাগচি, গ্রাম রুবা, রূপসা খুলনা।
0: জি জি। আচ্ছা,
1: তা আমি একটা অনুরোধ বলছি গানের।
0: জি বলুন।
1: স্বামীর সোহাগ একটা গান চায়া ছবির গাইবেন।
0: আচ্ছা, অবশ্যই আপনাদের জন্য তো আমাদের এই অনুষ্ঠান, অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের সব অনুষ্ঠান শুনবেন, আপনার পছন্দের গানটি আপনি অবশ্যই শুনতে পাবেন। ধন্যবাদ। হ্যালো।

বা কোনো ত্রুটির কারণে হয়তো ফোন আসতে বিলম্ব হচ্ছে, ফোনে গানে চলে যাব। হ্যাঁ প্রিয় শ্রোতা, এবারে খুরশিদ আলমের কণ্ঠে গান শোনাবো। চাপাডাঙ্গার বউ ছায়াছবি থেকে নেওয়া হয়েছে গানটি। এরই মধ্যে একটি ফোন চলে এসেছে শ্রোতা, এখন আর আমাদের করার কিছুই নেই, আমাদের গানটা অবশ্যই শুনতে হবে। গানের পরে আপনার ফোনটি আমরা নিব, শ্রোতা ততক্ষণ অপেক্ষা করুন।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষিরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষিরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: প্রিয় শ্রোতা, আপনারা ছায়াছবির গান শুনছেন, প্রচার হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। অধিবেশন তত্ত্বাবধান করছেন মাকসুদুল হাসান। তো বন্ধুরা, এবারে শোনাব গণদুশ্মন, এই ছায়াছবির গান শোনাব কনকচাপা ও শাহিনের কণ্ঠে। বন্ধুরা, আরেকটি কথা যে আমরা কিন্তু একটি ফোন নিয়েই আমরা গানে চলে এসেছিলাম, আমরা এই গানের পরপরই আবারও ফোন ইন পর্বে অংশ নেব।

প্রিয় শ্রোতা, গানটি শুনলেন ওসিলা ছায়াছবি থেকে রুনালেলার কণ্ঠে। অনুষ্ঠানে এবারে শোনাব অরুণ বরুণ কিরণ মালা, এই ছায়াছবির গান শোনাব সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোরের কণ্ঠে।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়, ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদী থেকে খাল কাটতে হবে, প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে, এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে, তারা জানে যে খাল কাটলেই পানি আসলেই 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে, আর আপনাদের যে আয় সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
2: বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা, এখন বেলা দুটোর বাংলায় সংবাদ, ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর দুটো, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জিনাত আক্তার। বিদ্যমান ভিসা নীতি সংশোধনের জন্য সরকার অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। প্রধানমন্ত্রী তারিক রহমানের সভাপতিত্বে গতকাল বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই কমিটি গঠন করা হয়। বিদেশী নাগরিকদের প্রবেশ ও প্রস্থানের নীতিমালা আরও সহজ ও সুশৃঙ্খল করার লক্ষ্যে এই কমিটি সুপারিশ করবে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের বলেন, প্রস্তাবিত 2026 সালের ভিসা নীতির লক্ষ্য হল বিদেশী বিনিয়োগ আকর্ষণ, আন্তর্জাতিক ব্যবসার প্রসার, দক্ষ পেশাজীবীদের প্রবেশ সহজ করা, পর্যটন খাতকে উৎসাহিত করা এবং প্রযুক্তি ও জ্ঞান হস্তান্তর শক্তিশালী করা। চলমান এইচএসসি পরীক্ষা চলাকালীন অপেক্ষমান অভিভাবকদের ভোগান্তি লাঘবে প্রতিটি কেন্দ্রের বাইরে বসার চেয়ারসহ অপেক্ষমান শেড বা ছাউনি স্থাপনের নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। একই সঙ্গে কেন্দ্রের বাইরের অনাকাঙ্ক্ষিত ভিড় ও শৃঙ্খলা নিয়ন্ত্রণে রোভার স্কাউট, গার্লস গাইড এবং বিএনসিসি সদস্যদের নিয়োজিত করার নির্দেশও দেওয়া হয়। গতকাল ঢাকা শিক্ষা বোর্ডের এক আদেশে বোর্ডের আওতাধীন সব পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এই নির্দেশনা দেওয়া হয়। আদেশে বলা হয়, বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে দেখা গেছে পরীক্ষার্থীরা ভেতরে ঢোকার পর অভিভাবকেরা দীর্ঘ সময় বাইরে অপেক্ষা করেন। অধিকাংশ কেন্দ্রে শেড বা বসার জায়গা না থাকায় তীব্র রোদবৃষ্টির মধ্যে তাদের কষ্ট হয়। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী দল না থাকায় অনাকাঙ্ক্ষিত জটলা ও জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতি নিরসনে অভিভাবকদের কল্যাণের কথা বিবেচনা করে এখন থেকে প্রতিটি কেন্দ্রের বাইরে চেয়ার ও শেডের ব্যবস্থা করতে বলেছে ঢাকা শিক্ষা বোর্ড। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, হাওড়াঞ্চলের মৎস্যজীবীদের জীবিকা নির্বাহের সুবিধার্থে দেশের সকল উন্মুক্ত জলাশয় প্রকৃত মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে অকাল বন্যা ও জলাবদ্ধতা থেকে বোরো ফসল রক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে নদী ও খাল খনন কর্মসূচি আরও জোরদার করা হচ্ছে। আজ সকালে নেত্রকোনা সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার মৎস্যজীবী ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। তিনি বলেন, সরকারের মূল নীতি হচ্ছে জাল যার জল তার। এই নীতি অনুযায়ী সবার জন্য বিশেষ করে প্রকৃত মৎস্যজীবীদের সুবিধার্থে জলাশয় উন্মুক্ত করে দেওয়া হয়েছে। চলতি বছরের জুন মাসে দেশের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 26% বেড়েছে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যেও তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশল পণ্য এবং কৃষি পণ্যের রপ্তানিতে প্রবৃদ্ধির কারণে এই সাফল্য এসেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির সর্বশেষ হিসাব অনুযায়ী 2026 সালের জুন মাসে বাংলাদেশ পণ্য রপ্তানি থেকে আয় করেছে 420 কোটি মার্কিন ডলার। 2025 সালের একই মাসে এ আয় ছিল 334 কোটি মার্কিন ডলার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের আনুষ্ঠানিকতা আগামীকাল শুরু হচ্ছে। শেষ হবে আগামী বৃহস্পতিবার। খামেনির দাফন অনুষ্ঠানে অন্তত 2 কোটি মানুষ অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, খামেনির দাফন অনুষ্ঠানে শতাধিক দেশের রাষ্ট্রীয় প্রতিনিধি অংশ নেবেন। আয়াতুল্লাহ আলী খামেনিকে তার নিজ শহর মাশহাদে দাফন করা হবে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় খামেনি নিহত হন। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপে স্পেন, পর্তুগাল এবং সুইজারল্যান্ড তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করে শেষ 16 নিশ্চিত করেছে। আজ কানাডার ভ্যাঙ্কুভারে সুইজারল্যান্ড 2-0 গোলে আলজেরিয়াকে, টরন্টোতে পর্তুগাল ক্রোয়েশিয়াকে 2-1 গোলে পরাজিত করে শেষ 16 নিশ্চিত করে। এর আগে লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে অস্ট্রিয়াকে 0-3 গোলে হারিয়ে শেষ 16-তে উঠে স্পেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদের পর প্রিয় শ্রোতা আমরা আবারও ফিরে এলাম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। শ্রোতা আপনারা শুনছেন ছায়াছবির গান। অনুষ্ঠানে এবারে শোনাব বিরাজ বউ ছায়াছবির গান সুবীর নন্দীর কণ্ঠে।
2: ভালোবাসা

কিন্তু পিয়া মুখ চন্দা অনিমেষ দেখার এই মধুরাত একদিন পোহায়, তখন শুধু খুঁজে ফেরা কোথা তুমি কোথা গেলে খুঁজে পাবো।

0: বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। একটি ঘোষণা, বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের তিনটি একদিনের আন্তর্জাতিক ও তিনটি টি টোয়েন্টি ক্রিকেট খেলা চলতি ধারা বিবরণী আগামী 6 জুলাই সোমবার থেকে 19 জুলাই রবিবার 2026 খ্রিস্টাব্দ পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রম ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। শুনতে পাবেন মিডিয়াময়া 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন। হ্যাঁ প্রিয় শ্রোতা, সময় হয়েছে আপনাদের সঙ্গে কথা বলবার। আজ জুমার দিন, এ কারণে আমরা দুটো সংবাদের পর ফোন ইন পর্বে অংশগ্রহণ করছি। চলে এসেছে ফোন। হ্যালো,
1: আসসালাম আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম
1: দিদি, আপনারা কেমন আছেন?
0: হ্যাঁ ভালো আছি। জি,
1: কথা করছি আমি মোহাম্মদ আব্দুরুব জয়ন্তী সাধারণপুর কোকড়া হতে।
0: আচ্ছা বলুন।
1: কালো চশমা সায়াসবি থেকে যে কোনো একটি গান শুনেবেন? লাইনই পাই না তো ঠিক মতে।
0: আচ্ছা চেষ্টা করবেন অবশ্যই।
1: সবসময় ব্যস্ত দেখেন, সবসময় ব্যস্ত।
0: আচ্ছা সবাই তো চেষ্টা করে, এর মাঝে চেষ্টার মাধ্যমে আপনি সফলতা অর্জন করতে পারবেন। ধন্যবাদ।
1: আচ্ছা
0: ধন্যবাদ। হ্যালো, দুঃখিত। হ্যালো,
2: আসসালামু
0: আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম। থেকে আব্দুর রশিদ। গানটা হলো সঠিক গোলটা সাহস বললাম আব্দুল হাজির কণ্ঠ। আমাদের দেশটা স্বপ্ন করে
0: বাংলাদেশ বেতারের সমস্ত অনুষ্ঠান শুনবেন, তবে আপনার অনুরোধের গানটি শুনতে পাবেন। হ্যালো,
2: ওয়ালাইকুম
0: আসসালাম, কে বলছেন?
3: কথা বলছি মোহাম্মদ মিন্টু মিয়া, হরিজন চাঁদপুর।
0: বলুন, অনুরোধের কথা বলুন।
3: যে আমাকে শোনাবেন সাগরিকা ছবি গান।
0: আচ্ছা আচ্ছা, হ্যালো
4: হ্যালো হ্যালো হ্যালো
1: আব্দুল হাদির কন্ঠটা গান শোনাবেন আর আপনারা ভালো থাকবেন।
0: যে কোনো একটি গান শুনতে চেয়েছেন, ধন্যবাদ। সাথে থাকবেন এবং সব অনুষ্ঠান শুনবেন, তবে অনুরোধের গানটি শুনতে পাবেন। হ্যালো, শুভ দুপুর, কে বলছেন?
5: রায়মল খুলনা থেকে সুফল বিশ্বাস বলছিলাম আপু।
0: জি সুফল বিশ্বাস, বলুন।
5: আমাকে গান শোনাবেন ক্রিমিনাল ছায়াছবি থেকে চন্দ্র কিশোরের কণ্ঠে, জাদু জাদু আপনি যেন মায়া জালে শোনামের গানটি।
0: ক্রিমিনাল ছায়াছবির গান শুনতে চেয়েছেন, অনেক ধন্যবাদ। সাজে থাকবেন। আচ্ছা হ্যালো
6: হ্যালো, নমস্কার।
0: জি নমস্কার, কে বলছেন?
6: আন্টি সাগর বলছিলাম, দিলবাদ পাশে আসবে।
0: আচ্ছা বলুন।
6: হ্যাঁ আন্টি, আমাকে বিক্ষোভ ছবির গান শোনাবেন শাকিলা জাফরের কণ্ঠে।
0: শাকিলা জাফরের কণ্ঠে বিক্ষোভ ছায়াছবির গান শুনতে চেয়েছেন? জি হ্যাঁ শুনতে পেয়েছি। হ্যাঁ সাথে থাকতে হবে কিন্তু, মানে সব অনুষ্ঠান শুনতে হবে, তবে শুনতে পাবেন। ধন্যবাদ। হ্যালো
7: আপু, আমাকে শোনাবেন প্রেমের জ্বালা।
5: সাগরের মতোই গভীর, আকাশের মতো আসি, ভালো থাকবে।
0: আচ্ছা ধন্যবাদ। প্রেমের জ্বালা ছায়াছবির গান শুনতে চেয়েছেন আমাদের এই শ্রোতা। শ্রোতা আপনাকে অনেক ধন্যবাদ এবং সাথে থাকবেন। হ্যালো,
7: আপা ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি, কে বলছেন?
7: আমি খুলনা প্রেস ক্লাব থেকে অলিক দাস।
0: আচ্ছা অলিক দাস, জি বলুন।
7: আমার ওই স্ত্রীর স্বপ্ন, ছায়াছবির থেকে ওই আপনি আসবেন সুন্দর ভবনে নিয়ে যাচ্ছে কেরালা।
0: আচ্ছা, স্ত্রীর স্বপ্ন ছায়াছবির গান শুনতে চেয়েছেন আমাদের এই শ্রোতা। শ্রোতা আপনাকে অনেক ধন্যবাদ, সাথে থাকবেন, সব অনুষ্ঠান শুনবেন, ধন্যবাদ। হ্যালো,
8: হ্যালো,
0: জি বলুন।
8: নমস্কার।
0: জি নমস্কার।
8: আমি কয়রা থানা থেকে বলছি, চুরামকো গ্রাম দক্ষিণ মেটকাশ ইউনিয়ন।
0: আচ্ছা বলুন।
8: আমি কয়েকবার নাম্বারে ফোন দিয়েছি, তাই কানের অনুরোধ করেছি, কিন্তু এই গান আমার শোনানো হলো না।
0: আপনি এখন কোন গানের জন্য অনুরোধ করেছেন? এই তো পেয়েছেন, চেষ্টা করলেই তো অবশ্যই পাবেন।
8: জি, এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি কেন একা বইয়ে বেড়াও?
0: আচ্ছা আচ্ছা,
8: তুমি যদি বন্ধু আনো কিছু জ্বালা আমায় দাও। এই গানটা একটু অনুরোধ করেছি আমি কয়েকবার,
0: কোনোদিন
8: শোনানো হলো না।
0: আচ্ছা অবশ্যই বন্ধু শোনাবো, আপনি আমাদের সাথে থাকবেন এবং সব

0: অনুষ্ঠান শুনবেন, অবশ্যই আপনার গানটি আপনি শুনতে পাবেন। ধন্যবাদ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
1: দিদি আব্দুর রহমান পাংশা রাজবাড়ি।
0: হ্যাঁ বলুন আব্দুর রহমান।
1: দিদি আপনার ছোট ভাই ইসলামউদ্দিন ভাইয়ের যে পছন্দ, আমারও একই পছন্দ।
0: আচ্ছা, সে পছন্দটা কি বলুন?
1: ছবির নাম তো খেয়াল নেই, যে সিরিয়াল লেখা দেখেন আছে।
0: আচ্ছা আপনি পরে চেষ্টা করুন। হ্যালো,
2: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: আব্দুল মজিদ বলছি, শৈলগাড়ি কুষ্টিয়া থেকে।
0: জি কুষ্টিয়ার বন্ধু, জি বলুন।
2: শোনাবেন সুন্দরী ছবির যে কোনো একটা গান শোনালে হবে।
0: সুন্দরী ছায়া ছবির গান শুনতে চেয়েছেন আমাদের এই শ্রোতা। শ্রোতা আপনাকে অনেক ধন্যবাদ, সাথে থাকবেন। আচ্ছা হ্যাঁ, আরেকটি ফোন কল নিব, এরপরে আমরা আবারও গানে ফিরে আসব। হ্যালো হ্যালো,
3: নমস্কার।
0: জি বলুন, কে বলছেন, কোথা থেকে?
3: খোকন চন্দ্র।
0: হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ প্রিয় শ্রোতা। আমরা ফোন ইন পর্ব থেকে আজকের মতোই বিদায় নিচ্ছি। শুরু করছে ছায়াছবির গান। এবারে ভেজা চোখ ছায়াছবির গান শোনাবো এন্ড্রু কিশোরের কণ্ঠে।

প্রিয় শ্রোতা, এই গানটি সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। শ্রোতা, এই অনুষ্ঠান আপনারা আবারও শুনবেন আগামীকাল ঠিক বেলা 1:05। ততক্ষণ অপেক্ষায় থাকুন, বাংলাদেশ বেতারের সাথে থাকুন। শুভ দুপুর।

বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের নাটক মোহমুক্তি, রচনা মোহাম্মদ আজহারুল ইসলাম, প্রযোজনা নাসির জাবেদ, নাট্য অনুষ্ঠান মোহমুক্তি।

0: সবসময় ঠিক কথাই কয়, বুঝছিস?
1: তা তো গ্রামের সবাই জানে।
0: শোন, তীর ভার কমাতে হলে ওর ঘেরে একটা বড়ি দিতে হবে, বুঝছিস?
1: কি কি দিতে হবে?
0: বড়ি বড়ি, তুই কাল সন্ধ্যে সময় আসে আমার দাঁড়তে নিয়ে যাস কালে, বুঝছিস?
1: ও, তা কিসির বড়ি?
0: আরে সময় হলে সব কমানি।
1: ওহো, আমি বুঝতে পারিছি।
0: কি বুঝলি তুই? কি বুঝলি?
1: বড়িটা মতি চাষার ঘেরে ফেলে দিতে হবে, তাই তো? এই বিষাক্ত বড়ি পানিতে ছাড়লি সব মাছ মরে ছয়লাও হয়ে যাবে, তাই না?
0: এই তো হাবুর তোর বেশ বুদ্ধি হয়েছে
1: রে। কাজ আমি আগে কত করেছি।
0: শোন শোন, এসব কথা এখন বাদ দে, আমরা বাড়ির মধ্যে চলে গেছি। শোন,
2: এদিকে
0: তো আয় তো মা।
3: কি হয়েছে আব্বা?
0: ঘরে কোনো নাস্তা পানি আছে মা?
3: হ্যাঁ আব্বা, তোমরা হাত মুখ ধুয়ে আসো, আমি এক্ষুনি নাস্তা দিচ্ছি।
1: আমাদের সুমি মামনি শহরে যায়, অনেক পরিবর্তন হয়ে গেছে।
3: তা কেমন চাচা?
1: এই ধরো তোমার কথাবার্তা, পোশাক আশাক।
3: শহরে থাকলে সবাই আমার মতো পরিবর্তন হয়ে যায়।
1: তাই ঠিক।
0: মা, মা সুমি, তোর ছুটি আর কয়দিন আছে রে মা?
3: আব্বা, আমি কালই চলে যাব।
0: সে কি রে, তুই না গতকালই এলি?
3: না আব্বা, আমার ক্লাস আছে। আর শোনো, সামনের মাসে আমার কিন্তু ফর্ম ফিল আপ, কাল আমায় যেতেই হবে।
0: আচ্ছা ঠিক আছে, তাই হবে।
4: চাচা, ও চাচা, বাড়িতে আছেন?
5: মনে হয় কেউ নেই।
3: ও, আপনারা?
4: আরে সুমি, তুমি কবে এলে?
3: গতকাল এসেছি রাজু ভাই, তো ভেতরে আসুন না, বসুন।
5: তোমার লেখাপড়া কেমন চলছে সুমি?
3: চলছে মোটামুটি আলম ভাই। তা আপনাদের অনেক দিন পর দেখলাম, তা আমাদের বাড়িতে কি মনে করে?
4: সুমি, চাচাকে দেখছি না যে।
3: আব্বা, আব্বা মনে হয় বাইরে গেছে, এক্ষুনি ফিরবে। তো আপনারা বসুন, আমি চা দিই।
5: একটা কথা বলি।
4: কি বলবি?
5: আমাদের রাজুর মনের কথা।
4: আলম, তোর দুষ্টুমি এখনো গেল না।
5: যা, দুষ্টুমি আর করলাম না।
4: দেখ আলম, আমরা যে কাজ করতে এসেছি সেই কাজ করতে দে।
5: আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে।
4: আসসালামু আলাইকুম চাচা।
0: ওয়ালাইকুম আসসালাম। আরে রাজু বাবা জি, যে
4: জি চাচা, কেমন আছেন?
0: হে আল্লাহ, কোনো মতে রাহিছে আর কি। তা ওটা কি দা, ওটারই তো ঠিক মতো চিনতে পারলাম না।
4: আমার বন্ধু আলম, পাশের গ্রামের মতলব চাচার ছেলে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা। তা বাবাজিরা কি মনে করে? শুনলাম ইদানিং তুমি নাকি আবার ওই সমাজ সেবার কাজে মন দিয়েছ।
4: এই আর কি চাচা।
0: শোনো শোনো বাবাজি, সেটা ভালো কথা, লেহাপড়া শিখিসাও, চাকরি বাকরি করি, দেশের মুক্তারে উজ্জ্বল করো।
4: ঠিক আছে চাচা, কিন্তু এ কাজ তো কাউকে না কাউকে করতে হবে, তাই না?
5: আর তাছাড়া সমাজ সেবা করেও দেশের মুখ উজ্জ্বল করা যায় চাচা।
0: তা অবশ্য যায়। যাকগে যাকগে বাবা, ওসব কথা যাক, তোমরা হলে গিয়ে শিক্ষিত সোয়াল পান, তোমাকে সাথে আমি কথাই পারবো না।
5: কি যে বলেন চাচা।
4: দেখুন চাচা, আপনি হলেন আমাদের মুরব্বী, তাই আপনার কাছ থেকে একটু পরামর্শ নিতে এসেছি।
0: হ্যাঁ, তা তো আসবেই বাবাজি। আরে এই কাজ তো আমি বহুদিন ধরে করতেছি, তা বলো কি কাজ করতে হবে আমাকে?
4: চাচা, ওই যে উত্তরপাড়ার মাঠে যে জমিটা আছে, ওই জমিতে আমরা একটা বালিকা বিদ্যালয় করতে চাই।
0: বালিকা বিদ্যালয়?
5: জি চাচা, ছেলেরা অনেক দূরে গিয়ে এই লেখাপড়া করতে পারলেও মেয়েরা তা পারছে না, যার কারণে মেয়েরা পিছিয়ে পড়ছে।
0: ও তালিভারে, তোমরা ওই ফিশনে ফরা মাইকে সামনে আনতে চাও, তাই তো?
5: জি চাচা, ওরাও তো এই সমাজের মানুষ।
0: বুঝেছি, চাকরি বাকরি তোমরা না পাইয়ে এই ফন্দি করতে চাও, তাই তো?
4: চাচা, আপনি বিষয়টা অন্যদিকে নেবেন না।
0: অন্যদিকে নেব মানে? যেটা সত্যি কথা সেটা করছি।
5: চাচা, মেয়েদেরকেও শিক্ষিত হবার দরকার আছে, তারা শিক্ষিত হলে সন্তানরাও আশা করা যায় শিক্ষিত হবে, তারা হচ্ছে সংসারের রানী।
0: তুমি কি ভাষণ শুরু করলে নাকি বাবা জিয়া?
5: এই সত্যি কথাটা তুলে ধরার চেষ্টা করছি।
4: তাহলে আপনি রাজি হচ্ছেন না চাচা?
0: কি করে রাজি হব, আরে ওটা তো আমার ফসলে জমি।
3: এই নেন, এই নেন চা। আব্বা, আমাদের ওই জমিতে তো ফসল হয় না।
0: হয় না, কিন্তু এবার হবে।
3: আমাদের কি জমির অভাব আব্বা?
0: তাই বলে আমি ওই জমি কি স্কুলের জন্য দিয়ে দেব?
4: আচ্ছা চাচা, তাহলে আমরা আসি।
0: আরে আরে আরে, আসো কি বাবাজি, এই চা নাস্তা খাইয়ে যাও।
4: চা নাস্তা সেই দিনই খাবো যেদিন ওই জমিতে আমি স্কুল তুলতে পারবো। চলি চাচা, আয় আলম।
0: আয় দেখা গেল মনে হচ্ছে।
3: তুমি এটা কি করলে আব্বা?
0: আমি ঠিকই করেছি, আমার জমিতে স্কুল, তার মানে জমি দখলের পাইতা।
3: তার মানে?
0: ও তুই বুঝবি না মা।
3: আমি বুঝেছি আব্বা, আমার মনে হয় ওরা একটা ভালো প্রস্তাবই নিয়ে এসেছে।
0: ও, ওরা দেখতেছি তোর মাথাটাও বিগড়ে খাইয়ে ফেলাইছে। হ্যাঁ,
3: যেটা ভালো সেটাকে তো ভালো বলতেই হবে আব্বা।
0: হ্যাঁ হয়েছে হয়েছে, তুই এখন ঘরে যা, তোকে সব আমি পরে খুলে কবা নি, যা ঘরে যা।
3: আচ্ছা ঠিক আছে।
0: এইবার আমি বুঝতে পারিছি ওই জমিদার উপর রাজুর এত লোভ কেন। মনে করিছি ওই জমিটা আমি ওর দাদার কাছ থেকে জোর করে লিখে নিলাম। এই আশেপাশে কেউ শুনে ফেলল না তো? না না, কেউ নাই। বলে কাবিত্তলাই করবে, নারী উন্নয়ন করবে।

0: এই হাবু,
1: তোরে
0: খবরটা নিতে কইলাম, সেই খবরটা কি নিয়েছিস?
1: চাষা, আপনি আবার যতই হাবু কয়ে ডাকেন না কেন, আমি বলো হাবু না।
0: তুই বড্ড বেশি কথা কইস, আরে আসল খবর কি সেইটা কও।
1: আসল খবর হচ্ছে মতি চাচার ঘিরে মেলা মাছ হয়েছে।
0: হোস কিরে, সেই জন্য কি মতির এত বার বাড়িছে?
1: ঠিক কথা কইছেন চাচা।
0: হায়াত আলী।

0: हेलो हेलो मालो
1: जी अब्बा
0: एदी के तू आए दिनी हमार माता ने भी टीपे दे
1: आमी आओ नी स्कूल जाबो अब्बा
0: की कोली
1: এখন কয়টা বাজে জানো?
0: ভাইগি স্কুলে যায় কোনো কাজ নেই, লেখাপড়া শিখে কি হবে? কোনো লাভ নেই।
1: কি কও আব্বা, আমরাও লেখাপড়া শিখি, শিক্ষিত হব।
0: শিক্ষিত হব? যা বই রাখ, যা করছি তাই কর, যা।
2: এই তুই মাইয়া ধরে ধমক দেও কেন?
1: দেও না মা, আব্বা আমার স্কুলে যেতে বারণ করে।
0: শোন, তোর কাজ হলো রান্না করে, আর তাছাড়া আমরা গরিব মানুষ, আমাকে এত লেখাপড়া শিখে লাভ কি?
2: আমিও তোমার মতো ভাবতাম আলোর বাপ, কিন্তু মাস্টার সাহেব আমার চোখ খুলে দিছে।
0: শোন, এমনিতে আমাকে সংসার চলে না, তার উপর লেখাপড়ার খরচ কোত্থেকে যোগাবো? ক
3: কি খবর আছে তুমিয়া, এত চেঁচামেচি কিসের?
2: আসসালামু আলাইকুম মাস্টার সাহেব।
3: ওয়ালাইকুম আসসালাম।
2: আলো তোর স্যার আইসে বসতে দে।
0: বসেন বসেন মাস্টার সাহেব, বসেন।
3: কি আলো, স্কুলে যাবে না?
1: স্কুলে তো যাতি চাই, কিন্তু আমার আব্বা আমারে যাতি দেয় না।
3: কি বলো আকসেদ মিয়া, আলোকে স্কুলে যেতে দিচ্ছ না কেন?
0: স্যার কুতিলাম কি, আমরা হচ্ছি গরিব মানুষ, তাছাড়া মাইয়ে গেলে এত লেখাপড়া শিখে হবে না কি?
3: গরিব মানুষ তাতে কি হয়েছে? তুমি হয়তো জানো না, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, মেয়েদের লেখাপড়া শিখতে কোনো টাকা পয়সা লাগে না, সরকার বিনা বেতনে মেয়েদের ডিগ্রি পর্যন্ত পড়ার সুযোগ করে দিয়েছে।
0: তা ও তো মাইয়ে মানুষ।
3: শোনো আকসেদ মিয়া, নারী পুরুষ সবারই শিক্ষার প্রয়োজন আছে।
2: আমিও কইছি, কিন্তু ওর বাপ তা বোঝে না।
1: আমি লেখাপড়া করতে চাই আব্বা।
3: তুমি আর না করো না আকসেদ মিয়া।
0: তাই তো, মাস্টার সাহেব ঠিকই কইছে। যা যা মা, তুই স্কুলে যা, সরকার যখন এত সুযোগ দিতেস, তখন আর ঘরে বসে থাকে লাভটা কি? যা যা মা, তুই স্কুলে যা।
2: যা মা, এখনই যা, স্কুলে যাতে বাধা নেই, মন দিয়ে লেখাপড়া করবি আর মানুষের মতো মানুষ হবি।

0: আচ্ছা, আপনি সেদিন এইভাবে চলে এলেন কেন?
1: তা কি করব, আমরা একটা ভালো কাজের প্রস্তাব দিলাম আর তোমার বাবা তা নাকচ করে দিল। তুমি বলো, এটা কি ভালো কাজ না?
0: অবশ্যই ভালো কাজ, আর এই কাজের সাথে আমিও থাকতে চাই।
1: স্বাগতম, তোমাকে স্বাগতম।
0: অসংখ্য ধন্যবাদ।
1: দেখো সুমি, এলাকার সবাই জানে তোমার বাবা একজন জাগে, সবাই তাকে সুনজরে দেখে না।
0: রাজু ভাই, আব্বাকে আমি অনেক বুঝিয়েছি, কিন্তু আব্বা তো কিছুই বুঝতে চায় না, জানেন? এজন্য আমার খুব খারাপ লাগে।
1: এটা স্বাভাবিক।
0: আমি এখন কি করব রাজু ভাই?
1: তুমি কি এখন রাজু ভাই বলবে?
0: আমার আমার খুব লজ্জা করে।
1: কেন?
0: আমার যে খুব ভয় হয়।
1: কিসের ভয়?
0: আমার খুব হারাবার ভয় হয়।
1: কোনো ভয় নেই সুমি, কোনো ভয় নেই।
0: সত্যি
1: সত্যি সত্যি সত্যি এই তিন সত্যি করলাম।

0: আহ, রাগ করছো কেন? আমার সাথে একটু কথা বললে কি হয়?
1: থামেন, আপনি থাকেন শহরে, মাঝে মাঝে গ্রামে আইসে মাইগিরির সাথে খারাপ ব্যবহার করেন, আপনারে সবাই চেনে।
0: কি যে বলেন আলো,
1: এর আগেও জেসমিন আপনার সাথে খারাপ ব্যবহার করছেন, সেজন্য এখন সে স্কুলে আসতে পারে না।
0: আহ, জেসমিন তো একটা খারাপ মেয়ে।
1: খারাপ না ভালো তা সবাই জানে, পথ ছাড়েন, তা না হলে আমার আব্বারে কয়ে দিবানি।
0: তোমার আব্বা? তোমার আব্বা আমার কিছুই করতে পারবে না রে। এই এদিকে একটু আসো না।
1: থু,
0: দেখো আলো, কাজটা কিন্তু তুমি ভালো করলে না। তুমি জানো না আমি ডেকে গেলে কত ভয়ঙ্কর হতে পারি।

0: আজকাল থামার দিন আছে, মনে হয় মোবাইল এলছে।
1: দেখতো আলম কে রিং দিল।
0: এ স্কুল থেকে আতিয়াস স্যার। আসসালামু আলাইকুম স্যার।
2: ওয়ালাইকুমুসসালাম।
0: কেমন আছেন স্যার?
2: ভালো নেই বাবা, ভালো থাকার কি জো আছে?
0: কেন, কি হয়েছে স্যার?
2: তোমরা যেখানেই থাকো এক্ষুনি স্কুলে চলে এসো। আমাদের ছাত্রী আলো, তার বাবা তাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে।
0: বলেন কি, সে তো এখনো শিশু।
2: তাহলে আর বলছি কি।
1: এই আলম, মোবাইলটা আমার কাছে দে তো। হ্যালো স্যার, আপনি কোনো টেনশন করবেন না, এ বাল্য বিয়ে রুখতেই হবে, আমরা আসছি।
2: ঠিক আছে, তোমরা একটু দ্রুত এসো।
1: ঠিক আছে স্যার। এই চল আলম,
0: চল।
3: কি ব্যাপার আতিয়ার মাস্টার, রাজু, এরা কেন আমাকে বাড়িতে? এর কিন্তু দাওয়াত করা হয়নি।
2: কি আকসেত মিয়া, কাউকে না জানিয়ে ছোট মেয়েকে বিয়ে দিচ্ছ?
3: কি করব মাস্টার স্যার, মাইয়ে যখন তখন ঘরে রেখে লাভ কি?
0: তাই বলে এত ছোট একটা মেয়েকে বিয়ে দেবেন?
3: কি যে কন আপনারা, আলো আমার বড় হয়ে গিয়েছে।
1: দেখুন, আপনার মেয়ে আলোকে আমরা চিনি, তাকে বিয়ে দেওয়ার মতো বয়স এখনো হয়নি। ওর বয়স মাত্র 13 বছর, এই বয়সে বিয়ে হলে ওর অনেক সমস্যা হবে।
4: এই কথাটা আমি আলোর বাপরে অনেক বুঝাবার চেষ্টা করেছি কিন্তু।
3: হ্যাঁ শোন, তোরও তো ওইরকম বয়সে আমি বিয়ে করিলাম।
1: আগের দিনের কথা বাদ দেন, এখন দিন বদলে গেছে, এটা একটা বাল্য বিয়ে, আর এত ছোট মেয়েকে বিয়ে দেওয়ার অপরাধে আপনার জেল জরিমানা হতে পারে।
3: আমি গরিব মানুষ, মিলা কষ্ট করে একটা ভালো সাবাস জোগাড় করিস, আপনারা আমার এমন সর্বনাশ করেন না।
2: আমরা তোমার সর্বনাশ করতে আসিনি, আমরা তোমার ভুল ভাঙাতে এসেছি।
5: স্যার আমি বিয়ে করব না, আমি লেখাপড়া করতে চাই স্যার, আপনারা আমারে বাঁচান স্যার।
1: দেখলেন তো আলো কি বলে, আপনি একটা ইচ্ছা শক্তিকে এইভাবে নষ্ট করতে চান?
3: আমরা গরিব মানুষ বাবা দিরা, সমাজে আমাকে মান সম্মান নিয়ে বাঁচতে থাকতে হয়।
2: কেন, কি হয়েছে?
5: স্যার স্কুলে যাওয়ার পথে প্রায় এমন আমার বিরক্ত করে, তাই শুনি আব্বা আমার বিয়ে ঠিক করছে।
1: ও তাহলে এই ব্যাপার,
2: তুমি আমাকে বলনি কেন?
6: ভয়ে।
1: আচ্ছা ইমনটাকে?
3: ওই যে আমার কি মেম্বারের সাবাল।
1: ও আচ্ছা,
0: শুনুন, রাজু হলো আমাদের এলাকার আগামীর ভবিষ্যৎ, যে নারীকে শিক্ষিত করতে নানা কর্মসূচি হাতে নিয়েছে, আপনারা রাজুর উপর বিশ্বাস রাখতে পারেন।
1: দেখুন আলোর যে বয়স, তাতে তাকে বিয়ে দিলে তার স্বাস্থ্য ঝুঁকি আছে, আপনি নিজে বাবা হয়ে আপনার মেয়েকে কেন বিপদের দিকে ধাবিত করছেন?
3: বাবা আমার ভুল হয়ে গিয়েছে, এই বিয়ে হবে না। ঠিক আছে, আলো এখন তো লেখাপড়া শিখবে, স্কুলে যাবে।

0: ঘটনা তালে সত্যি হব মিয়া? আমাকে মতির সোয়াল রাজু সমাজ উন্নয়ন করতেছে না ইয়া?
1: তাই তো মানসিক কবলা করতেছে শুনলাম। কালাবার আকসুদের মায়ের বিয়ে ভাঙি দে আর একটা উন্নয়ন করেছে।
0: বলিস কি রে? না না না, এ বড় অন্যায়। আহা, বেচারা গরিব মানুষ কত কষ্ট করে একটা পাত্র ঠিক করলো, তারপর ভেঙে গেল।
1: এটা বলো বাল্য বিয়ে।
0: তা অবশ্য ঠিক, তবে রাজু রাজু এটা করলে আমার তো সমাজে কোনো দাম থাকবে না। শোনাবো, আরে কাছে আয়, একটা বুদ্ধি বের কর।
1: কি কি কি বুদ্ধি?
0: আরে রাজুরে ফাঁসানোর একটা বুদ্ধি। এই সোয়ালটা যা করতেছে তাতে সমাজে আমার কোনো দাম থাকবে না।
1: তা ঠিক বলিছেন।
0: আরে শোন, আমি তো সবসময় ঠিক কথাই কই। কাছে আয়
1: বলেন,
0: ওরে যদি কোনো কায়দা করি একটা মামলা ফাঁসায় দেওয়া যায়।
1: যাতে শ্রীঘরের মধ্যে বসে শ্রীর ঘরের উন্নতি করতে পারে।

0: আচ্ছা আলম ভাই, যে রাজুকে এত বিশ্বাস করি সেই রাজু কিনা একটা ভয়ঙ্কর মাদক ব্যবসায়ী?
1: সুমি, তুমি রাজুকে ভুল বুঝো না। রাজু একটা ষড়যন্ত্রের শিকার।
0: তার ঘর থেকে পুলিশ মাদক পেল আর আপনি বলছেন এটা একটা ষড়যন্ত্র?
1: আচ্ছা সুমি, তুমি তো রাজুকে ভালোবাসো তাই না?
0: বাসতাম।
1: ও, এখন বাসো না।
0: একজন মাদক ব্যবসায়ীকে? দেখুন আলম ভাই, আমি শিক্ষিত মেয়ে, আমার জ্ঞান বুদ্ধি আছে।
1: তুমি বিশ্বাস করলে কি করে রাজু এমন কাজ করতে পারে?
0: বিশ্বাস করতে আমারও খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমার আব্বা যখন সব খুলে বলল তখন আমি অবিশ্বাস কি করে করি।
1: ও, তাহলে তোমার বাবা যা বলেছে তাই তুমি বিশ্বাস করলে?
0: আলম ভাই, আমার আব্বা মিথ্যে কথা বলে না।
1: একদিন সব মুখোশ খুলে যাবে সুমি, সেদিন বুঝবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা।
0: তার মানে আপনি বলতে চাইছেন আমার আব্বা মিথ্যে বলছে?
1: তোমার সরল বিশ্বাসে আমি ফাটল ধরাতে চাই না। ভালো থেকো সুমি, আমি চললাম।
0: আলম ভাই কি সব বলে গেল, আমি তো কোনো হিসাব মেলাতে পারছি না। যাই যাই, ঘরে যাই।
2: দেখুন, আমি গ্রামের একজন সম্মানী মানুষ, আমাকে এভাবে নিবেন না।
3: আপনি একজন মাদক ব্যবসায়ী,
2: হ্যাঁ,
3: তাছাড়া থানায় আপনার নামে অনেক অভিযোগ আছে।
2: কি বলছেন,
3: আপনাকে এভাবে নিতে হবে?
2: এসব কি বলছেন আপনি? মাদক মাদক কি জিনিস?
3: থানায় নিয়ে গেলে ঠিকই বুঝবেন।
0: আরে আরে, একই আপনারা একই করছেন, আমার বাবার অপরাধ কি?
3: আপনার বাবা একজন ভয়ঙ্কর মাদক ব্যবসায়ী।
2: মিথ্যে কথা মা, একদম মিথ্যে কথা।
0: আপনাদের কাছে কোনো প্রমাণ আছে?
3: পুলিশ প্রমাণ ছাড়া কাউকে অ্যারেস্ট করে না।
0: কি প্রমাণ আছে আপনাদের কাছে?
3: দেখুন, আপনার বাবা তার চামচা হাবুকে দিয়ে এই মাদকের ব্যবসা করিয়েছে। গতরাতে হাবু মিয়া অ্যারেস্ট হয়েছে, আর তারই দেওয়া জবানবন্দিতে বেরিয়ে আসছে আপনার বাবার কথা।
0: আব্বা আব্বা আব্বা, কি বলছে সব?
2: মারে, আমি আমি আর কিছুই জানি না মা।
3: এই কাহিনী এখানেই শেষ না। ষড়যন্ত্র করে হাবুকে দিয়ে গ্রামের নিরীহ শিক্ষিত ছেলে রাজুকে মাদক মামলায় ফাঁসিয়েছে আপনার এই গুণধর বাবা।
0: কি বলছেন এসব? ছি বাবা ছি, এসব কি শুনছি? তুমি তুমি এতটা ভয়ঙ্কর, তোমাকে তোমাকে আমার আব্বা বলে?
2: মারে মা, আমারে আমারে মাফ করে দিস মা। অর্থ আর ক্ষমতার মোহে আমি অন্ধ হয়ে গেছি, যার কারণে একে একে সমাজ এবং রাষ্ট্রবিরোধী অনেক কাজ আমি করেছি রে মা।
0: এ কি বলছো বাবা?
2: হ্যাঁ মা, আমি ঠিকই কইছি, তোরে তোরে আমি কোনো দিন বুঝতে দিইনি রে মা।
0: তুমি আমার আব্বা হয়ে
2: আমারে আমারে আমারে মাফ করে দিস মা, আমারে মাফ করে দিস। আজ আমি বুঝতে পারছি মা, অর্থ অহংকার মানুষ করে দেয় মা, অহংকার মানুষকে অমানুষ করে দেয় রে মা।
0: আব্বা আব্বা,
2: মারে
0: আব্বা
2: মারে। চলুন দারগা সাহেব, কোথায় যেতে হবে চলুন।

0: এ কি সুমি, তুমি কথা না বলে চলে যাচ্ছ কেন?
1: রাজু ভাই, কি বলবো বলো তো, আমি যে বড় অপরাধী।
0: কে বলেছে?
1: আমার আব্বা যে অন্যায় করেছে।
0: তোমার বাবা করেছে, তুমি তো নও।
1: তবুও
0: দেখো, বাবার অপরাধে সন্তানকে অপরাধী করা যায় না। আর তাছাড়া তুমি আমার ভালোবাসা। ভালোবাসা কোনো কাজ নয় যে পড়ে গেলেই টুকরো টুকরো হয়ে যাবে।
1: কিন্তু দূরত্ব তো বাড়ে।
0: বাড়ে বটে, কিন্তু কিন্তু তাতে আরো গভীর হয়।
1: তাই বুঝি।
0: হ্যাঁ সুমি,
2: সব আমি আড়াল থেকে ক্যামেরা বন্দি করেছি।
0: ওরে দুষ্টু
1: আলম ভাই, আগে বলবেন না।
2: আগে বললে কি আর মান অভিমান ভাঙতো?
1: কি যে বলেন আলম ভাই।
0: আচ্ছা আলম, আমাদের অনুষ্ঠানের খবর কি?
2: আমি সব প্রস্তুত করে রেখেছি, তোরা গেলেই অনুষ্ঠান শুরু হবে।
1: অনুষ্ঠান? কিসের অনুষ্ঠান?
0: ও সুমি, তোমাকে তো বলা হয়নি, আজ আমরা উত্তরপাড়ার জমিতে বালিকা বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করব।
1: তাই না? এই নাও উত্তরপাড়ার জমির দলিল, আমি আগেই উকিলকে দিয়ে সব ঠিক করে রেখেছি।
0: তুমি এত সব কখন করলে?
1: আমার আব্বা তার ভুল বুঝতে পেরেছে, তাই তো আব্বার ইচ্ছাতেই জোর করে নেওয়া সব কিছু এখন ফেরত দেব।
0: বাহ ভালো, তোমার বাবার মোহমুক্তি হয়েছে জেনে ভালোই লাগছে। তবে তোমার বুদ্ধির তারিফ করতে হয়।
2: আমাদের সুমি বুদ্ধিমতী মেয়ে, আর তাছাড়া আমাদের রাজুও।
1: আলম ভাই দেখো, ভালো হবে না বলে দিচ্ছি।

এতক্ষণ মহামুক্তি নাটকের অভিনয় শুনলেন। রচনা মোহাম্মদ আজহারুল ইসলাম। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আক্কাস, শামিনজান কাদরি, হাবু মিয়া, মোহাম্মদ আমানত হোসেন, আতিয়ার রহমান, মোহাম্মদ মিজানুর রহমান, আলম, বাপ্পি খান, রাজু, রিপন আহমেদ, ইমন, অমর রায়, জরিনা হিরাইয়াকতি, সুমি, ইফাত সানিয়া, ন্যান্সি, আলো, শ্রীপর্ণা রায় বন্যা, পুলিশ, সাব্বির আহমেদ, শব্দ সংযোজনা মোহাম্মদ আরিফুল আলম, সম্পাদনা ও আকাশের চরিত্রে রূপদান করেছেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার। নাটকটি প্রযোজনা করেছেন নাসির জাবেদ। নাটকটি পুনঃপ্রচারিত হল। শ্রোতা বন্ধুরা, আগামী শুক্রবার বেলা 2:30 শুনবেন নাটক প্রগতির পথে। কাহিনী অধ্যক্ষ ইব্রাহিম খা, বেতার নাট্যরূপ দেলোয়াজ হোসেন দুলাল, প্রযোজনা কাবেরী মুস্তাফা। নাটকটি শোনার আমন্ত্রণ রইল।

গানটি শুনলেন শেফালী ঘোষের কণ্ঠে, মধুমিতা ছায়াছবি থেকে নেওয়া হয়েছে। বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকেল 3টের বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রেবেকা ইয়াসমিন। চলতি বছরের জুন মাসে দেশের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 26% বেড়েছে। বৈশ্বিক অর্থনীতি অনিশ্চয়তা ও ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যেও তৈরি পোশাক, চামড়া, চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশল পণ্য এবং কৃষি পণ্যের রপ্তানিতে প্রবৃদ্ধির কারণে এ সাফল্য এসেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি সর্বশেষ হিসাব অনুযায়ী 2026 সালের জুন মাসে বাংলাদেশের পণ্য রপ্তানি ক্ষেত্রে আয় করেছে $420 কোটি। 2025 সালের একই মাসে এ আয় ছিল $334 কোটি। উজানে ভারী বৃষ্টিপাতের কারণে চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে দেশে ব্রহ্মপুত্র ও মেঘনা নদী অববাহিকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বলেন, জলবায়ুগত কারণে বাংলাদেশে জুলাই ও আগস্ট মাসে সবসময় বন্যার ঝুঁকি থাকে। এ সময় দেশের প্রধান নদীগুলোর অববাহিকা ও উজানে ভারী বৃষ্টিপাত হয়, যা দেশের বন্যা পরিস্থিতি সৃষ্টি করে। তিনি বলেন, সে কারণেই এবার জুলাই ও আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা নদী অববাহিকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, হাওড়া অঞ্চলের মৎস্যজীবীদের জীবিকা নির্বাহের সুবিধার্থে দেশের সকল উন্মুক্ত জলাশয়ে প্রকৃত মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে অকাল বন্যা ও জলাবদ্ধতা থেকে বোরো ফসল রক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে নদী ও খাল খনন কর্মসূচি আরও জোরদার করা হচ্ছে। আজ সকালে নেত্রকোনা সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার মৎস্যজীবী ও সাধারণ মানুষের অগ্রাধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। পাকিস্তানের সড়ক দুর্ঘটনায় অন্তত 40 জন নিহত হয়েছে। আজ দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর গিরিখাতে পড়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বেলুচিস্তান ও প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র জানান, বাসটি বেলুচিস্তানের শেরানি জেলা থেকে যাত্রা শুরু করে পরে খাইবার পাখতুনখোয়া প্রদেশে প্রবেশ করার পরপরই গাড়িটি এই দুর্ঘটনার মুখে পড়ে। এই ঘটনায় আরও 8 জন যাত্রী গুরুতর আহত হয়েছে এবং তাদের নিকটস্থ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বাস দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের আনুষ্ঠানিকতা আগামীকাল শুরু হচ্ছে। শেষ হবে আগামী বৃহস্পতিবার। খামেনির দাফন অনুষ্ঠানে অন্তত 2 কোটি মার্কিন মানুষ অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, খামেনির দাফন অনুষ্ঠানে শতাধিক দেশের রাষ্ট্রীয় প্রতিনিধি অংশ নেবেন। আয়াতুল্লাহ আলী খামেনির তার নিজ শহর মাশহাদে দাফন করা হবে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার শুরুর দিকে খামেনি নিহত হয়। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপে আজ রাত 12টায় টেক্সাসের ডালাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়া মিশরের মোকাবেলা করবে। মিয়ামিতে আগামীকাল ভোর 4টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে এবং সকাল 7:30টায় কানসাসে ঘানার বিপক্ষে মাঠে নামবে কলম্বিয়া। এদিকে ফিফা বিশ্বকাপে স্পেন, পর্তুগাল এবং সুইজারল্যান্ড তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করে শেষ 16 নিশ্চিত করেছে। লস অ্যাঞ্জেলসে অস্ট্রিয়াকে 3-0 গোলে পরাজিত করে স্পেন এবং টরেন্টোতে পর্তুগাল 2-1 গোলে হারিয়েছে ক্রোয়েশিয়াকে। এছাড়া ভ্যাঙ্কুভারে আলজেরিয়ার বিপক্ষে 2-0 গোলের ব্যবধানে সহজ জয়লাভ করে সুইজারল্যান্ড। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তরবঙ্গ উপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। হচ্ছে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন আল্লাহ পাকের শানে হামদ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাত শুনতে পাবেন।

0: दिन भिखारी बोले या।
1: এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাত শুনতে পেলেন। বাংলাদেশ বেতার খুলনা শুরু হচ্ছে সাপ্তাহিক ধর্মীয় বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম। পরিচালনা করছেন মুফতি আব্দুল কুদ্দুস।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। কাছে বা দূরে যে যেখানে যে অবস্থায় আমাদের এই অনুষ্ঠানটি শুনছেন, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শ্রোতা বন্ধুরা, শুরু করছি আপনাদের প্রিয় সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম। আপনাদের এ অনুষ্ঠান এখন বাংলাদেশ বেতার অ্যাপের মাধ্যমে শোনা যায়। বাংলাদেশ বেতার অ্যাপটি ইনস্টল করে পৃথিবীর যে কোনো জায়গা হতে সিরাতুল মুস্তাকিম অনুষ্ঠানটি আপনারা শুনতে পারেন। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের প্রথমেই থাকছে কোরআন ও বিজ্ঞান এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। গুরুত্বপূর্ণ আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডাক্তার কে এম বি ইসলাম বুলবুল।
3: কোরআন হচ্ছে শেষ ওহি এবং একটি প্রমাণ, যা শুধু 1400 বছর আগে আরবদের জন্য নয়, বর্তমান সময়ের বিজ্ঞানীদের জন্য যারা বিংশ শতাব্দীতে বাস করছে, যা খুব শীঘ্রই একবিংশ শতাব্দী হয়ে যাবে, তাদের জন্য কোরআনের সব থেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হয়তোবা এটা যে আধুনিক বিজ্ঞানের অধিকাংশ আবিষ্কার ও কোরআন পরস্পর সঙ্গতিপূর্ণ এবং কোনো কোনো ক্ষেত্রে আগের ধারণাকৃত বহু বিষয় গত 20 বছরে আবিষ্কৃত হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এ সম্পর্কে বিরাজমান তত্ত্বের ভিতরে অ্যারিস্টটলের এই ধারণা অন্তর্ভুক্ত ছিল যে একটি শিশু রক্তের জমাটবাঁধা অবস্থা থেকে সৃষ্ট যেভাবে পনির তৈরি হয়। 1800 শতাব্দীতে হার্টশিকার দাবি করেন যে তিনি আদি মাইক্রোস্কোপের সাহায্যে স্প্রামের মধ্যে প্রাথমিকভাবে গঠিত মানুষ দেখতে পেয়েছেন। কোরআন এসব কিছুই বলছে না, বরং মানবের ভ্রূণ অবস্থায় বিকাশের সূক্ষ্মতিসূক্ষ্ম বর্ণনা দিয়েছে। এরশাদ হচ্ছে, আমি তো মানুষকে মাটির উপাদান থেকে সৃষ্টি করেছি, অথবা আমি তাকে শুক্রবিন্দুরূপে এক নিরাপদ আধারে স্থাপন করি, পরে আমি শুক্রবিন্দুকে পরিণত করি জমাট রক্তে, অথবা জমাট রক্তকে পরিণত করি পিণ্ডে, এবং পিণ্ডকে পরিণত করি অস্থি পিঞ্জরে, অথবা অস্থি পিঞ্জরকে মাংস দ্বারা ঢেকে দেই, অবশেষে তাকে রূপদান করি। সুনিপুণ স্রষ্টা আল্লাহ তাআলা, কেয়ামতের দিন তোমাদের পুনরুত্থিত করা হবে। সূরা আল মুমিনুন আয়াত 12-16। নবী সাল্লাল্লাহু আলাইহি আরো ব্যাখ্যা করেন যে নুতফা পুরুষের শুক্রাণু ও নারীর ডিম্বাণু উভয়টিকে বোঝা যায়। আলাকা শব্দটির তিনটি অর্থ আছে। আরবিতে এক, আঁকড়ে থাকা বস্তু, দুই, জমাটবাঁধা রক্তবিন্দু, তিন, জোকের মতো বস্তু। তিনটি অর্থই বিকাশমান ভ্রূণের প্রথম ধাপকে সঠিকভাবে বর্ণনা করে। নিষিক্ত ডিম্বাণু এমন হয় যে তা জরায়ুর দেওয়াল আঁকড়ে ধরে রাখে। এটাও সত্যি যে পেশি ও মাংসের পূর্বে অস্থি তৈরি হয়। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে, যখন 42 দিন পার হয় আল্লাহ একজন ফেরেশতা পাঠান, যখন সে ভ্রূণকে আকার দান করে, এর কান, চোখ, চামড়া, মাংস এবং হাড় তৈরি করে। তারপর সে জানতে চায়, হে রব, এটা কি পুরুষ অথবা নারী, এবং তোমাদের প্রভু স্থির করেন যা তিনি চান, এবং তখন ফেরেশতারা তা লিখে নেয়।

0: কয়েক দশক পূর্বেও শক্তিশালী মাইক্রোস্কোপ আবিষ্কারের আগে এটা জানা সম্ভব ছিল না। শীর্ষস্থানীয় ভ্রূণতত্ত্ববিদগণের অন্যতম কিথ মুর কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগের প্রফেসর ও চেয়ারম্যান কোরআনের এই সমস্ত বক্তব্য সহিহাদিসের বক্তব্য সম্পর্কে বলেন, ১৯ শতক পর্যন্ত মানবীয় বিকাশের ধাপগুলি কিছুই জানা ছিল না। ১৯ শতকের শেষ দিকে বর্ণমালার প্রতীকের উপর ভিত্তি করে মানব ভ্রূণের বিকাশের বিভিন্ন ধাপ চিহ্নিত করা হয়। ২০ শতকের সংখ্যার সাহায্যে এবং এর ২৩টি ধাপ বর্ণনা করা হয়। এই সংখ্যার সাহায্যে চিহ্নিতকরণ পদ্ধতি অনুসরণ করা সহজ নয় এবং একটি ভালো পদ্ধতি হবে অঙ্গ সংস্থান বিদ্যার উপরে ভিত্তি করে গড়ে ওঠা পদ্ধতি। সাম্প্রতিককালে কোরআন অধ্যয়ন এর ফলে ভ্রূণ বিকাশের বিভিন্ন ধাপ চিহ্নিতকরণের আরেকটি পদ্ধতি প্রকাশিত হয়েছে, যা এর সহজবোধ্য আকৃতির পরিবর্তন ও নড়াচড়ার উপর ভিত্তি করে তৈরি করে। এখানে যেসব শব্দ ব্যবহার করা হয়েছে তা আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন এবং তা কোরআনে লিপিবদ্ধ হয়েছে। এটা আমার কাছে পরিষ্কার যে এসব বক্তব্য নিশ্চয় আল্লাহর কাছ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, কারণ এই জ্ঞানের প্রায় সবটুকুই আবিষ্কৃত হয়েছে এর বহু শতক পরে। এটা আমার কাছে প্রমাণ করেছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় আল্লাহর রাসূল। ফিলাডেলফিয়া বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগের প্রফেসর ও চেয়ারম্যান এবং ফিলাডেলফিয়ার টমাস জেফারসন বিশ্ববিদ্যালয়ের ড্যানিয়েল বাও ইনস্টিটিউটের মার্শাল জনসন বলেন, বিজ্ঞানী হিসেবে আমি যেসব বস্তু নিয়ে কাজ করি যা আমি নির্দিষ্টভাবে দেখতে পারি, আমি ভ্রূণতত্ত্ব এবং ডেভেলপমেন্টাল বায়োলজি বুঝতে পারি, কোরআনে যে শব্দগুলি আমার কাছে অনুবাদ করে দেওয়া হয়েছে তা বুঝতে পারি। আমাকে যদি আমার আজকের জ্ঞান ও বর্ণনার যোগ্যতার সহকারে সেই যুগে স্থানান্তর করা হয়, আমি ব্যাপারগুলি যেভাবে বর্ণনা করা আছে সেভাবে বর্ণনা করতে পারবো না। আমি এটা প্রত্যাখ্যানের কোনো কারণ দেখি না যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তথ্য অন্য কোথাও থেকে পেয়েছেন, সুতরাং আমি এই ধারণার সাথে সাংঘর্ষিক কিছু দেখতে পাই না। তিনি যা বলেছেন তাতে ঐশী হস্তক্ষেপ রয়েছে।
1: ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন ইসলামের দৃষ্টিতে সততার সুফল ও মিথ্যার কুফল এ বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা। গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন মাওলানা খালিদ সিবকাতুল্লাহ।
2: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন, সদাকাল্লাহুল আযীম। ইসলামের দৃষ্টিতে সততা ও মিথ্যা এই দুইটা গুণ ও দোষই মানুষের চরিত্র ও পরিণতির উপর গভীরভাবে প্রভাব ফেলে। কোরআন ও হাদিসের আলোকে এ বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। প্রথমে আমরা সততার সুফল কি আমরা সেটা জানব। সততা এমন একটি গুণ যেটা শুধুমাত্র আখিরাতেই কাজে আসে না, বরং দুনিয়াতেও উপকারে আসে। এমনকি আমার সততার কারণে অন্যের মনেও পরিবর্তন হতে পারে, এই সততা পুরো সমাজকেই সোনালি সমাজ হিসেবে পরিণত করতে পারে। সততার মাধ্যমে আল্লাহ তাআলার রহমত লাভ হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন, যার অর্থ হলো, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। অর্থাৎ সত্যবাদীরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, সত্যবাদীদের আল্লাহ তাআলা ভালোবাসেন, তাই সত্যবাদীদের সাথেই থাকতে বলেছেন, আর যে সত্যবাদীদের সাথে থাকবে আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। সততার মাধ্যমে জান্নাত নিশ্চিত পাওয়ার সম্ভাবনা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সততা মানুষকে নেকের দিকে নিয়ে যায় আর নেক সবসময় জান্নাতের দিকে নিয়ে যায়। এই হাদিস থেকে বোঝা যায় সততা প্রত্যেককে কল্যাণের দিকে নিয়ে যায় আর কল্যাণ সবসময় জান্নাতে নিয়ে যায়। অর্থাৎ সত্যবাদী মানুষের শেষ পরিণতি বা শেষ পর্যন্ত সে জান্নাতের মর্যাদায় লাভবান হবে। সততার মাধ্যমে সমাজে বিশ্বস্ততা এবং সম্মান প্রতিষ্ঠা হয়। যে সৎ হয় তার কথা এবং কাজ এক হয়। সমাজের মানুষ তার কথা ও কাজে ভরসা রাখে, তখনই মানুষ সমাজের শ্রদ্ধা, আস্থা ও মর্যাদা লাভ করতে পারে। সততার মাধ্যমে আত্মার প্রশান্তি ও হৃদয়ের শান্তি মিলে। সত্যবাদী মানুষ মিথ্যার ভয়ে ভীত হয়ে থাকে না, তার অন্তর সবসময় প্রশান্ত থাকে। সত্যবাদিতা মানুষের ব্যবসা, দাওয়াত, বন্ধুত্ব ও পারিবারিক জীবনেও বরকত নিয়ে আসে। যুবকের সততার ঘটনা যদি আমি উল্লেখ করি, তাহলে প্রত্যেকের জন্যই বুঝতে সহজ হবে যে সততা কতটা প্রয়োজন এবং সততার মাধ্যমে দুনিয়া এবং আখেরাতে কিভাবে লাভবান হওয়া যায়। একবার এক যুবক ব্যবসার উদ্দেশ্যে ভ্রমণে বের হয়। পথে একদল ডাকাত তার উপর হামলে পড়ে। তারা তার কাছ থেকে তার সম্পদ, মাল সম্পদ, যা কিছু ছিল সব কিছু ছিনিয়ে নেয়। তারপর তাকে বলে, তোমার কাছে কি আর কিছু আছে? যুবক উত্তরে বলে, হ্যাঁ, আমার কাছে 40 দিনার কাপড়ের নিচে লুকিয়ে রাখা আছে। ডাকাত হাসতে থাকে এবং মনে মনে ভাবে যে হয়তো এই যুবক মজা করতেছে। কিন্তু যখন তারা তার কাপড় তল্লাশি করল, সত্যি টাকা পেয়ে গেল। তখন ডাকাতদের নেতা অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি তো আমাদের ফাঁকি দিতে পারতে, কেন আমাদেরকে বলে দিলে যে এখানে টাকা আছে? এর উত্তরে সেই যুবক বলল, আমি আমার মায়ের সঙ্গে প্রতিশ্রুতবদ্ধ হয়েছি যে আমি কখনো আমার জীবনে মিথ্যা কথা বলবো না, আল্লাহর ভয়েই আমি এই সত্যটা বলে দিয়েছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সেই ডাকাত কাঁদতে শুরু করল। সে বলল, তুমি তোমার মায়ের সঙ্গে করা অঙ্গীকার তুমি ভঙ্গ করনি, আর সারা জীবন আমার রবের সঙ্গে করা অঙ্গীকার আমি ভঙ্গ করে আসতেছি। তারপর সেই ডাকাত প্রধান তওবা করল এবং তার সাথী সঙ্গীদেরকেও তওবা করতে বলল। তারা সকলেই তওবা করল এবং যুবকের সমস্ত সম্পদ আবার ফেরত দিয়ে দিল। তাহলে আমরা এই ঘটনা থেকে বুঝতে পারি যে সততা যদি নিজের ভিতরে থাকে, তাহলে আমার এই সততার দ্বারাই বড় ডাকাত বাহিনীর অন্তরও পরিবর্তন হয়ে যেতে পারে, সমাজই পরিবর্তন হয়ে যেতে পারে। ঠিক তেমনিভাবে মিথ্যারও কুফল রয়েছে। মিথ্যা এমন একটি দোষ যার মাধ্যমে দুনিয়া এবং আখেরাতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহর ঘৃণা এবং শাস্তির কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ মিথ্যাবাদী ও অকৃতজ্ঞকে ভালোবাসেন না। মিথ্যা বলা আল্লাহ অপছন্দনীয় একটি কাজ যা তার ক্রোধ ডেকে নিয়ে আসে। এই মিথ্যাটি জাহান্নামের দিকে পরিচালিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা মানুষকে পাপের দিকে পরিচালিত করে আর পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। মিথ্যাবাদী মানুষ সমাজে বিশ্বাসযোগ্যতা হারায়। ঠিক তেমনিভাবে অন্তরেও সে প্রশান্তি অনুভব করে না, অশান্তিতে সবসময় ভুগতে থাকে। মিথ্যা বলার পর মানুষ সবসময় ভয়ে ও অপরাধ বোধে ভুগতে থাকে, অন্তরে কখনো শান্তি মেলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের 3টি লক্ষণ, কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করে ভঙ্গ করে, আমানত রাখলে সেটা খেয়ানত করে ফেলে। এটা হলো মুনাফিকের লক্ষণ। আর যে এই মিথ্যার নামক এই দোষে লিপ্ত হয়ে যাবে এবং মিথ্যা বলতে অভ্যস্ত হয়ে যাবে, সে আল্লাহ তাআলার কাছে মুনাফিকে পরিণত হবে। তার এ দুনিয়াও অশান্তির মধ্যে পার করতে হবে, আখেরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিনের আজাব তাকে গ্রাস করবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সততা অর্জন করা এবং মিথ্যাকে পরিহার করার তৌফিক দান করুন, আমিন।
1: শ্রোতা বন্ধুরা, এবার আপনারা শুনবেন ইসলামের ইতিহাসে শিক্ষণীয় ঘটনা। এ বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন মাওলানা আহমদ হাসান ফেরদাউস।
3: আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত বুখারী শরীফ একটি হাদিস আছে। এই হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার 3 জন লোক পথ দিয়ে যাচ্ছিল, হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিল। হঠাৎ পাহাড় থেকে এক খণ্ড পাথর পড়ে তাদের গুহার মুখ বন্ধ হয়ে যায়। তারা একে অপরকে বলল, আল্লাহ সন্তুষ্টির জন্য করা নিজেদের কিছু সৎকাজের কথা চিন্তা করে বের করো, তার ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করা হলে হয়তো আল্লাহ পাথরটি সরিয়ে দেবেন। তাদের একজন বলতে লাগলো, হে আল্লাহ, আমার আব্বা আম্মা খুব বৃদ্ধ ছিলেন আর আমার ছোট ছোট সন্তানও ছিল। আমি তাদের ভরণ পোষণের জন্য পশুপালন করতাম। সন্ধ্যায় যখন বাড়ি ফিরতাম তখন দুধ দোহন করে আমার সন্তানদের আগে আমার আব্বা আম্মাকে পান করাতাম। একদিন আমার ফিরতে দেরি হয়ে গেল, সন্ধ্যা হওয়ার আগে আসতে পারলাম না। এসে দেখি আমার বাবা মা ঘুমিয়ে পড়েছেন। তখন আমি দুধ দোহন করলাম প্রতিদিন যেমন করি। তারপর আমি তাদের শিয়রে দুধ নিয়ে দাঁড়িয়ে রইলাম, তাদের ঘুম থেকে জাগার জন্য অপেক্ষা করতে লাগলাম। এদিকে আমার শিশু সন্তানরা দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করতে লাগলো। এভাবে কাঁদতে কাঁদতে তারা ঘুমিয়ে পড়ল। ভোর হয়ে গেল। হে আল্লাহ, আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি তাহলে আপনি আমাদের সামনে থেকে পাথরটা খানিক সরিয়ে দিন, যাতে আমরা আসমানটা দেখতে পাই। তখন আল্লাহ পাথরটাকে সামান্য সরিয়ে দিলেন, তাতে তারা আসমান দেখতে পেল। দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, পুরুষরা যেভাবে নারীদের ভালোবাসে আমি তার থেকেও তাকে বেশি ভালোবাসতাম। একদিন আমি তাকে খারাপ প্রস্তাব দিলাম, তখন সে আমাকে 100 দিনার না নিয়ে আসা পর্যন্ত সে রাজি হবে না এই শর্ত দিল। অনেক কষ্ট করে আমি তা জোগাড় করলাম। যখন একটা নির্জন স্থানে আমি তার সাথে খারাপ উদ্দেশ্য পূরণ করার জন্য একত্রিত হলাম, তখন সে আমাকে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, তুমি খারাপ কাজে পা দিও না। তখন আমি তার থেকে দূরে সরে গেলাম। হে আল্লাহ, আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি তাহলে আপনি আমাদের জন্য পাথরটা সরিয়ে দিন। তখন পাথরটা কিছুটা সরে গেল। তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি একজন শ্রমিক নিয়োগ করেছিলাম, যখন সে তার কাজ শেষ করে আমাকে বলল আমার পাওনা দাও, আমি তাকে পাওনা দিতে গেলে সে তা নিল না। আমি তা দিয়ে কৃষিকাজ করতে লাগলাম, তা দিয়ে গরু ও তার রাখাল জমা করলাম। বেশ কিছুদিন পর সে আমার কাছে এসে বলল, আল্লাহকে ভয় করো, আমার মজুরি পরিশোধ করে দাও। আমি বললাম, এই সব গরু আর রাখাল নিয়ে নাও। সে বলল, আল্লাহকে ভয় করো, আমার সঙ্গে ঠাট্টা করো না। আমি বললাম, আমি তোমার সঙ্গে ঠাট্টা করছি না, এগুলো নিয়ে নাও। তখন সে তা নিয়ে গেল। হে আল্লাহ, আপনি জানেন যদি আমি আপনার সন্তুষ্টি লাভের জন্য এই কাজটি করে থাকি তাহলে পাথরের বাকি অংশটুকু সরিয়ে দিন। তখন আল্লাহ পাথরটা সরিয়ে দিলেন। এই হাদিস থেকে আমরা যা শিক্ষা পাই তা হলো, আমরা যদি কোনো বিপদ আপদে পড়ি, তখন আমরা যদি আমাদের কোনো সৎ কাজের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করি, তো আশা করা যায় আল্লাহ তাআলা সেই নেক কাজের ওসিলায় আমাদের দোয়া কবুল করতে পারেন। এজন্য আমরা বিপদে আপদে সবসময় আমরা আল্লাহ পাকে শরণাপন্ন হব। আল্লাহ তাআলা আমাদের সর্বাবস্থায় তার শরণাপন্ন হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
1: ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। শ্রোতা বন্ধুরা, এবার আপনারা শুনবেন জান্নাতের গ্রান্টি যেসব আমলে তার বর্ণনা ও সাহাবাদের আমল। এ বিষয়ে মূল্যবান আলোচনা পেশ করছেন মুফতি মাহফুজুর রহমান।
4: ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। মানুষের জীবনের সবচেয়ে বড় কামনা হলো আখেরাতের নাজাত ও জান্নাত লাভের আশা। দুনিয়ার সকল সাফল্য একদিন শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাতি আমল ও আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলে এটাই চিরস্থায়ী সফলতা হিসেবে বাকি থেকে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে কিছু বিশেষ আমল এমনভাবে বর্ণনা করেছেন যে সেগুলোর মাধ্যমে নাজাতের নিশ্চয়তা এবং গ্যারান্টি দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সে সকল আমল নিজের জীবনে বাস্তবায়ন করেছেন। মূলত তাদের জীবনই আমাদের জন্য নাজাতের পথের জীবন্ত দৃষ্টান্ত। যে সকল আমলের মাধ্যমে নাজাতের গ্যারান্টি দেওয়া হয়েছে তার মধ্য থেকে আমরা আজ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যে সকল আমলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে নাজাতের গ্যারান্টি উল্লেখ করেছেন তার ভিতরে আছে খাঁটি ঈমান ও তাওহীদের দৃঢ়তা। যে বিষয়গুলো নিয়ে মোটামুটি আমাদের মাঝে আলোচনা হয় এটি তার ভিতরে অন্যতম একটি। এবং আরও যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয় তার ভিতর একটি হল সালাত কায়েম করা ও খুশুখুজু সহ তা আদায় করা, কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত এবং এর উপর আমল করা, সততা, আমানতদারিতা এবং পরহেজগারিতা গ্রহণ করা, অন্যের হক আদায় করা ও দানশীলতার স্বভাব নিজের ভিতরে তৈরি করা, এবং আরও কয়েকটি আমল আছে যার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে নাজাতের গ্যারান্টি দিয়েছেন, যেমন তওবা, ধৈর্য ও সর্বদা আল্লাহর স্মরণ। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা যে বিষয়গুলি এত সময় উল্লেখ করলাম এগুলোর মোটামুটি আলোচনা আমাদের ভিতরে সবসময় হয়। এছাড়াও হাদিসে এসেছে যে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি বললেন, আমাকে এমন কিছু আমলের কথা বলুন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছু শরীক করো না, সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, তাহলেই তোমরা পরকারে জান্নাতের নিশ্চয়তা পাবে। তিরমিজি সহ হাদিসের অন্যান্য বহু কিতাবে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি বর্ণনা এসেছে
5: যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দয়াময় রহমানের ইবাদত করো, মানুষকে খাবার দাও এবং সালামের ব্যাপক প্রচলন ঘটাও, তাহলে তোমরা জান্নাতসমূহে প্রবেশ করতে পারবে। এছাড়াও আরও অনেক আমল এমন আছে যার মাধ্যমে দুনিয়াতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গ্যারান্টি উল্লেখ করেছেন। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জোরালোভাবে বলেছেন, যে ব্যক্তি ন্যায়ের উপর থাকার পরও ঝগড়া ছেড়ে দিবে, আমি তার জন্য জান্নাতের কিনারায় একটি ঘরের জিম্মাদার হলাম। আর যে ব্যক্তি কৌতুকের ছলেও, মানে হাসিঠাট্টার ছলেও মিথ্যা বলে না, আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটি ঘরের জিম্মাদার হলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করেছে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে অবস্থিত একটি ঘরের জিম্মাদার হলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিনের ঘটনা, যা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন এভাবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, আজ তোমাদের মাঝে কে রোজা রেখেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রোজা রেখেছি ইয়া রাসূলুল্লাহ। এরপরে আল্লাহ রসুল জানতে চাইলেন যে আজ তোমাদের মাঝে কে জানাজায় অংশগ্রহণ করেছে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একটি জানাজায় অংশগ্রহণ করেছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ মিসকিনদেরকে কে খাবার খাইয়েছ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই আমলে আমার অংশগ্রহণের সুযোগ হয়েছে ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বললেন, তোমাদের মাঝে কে আজকে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে? এবারও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি গিয়েছি হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শোনার পরে পরিশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার মাঝে এই আমলগুলোর সমাবেশ ঘটেছে সে জান্নাতে প্রবেশ করবে। হাদিস মুসলিম শরীফ। এটাই হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণের জান্নাতি আমলের পিছনে ছুটার বাস্তব নমুনা। আল্লাহ তাআলা আমাদেরকেও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের অনুসরণে জান্নাতি আমল করে জিন্দেগিকে সাজাবার তৌফিক দান করেন। আমিন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
1: ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের শ্রোতাদেরকে শোনানোর জন্য। শ্রোতা বন্ধুরা, এ পর্যায়ে রয়েছে আপনাদেরই পছন্দনীয় বিভিন্ন মাসআলা মাসাইলের উত্তর পর্ব। আপনাদের পাঠানো চিঠি পত্রের জবাব দিচ্ছেন মাওলানা মুফতি মাসুম বিল্লাহ। প্রশ্ন করেছেন শ্রোতা বন্ধু মোহাম্মদ কুমিল্লা থেকে। তিনি লিখেছেন, আমার এক আত্মীয় কয়েক মাস যাবত অসুস্থ ছিলেন। এ সময় তিনি শুয়ে বা বসে মাথার ইশারায় নামাজ আদায় করতেন। শেষ দুই সপ্তাহ অসুস্থতা অনেক বেড়ে যায়। তখন তার হুঁশ ও জ্ঞান ছিল, কিন্তু শুয়ে মাথার ইশারা করে নামাজ পড়া তার পক্ষে সম্ভব ছিল না। এখন তিনি সুস্থ হয়েছেন। জানার বিষয় হলো, তার জন্য কি এই দুই সপ্তাহের নামাজ কাজা করতে হবে?
6: না, তাকে ওই দুই সপ্তাহের নামাজ কাজা করতে হবে না। কেননা অসুস্থ ব্যক্তির হুঁশ জ্ঞান থাকলেও তার যদি মাথার ইশারায়ও নামাজ আদায়ের সক্ষমতা না থাকে, আর এ অবস্থায় একাধারে ছয় বক্ত কিংবা এরও বেশি সময় পার হয়ে যায়, তাহলে পরবর্তীতে সে সুস্থ হয়ে গেলেও ওই নামাজগুলোর কাজা করা জরুরি নয়।
1: প্রশ্ন করেছেন শ্রোতা বন্ধু সালিম মাহদি কুমিল্লা থেকে। লিখেছেন, আমি কয়েকদিন আগে বিতরির নামাজে দোয়াই কুনুত পড়েছিলাম, কিন্তু দোয়াই কুনুতের আগে তাকবীর বলতে ও হাত উঠাতে ভুলে যায়, এমনকি সেজন্য সিজদায়ে সাহুও আদায় করিনি। আমার জানার বিষয় হলো, আমার নামাজ কি আদায় হয়েছে?
6: হ্যাঁ, আপনার বিতির নামাজটি আদায় হয়েছে। এক্ষেত্রে সাহু সিজদা না করে ঠিকই করেছেন, কেননা বিতির নামাজে দোয়াই কুনুতের আগে তাকবীর বলা ও হাত উঠানো সুন্নাত, ওয়াজিব নয়। তাই এগুলো ছুটে গেলে সাহু সিজদা ওয়াজিব হবে না। তবে কোনো ওজর ছাড়া নামাজে ইচ্ছাকৃত সুন্নাত ছেড়ে দেওয়া অন্যায়। ভবিষ্যতে এমন ভুল যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
1: প্রশ্ন করেছেন শ্রোতা বন্ধু নজরুল ইসলাম কুড়িগ্রাম থেকে। লিখেছেন, আমি একটি ইসলামী পত্রিকায় টাইপের কাজ করি। এক্ষেত্রে অনেক সময় সেজদার আয়াতও টাইপ করতে হয়। জানার বিষয় হলো, সেজদার আয়াত টাইপ করার কারণে আমার উপর সেজদা ওয়াজিব হবে কিনা?
6: সেজদা ওয়াজিব হয় মুখে আয়াত তেলাওয়াত করার দ্বারা। তাই মুখে উচ্চারণ না করে টাইপ করলে বা লিখলে তেলাওয়াতে সেজদা ওয়াজিব হবে না।
1: প্রশ্ন করেছেন শ্রোতা বন্ধু আব্দুল গফফার সিলেট থেকে। লিখেছেন, আমাদের গ্রামে একজন সম্ভ্রান্ত ব্যক্তি একটি বিপদে পড়ে তার জমি বন্ধক রেখে ঋণ নেয়। পরবর্তীতে তিনি ওই ঋণ পরিশোধ করতে পারছিলেন না। এদিকে তার সংসারের খরচের জন্য জমিরও প্রয়োজন ছিল, কিন্তু বিষয়টি লজ্জায় তিনি কারোর কাছে প্রকাশ করেননি। আমরা দুই তিনজন বিষয়টি জানতে পেরে তার অগোচরে ঋণ পরিশোধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন আমি যদি আমার জাকাতের অর্থ দিয়ে তার অগোচরে ঋণ পরিশোধ করে দেই তাহলে আমার জাকাত আদায় হবে কি? যদি আদায় না হয় তাহলে কি শুধু তাকে কোনোভাবে জানিয়ে দেওয়াই যথেষ্ট হবে না তার হাতেই টাকা দিতে হবে?
6: সে ব্যক্তি যদি জাকাত গ্রহণের যোগ্য হয় তাহলে তার অনুমতিক্রমে জাকাতের অর্থ দ্বারা তার ঋণ আদায় করা যাবে। এক্ষেত্রে জাকাত আদায়ের জন্য তার অনুমতি নেওয়াই যথেষ্ট, অর্থাৎ এ কথা বলাই যথেষ্ট যে আমরা আপনার ঋণ আদায় করে দিচ্ছি। জাকাতের অর্থ সরাসরি তার হাতে দেওয়া জরুরি নয়, কিন্তু অনুমতি ছাড়া কারো ঋণ পরিশোধ করলে জাকাত আদায় হবে না।
1: প্রশ্ন করেছেন শ্রোতা বন্ধু মিজান বিন ইব্রাহিম সিলেট থেকে। লিখেছেন, আমাদের মসজিদের ইমাম সাহেব ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। মরণব্যাধি এ রোগের চিকিৎসা করাতে গিয়ে তিনি অনেক টাকা ঋণী হয়ে যান। এলাকার এক লন্ডন প্রবাসী চাচ্ছেন নিজের জাকাতের টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করে দিতে। জানার বিষয় হল, জাকাতের টাকা দিয়ে মরহুম ইমাম সাহেবের ঋণ পরিশোধ করে দিলে ওই ব্যক্তির জাকাত আদায় হবে কিনা?
6: জাকাতের টাকা দিয়ে মৃতের ঋণ পরিশোধ করা যাবে না, এর দ্বারা জাকাত আদায় হবে না। কেননা জাকাত আদায়ের জন্য জাকাতের টাকা কাউকে মালিক বানিয়ে দেওয়া জরুরি, আর মৃত্যু ব্যক্তি কোনো কিছুর মালিক হতে পারে না। মৃত্যু ব্যক্তির কোনো আপনজন যদি জাকাত গ্রহণের উপযুক্ত, দরিদ্র ও গরিব হয় এবং সে নিজের জন্য কারো কাছ থেকে জাকাতের টাকা নিয়ে স্বেচ্ছায় মৃত্যু ব্যক্তির ঋণ আদায় করে দেয়, তাহলে সেক্ষেত্রে জাকাতও আদায় হয়ে যাবে এবং ঋণও আদায় হয়ে যাবে।
1: প্রশ্ন করেছেন শ্রোতা বন্ধু হাফেজ মাওলানা আবু আহমদ। লিখেছেন, আমাদের এলাকার মসজিদের ছাদে একটি প্রসিদ্ধ কোম্পানি তাদের বিজ্ঞাপনের জন্য বিল বোর্ড লাগাতে চাচ্ছে। তারা বলেছে, যেহেতু মসজিদের ছাদ তাই এতে তারা কোনো ছবি ব্যবহার করবে না। আপাতত তারা 5 বছরের জন্য চুক্তি করতে চাচ্ছে। আমরা এলাকাবাসী জানতে চাচ্ছি মসজিদের ছাদে বিজ্ঞাপনের জন্য বিল বোর্ড লাগানো জায়েজ হবে কিনা?
6: মসজিদের ছাদে বিজ্ঞাপনের জন্য বিল বোর্ড লাগানো জায়েজ হবে না, কেননা মসজিদের ছাদও মসজিদের অন্তর্ভুক্ত এবং মসজিদের মতোই সম্মানিত ও মর্যাদাপূর্ণ। মসজিদের কোনো অংশ যেমনইভাবে উপার্জনের মাধ্যম বানানো যায় না, তদ্রূপ ছাদের ক্ষেত্রেও একই হুকুম।
1: প্রশ্ন করেছেন শ্রোতা বন্ধু আবদুল্লাহ খুলনা থেকে। তিনি লিখেছেন, আমার পরিবার নিয়ে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, মোটামুটি সচ্ছলতার সাথেই জীবনযাপন করছি। সাথে সাথে আমার প্রয়োজনের অতিরিক্ত কিছু জমি আছে যার মূল্য হিসাব করলে আমার জন্য হজে যাওয়া আসার পূর্ণ খরচ হয়ে যাবে। তবে এছাড়া আমার কাছে নগদ অর্থ তেমন নেই। আমার জানার বিষয় হল, ওই জমি বিক্রি করে হলেও কি আমার উপর হজ করা ফরজ?
6: হ্যাঁ, আপনার উপর হজ করা ফরজ, কেননা প্রয়োজনের অতিরিক্ত জমি থাকলে তার মূল্য যদি হজে যাওয়া আসা সহ এ সময়ের পূর্ণ খরচ আদির জন্য যথেষ্ট হয় তাহলে জমি বিক্রি করে হলেও হজ করা ফরজ হবে।
1: প্রশ্ন করেছেন শ্রোতা বন্ধু আব্দুর রহিম খুলনা থেকে। লিখেছেন, কোনো এক মহিলা তার স্বামী, এক কন্যা এবং একজন মা শরিক বোন তথা বই পিত্রীয় বোন রেখে মারা গেছে। এই মহিলার ত্যাজ্য সম্পত্তি কিভাবে বণ্টন হবে বিস্তারিত জানতে চাই।
6: প্রথমত, ওই মহিলার কোনো ঋণ থাকলে ঋণ পরিশোধ করতে হবে। যদি শরীয়তসম্মত ওসিয়াত থাকে তাহলে সম্পদের 1/3 দিয়ে ওসিয়াত পূর্ণ করতে হবে। অতঃপর মহিলার যে ওয়ারিসরা আছে তার মধ্যে স্বামী 1/4 সম্পদ পাবে এবং বাকি 3/4 তথা বাকি সব সম্পত্তি তার কন্যা পাবে। অর্থাৎ মোট সম্পত্তির 1/4 স্বামী এবং বাকি 3 তার কন্যা পাবে। এখানে তার মা শরিক বোন কোনো সম্পত্তি পাবে না, কেননা যেহেতু তার কন্যা আছে, কন্যার কারণে তার মা শরিক বোন সম্পদ থেকে বঞ্চিত হবে।
1: জাযাকুমুল্লাহ, আপনাকে অসংখ্য মুবারকবাদ শ্রোতাদের পাঠানো চিঠিপত্রের উত্তর প্রদানের জন্য। শ্রোতা বন্ধুরা, সিরাতুল মুস্তাকিম অনুষ্ঠান আজ এ পর্যন্ত। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন এবং অনুষ্ঠান সংক্রান্ত সুচিন্তিত মতামত জানিয়ে চিঠি লিখুন আমাদের কাছে। চিঠি লেখার ঠিকানা, প্রযোজক সিরাতুল মুস্তাকিম, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, খুলনা। আমি আবারও বলছি, প্রযোজক সিরাতুল মুস্তাকিম, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, খুলনা। শ্রোতা বন্ধুরা, আপনারা ইচ্ছা করলে ইমেইলের মাধ্যমেও প্রশ্ন করতে পারেন। আমাদের ইমেইলের ঠিকানা siratul@mustakim.bbk@gmail.com। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও বরকতময় জীবন কামনা করে আজকের সিরাতুল মুস্তাকিম অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
7: এতক্ষণ সাপ্তাহিক ধর্ম বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম শুনলেন। পরিচালনা করলেন মুফতি আব্দুল কুদ্দুস, সম্পাদনায় শেখ ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনা ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকেল চারটের বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ঝর্ণা আলমগীর। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়ে বলেছেন, মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়। আজ দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, সাংবাদিকরা নির্ভয়ে সত্য তুলে ধরবেন, যে ভালো কাজ করবে তাকে স্বীকৃতি দিতে হবে, আর যে অন্যায় করবে তাকে সমালোচনার মুখোমুখি করতে হবে। তিনি বলেন, সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সাহসই সাংবাদিকতার মূল শক্তি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনীতিবিদদের ভুল ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানো গণমাধ্যমের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, হাওড় অঞ্চলের মৎস্যজীবীদের জীবিকা নির্বাহের সুবিধার্থে দেশের সকল উন্মুক্ত জলাশয় প্রকৃত মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সকালে নেত্রকোনা সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার মৎস্যজীবী ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। উজানে ভারী বৃষ্টিপাতের কারণে চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে দেশের ব্রহ্মপুত্র ও মেঘনা নদী অববাহিকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বলেন, জলবায়ুগত কারণে বাংলাদেশে জুলাই ও আগস্ট মাসে সবসময় বন্যার ঝুঁকি থাকে। এ সময় দেশের প্রধান নদীগুলোর অববাহিকা ও উজানে ভারী বৃষ্টিপাত হয়, যা দেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি করে। তিনি বলেন, সে কারণেই এবারও জুলাই ও আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা নদী অববাহিকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এইচএসসি পরীক্ষা চলাকালে অপেক্ষমান অভিভাবকদের ভোগান্তি লাঘবে প্রতিটি কেন্দ্রের বাইরে বসার চেয়ার সহ অপেক্ষমান শেড বা ছাউনি স্থাপনের নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। একই সঙ্গে কেন্দ্রের বাইরের অনাকাঙ্ক্ষিত ভিড় ও শৃঙ্খলা নিয়ন্ত্রণে রোভার স্কাউট, গার্লস গাইড এবং বিএনসিসি সদস্যদের নিয়োজিত করার নির্দেশও দেওয়া হয়। গতকাল ঢাকা শিক্ষা বোর্ডের এক আদেশে বোর্ডের আওতাধীন সব পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এই নির্দেশনা দেওয়া হয়। আদেশে বলা হয়, বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে দেখা গেছে পরীক্ষার্থীরা ভেতরে ঢোকার পর অভিভাবকেরা দীর্ঘ সময় বাইরে অপেক্ষা করেন। অধিকাংশ কেন্দ্রে শেড বা বসার জায়গা না থাকায় তীব্র রোদ বৃষ্টির মধ্যে তাদের কষ্ট হয়। এই পরিস্থিতি নিরসনে অভিভাবকদের কল্যাণের কথা বিবেচনা করে এখন থেকে প্রতিটি কেন্দ্রের বাইরে চেয়ার ও শেডের ব্যবস্থা করার নির্দেশনা দেয় ঢাকা শিক্ষা বোর্ড। পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় অন্তত 40 জন নিহত হয়েছে। আজ দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর গিরিখাতে পড়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বেলুচিস্তান প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র জানান, বাসটি বেলুচিস্তানের শেরানি জেলা থেকে যাত্রা শুরু করে, পরে খাইবার পাখতুনখোয়া প্রদেশে প্রবেশ করার পরপরই গাড়িটি এই দুর্ঘটনার মুখে পড়ে। এই ঘটনায় আরও 8 জন যাত্রী গুরুতর আহত হয়েছেন এবং তাদের নিকটস্থ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বাস দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপে আজ রাত 12টায় টেক্সাসের ডালাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়া মিশরের মোকাবেলা করবে। মিয়ামিতে আগামীকাল ভোর 4টায় আর্জেন্টিনা মুখোমুখি হবে কেপ ভার্দে এবং সকাল 7:30টায় কানসাসে ঘানার বিপক্ষে মাঠে নামবে কলম্বিয়া। এদিকে ফিফা বিশ্বকাপে স্পেন, পর্তুগাল ও সুইজারল্যান্ড তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করে শেষ 16 নিশ্চিত করেছে। লস অ্যাঞ্জেলসে অস্ট্রিয়া 3-0 গোলে পরাজিত করে স্পেন এবং টরেন্টোতে পর্তুগাল 2-1 গোলে হারিয়েছে ক্রোয়েশিয়াকে। এছাড়া ভ্যানকুভারে আলজেরিয়ার বিপক্ষে 2-0 গোল ব্যবধানে সহজ জয় পায় সুইজারল্যান্ড। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হচ্ছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হচ্ছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল পাঁচটায় ইংরেজিতে।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে বাংলায় সংবাদ রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন ছায়াছবির গান। প্রথমে নরম গরম ছায়াছবির গান শোনাব অঞ্জু ঘোষ ও কুমার বিশ্বজিতের কণ্ঠে।

আপনারা ছায়াছবির গান শুনছেন, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারই এন্ড্রু কিশোরের কণ্ঠে গান শোনাব বড় ভালো লোক ছিল, এই ছায়াছবি থেকেই নেওয়া হয়েছে।

আপনারা ছায়াছবির গান শুনছেন। অনুষ্ঠানে এবারে শোনাব ঢাকা 86 ছায়াছবির গান সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে।

অনুষ্ঠানে এবারে বাঞ্ছারাম সাজবির গান শোনাব সাবিনা ইয়াসমিন ও সঙ্গীদের কণ্ঠে।

এগারটির সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল ছায়াছবির গান। বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে স্বরচিত হামদ শুনবেন এস কে সাইদুর রহমানের কণ্ঠে।

0: এতক্ষণ স্বরচিত হামদ শুনলেন এস কে সাইদুর রহমানের কণ্ঠে।
1: হে ইমানদারগণ, তোমরা ইনসাফের ওপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কুরআন সূরা নিসা আয়াত 135, বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসরের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। আল হাদিস।
3: বাংলাদেশ বেতার খুলনা। এখন নায়াতে রাসুল শুনবেন শিল্পী মোহাম্মদ শফিউল ইসলাম।

এতক্ষণ নাতে রাসুল শুনলেন, বাংলাদেশ বেতার খুলনা, এখন থেকে পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Betar, the news read by Sanjida Kayum. Local Government, Rural Development and Cooperative Minister Mirza Fakhrul Islam Alamgir has called on journalists to practice objective, impartial and courageous journalism, saying that democracy is strengthened only when the media is strong. He said this while speaking at the chief guest at the program organized at Thakurgaon Press Club this afternoon. The minister said journalists should fearless present truth. Those who do good work should be recognized and those who do wrong should be criticized. Mirza Fakhrul Islam Alamgir said one of the most important responsibilities of the media is to highlight the mistakes and errors to politicians and show them the right path. He also said the success of country's democracy largely depends on an independent, responsible and strong media. The Flood Forecasting and Warning Center, FFWC, has forecasted Bangladesh may witness flooding in the Brahmaputra and Meghna River basins in July and August this year due to heavy precipitation in their upper catchment areas. Sardar Uday Raihan, FFWC Executive Engineer at the Bangladesh Water Development Board, said Bangladesh remains vulnerable to flooding in July and August due to climatic reasons. During this period, heavy rainfall occurs in major river basins and upstream areas, triggering flood situations in the country. Historical data shows that this mid-monsoon window has yielded the country's most catastrophic disaster. Dhaka Education Board has ordered the installation of waiting sheds or canopies with chairs outside each center to ease the suffering of parents waiting outside in the ongoing HSC examination centers. At the same time, orders have also been given to deploy Rover Scouts, Girls Guides and BNCC members to control unwanted crowds and discipline outside the centers. After inspecting various HSC examination centers yesterday, the Dhaka Education Board issued an order to the officers in charge of all examination centers under the Dhaka Board. The order said, during the inspection of various centers, it was seen that parents wait outside for a long time after the examinees enter. Since most of the centers do not have shades or places to sit, they suffer in the intense sun and rain. To resolve the situation, the Dhaka Education Board has asked to arrange chairs and shades outside each center from now on, considering the welfare of the parents. At least 40 people have been killed and 8 other injured after a bus plunged from a highway into a ravine in Pakistan near the border of Balochistan and Khyber Pakhtunkhwa provinces. The head of Jhob District's Emergency Center, Sanaullah Sharani, said a speedy passenger bus traveling from Quetta to Peshawar plunged into a deep ravine in the mountains Danasar area. Sharani said the bus fell approximately 70 to 80 feet into the ravine. Meanwhile, Pakistan's President Asif Ali Zardari expressed sorrow over the passenger's bus crash, offered condolences to families of those killed and wished the injured a speedy recovery. Ceremonies and funeral procession of former Supreme Leader Ali Khamenei has begun in Tehran and will end on July 9th. More than 20 million people are expected in Tehran for the funeral of former Supreme Leader. Earlier, Iranian Foreign Ministry spokesperson said officials from more than 100 countries would attend Khamenei's funeral. The former Supreme Leader laid to rest in his hometown of Mashhad. Khamenei was killed at the start of the U.S.-Israel war on Iran. World Cup football, and Australia will take on Egypt at Texas at 12 p.m. tonight. Besides, Argentina will face Cape Verde at Miami at 4 a.m. while Colombia will encounter Ghana at Canas at 7:30 a.m. tomorrow morning. Meanwhile, Spain, Portugal and Switzerland have moved into the round of 16 in FIFA World Cup 2026. Spain secured 3-0 victory over Austria at Los Angeles Stadium while Portugal beat Croatia by 2-1 at Toronto. However, Switzerland comfortably defeated Algeria 2-0 at Vancouver. Dhaka Meteorological Office said the low pressure area over Northwest Bay and adjoining North Orisha, West Bengal coast persist. It may intensely under its influence. Squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paira have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, weather and forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusts or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet River ports of this area are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar বাণিজ্যিক সংবাদ পড়ছি প্রবীর কুমার সেন। চলতি বছরের জুন মাসে দেশের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 26% বেড়েছে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যেও তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশল পণ্য এবং কৃষি পণ্যের রপ্তানিতে প্রবৃদ্ধির কারণে এ সাফল্য এসেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির সর্বশেষ হিসাব অনুযায়ী 2026 সালের জুন মাসে বাংলাদেশ পণ্য রপ্তানি থেকে আয় করেছে 420 কোটি মার্কিন ডলার। 2025 সালের একই মাসে এ আয় ছিল 334 কোটি মার্কিন ডলার। দেশে ডিজিটাল লেনদেনের প্রসারে চালু হওয়া বাংলা কিউআর এর মাধ্যমে মাত্র 2 দিনেই 22 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। গত 30 জুন ও 1 জুলাই জাতীয় পেমেন্ট অবকাঠামো ভিত্তিক বাংলা কিউআর ব্যবহার করে মোট 77,165 লেনদেন সম্পন্ন হয়েছে। এসব লেনদেনের আর্থিক পরিমাণ প্রায় 22 কোটি 2 লাখ টাকা। গতকাল বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানায়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানের গ্রাহকরা বাংলা কিউআর স্ক্যান করে এসব লেনদেন সম্পন্ন করেন। নগদ অর্থের ব্যবহার কমিয়ে দ্রুত, নিরাপদ ও সহজ ডিজিটাল পেমেন্ট নিশ্চিত করতেই এ ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। সদ্য বিদায়ী 2025-26 অর্থ বছরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ওঠানো ও নামানোয় 7% প্রবৃদ্ধি হয়েছে। 2024-25 অর্থ বছরের তুলনায় কন্টেইনার পরিবহন বেড়ে দাঁড়িয়েছে 35,31,000। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয় বিদায়ী অর্থ বছরে বন্দর দিয়ে 13,80,000 টন পণ্য পরিবহন হয়েছে, যা 2024-25 অর্থ বছরের তুলনায় 5.52% বেশি। বিদায়ী অর্থ বছরে 4,336টি জাহাজ থেকে পণ্য উঠানো নামানো হয়েছে, যা 2024-25 অর্থ বছরের তুলনায় 6.35% বেশি। কন্টেইনার ও পণ্য পরিবহনের পাশাপাশি বন্দরের রাজস্ব আয়ও বেড়েছে। 2025-26 অর্থ বছরে 6,629 কোটি টাকা রাজস্ব আয় করেছে বন্দরটি। এর আগের অর্থ বছরে এই পরিমাণ ছিল 5,366 কোটি টাকা। একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরিতে 4,374 টাকা বাড়িয়ে ভ্যাট সহ 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 2,28,556 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ 2,18,292 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,87,440 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,53,148 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সকাল থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে বলে জানায় বাজুস। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.60, ক্রয় 122.60, ইউরো বিক্রয় 142.15, ক্রয় 139.58, পাউন্ড স্টার্লিং বিক্রয় 165.93, ক্রয় 162.92, সৌদি রিয়াল বিক্রয় 33.14, ক্রয় 32.48, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.42, ক্রয় 29.84 এবং থাই বাথ বিক্রয় 3.73, ক্রয় 3.66। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দমামা। সঞ্চালনায় আছেন সোহানা সিরাজ।
3: নানান নাটকীয়তা চলছে বিশ্বকাপ জুড়ে এবং প্রত্যেক দিনই এই ধরনের নাটকীয়তার গল্প করতে আমরা বিশ্বকাপ দমামা নিয়ে যুক্ত থাকি আপনাদের সাথে ঠিক দুপুর 12:05। আজকেও রয়েছি এবং আজ আমি সোহানা সিরাজ রয়েছি আপনার সাথে। আপনারা আমাদেরকে একই সাথে দেখতে ও শুনতে পাচ্ছেন। হ্যাঁ, আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারছেন ফেসবুক লাইভে এবং ইউটিউব চ্যানেলেও বাংলাদেশ বেতারের। এর বাইরেও আমরা বাণিজ্যিক কার্যক্রমের ফেসবুক পেজ থেকেও লাইভে রয়েছি। অফকোর্স আপনারা আমাদেরকে শুনতেও পাচ্ছেন বাংলাদেশ বেতার FM 90 MHz। দুঃখিত, এছাড়াও আমরা রয়েছি বাণিজ্যিক কার্যক্রমের মধ্যম তরঙ্গ 630 KHz এবং FM 90 MHz। সবকিছু মিলিয়ে এই যে বিশ্বকাপটা যে জমে উঠেছে, নানান ঘটনা ঘটছে, সেই ঘটনা দেখার জন্যই কিন্তু ম্যাচগুলো আমরা মিস করছি না। রাত হোক, ভোর হোক, যখনই হোক না কেন, প্রিয় তারকার বা প্রিয় দলের পারফরমেন্স দেখার জন্য মুখিয়ে থাকছি সবাই। যারা যারা ঠিক আজ ভোরবেলাতে পর্তুগাল এবং ক্রোয়েশিয়ার ম্যাচটা দেখেছেন, তারা বোধহয় সব থেকে উপভোগ্য নকআউট ম্যাচটাই দেখতে পেরেছেন। আমি জানি না কতটুকু উপভোগ্য ছিল সবার কাছে। আমাদের সঙ্গে যুক্ত হয়ে জানান সেই গল্পটা অফকোর্স ফেসবুকের কমেন্ট সেকশনে অথবা ফোন কলের মাধ্যমে। স্ক্রিনে দেওয়া রয়েছে নম্বরটি, শেয়ার করছি আরো একবার, 01553841500। আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন আজকেও, একটুখানি সেই দুজন অতিথির সাথেও পরিচয় করিয়ে দিতে চাই আপনাদেরকে। বাট তার আগে অবভিয়াসলি একটা প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে। সেই প্রশ্নটি হচ্ছে, আজকের এই আয়োজনে যুক্ত হয়েছেন যারা বা যুক্ত হচ্ছেন যারা, একটুখানি জানাতে পারেন যে আজকের এই ম্যাচটা পর্তুগালের জন্য একটা স্মৃতিবহ ম্যাচ ছিল। তবে কেন সেই স্মৃতিবহ ম্যাচের কথা বলছি, অ্যান্ড অফকোর্স সেই কথাগুলো জানান আমাদের সাথে ফেসবুকের কমেন্ট সেকশনটাতে। আমাদেরকে শুরুতেই যারা যারা ফোন করছেন তাদেরকে একটু বলতে চাই, কিছুটা সময় অপেক্ষা করে আমাদের এই আয়োজনটি একটু উপভোগ করুন এবং তারপর আপনারা আমাদের সঙ্গে ফোন কলে যুক্ত হন, এবং তাহলে আসলে পুরো আয়োজনটা আপনাদের কাছে উপভোগ্য লাগবে। এই অনুরোধটি জানাচ্ছি এবং চলুন পরিচিত হয়ে এবার অতিথিদের সাথে। আমার সঙ্গে রয়েছেন সাবেক ফুটবলার, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আলফাজ আহমেদ। কেমন আছেন ভাইয়া?
4: ভালো আছি,
3: থ্যাংক ইউ আজকের এই আয়োজনে যুক্ত হবার জন্য। এবং আমাদের সঙ্গে কিন্তু আরো একজন বিশেষ অতিথি আছেন, মাহমুদা খান অদিতি, সাবেক নারী ফুটবলার এবং কোচ। কেমন আছেন আপু?
5: হ্যাঁ, ভালো আছি।
3: অদিতি আপু, আপনার কাছে একটু শুরুতে জানতে চাই যে এই যে নক আউট ফেজ, এবারে তো বিশ্বকাপটা অনেক বড়, অনেক বেশি কিছু এক্সট্রা এক্সট্রা আমরা দেখছি, যে অনেকগুলো দল খেলছে, অনেকগুলো ম্যাচ হচ্ছে, ভেনু একটা জায়গায়, ভেনু নয় ঠিক হোস্ট কান্ট্রি একটা জায়গায় তিনটা হয়ে গেছে, তো নাটকীয়তা ঘটবে, অনেক কিছু হবে ভাবছিলাম, কিন্তু লাস্ট যে ম্যাচগুলো আমরা দেখলাম গ্রুপ স্টেজ থেকে শুরু করে এখন পর্যন্ত, অনেক দল যারা কম শক্তিশালী দল আমরা দেখতে পাচ্ছিলাম তাদের ভালো পারফরমেন্স, তাদের এগিয়ে যাওয়া, এতটা নাটকীয়তা এক্সপেক্ট করছিলেন কিনা যতটা দেখছেন এই বিশ্বকাপে?
5: না, এখানে আগের যেগুলো আমরা বিশ্বকাপ দেখতাম যে ধারাবাহিক ভাবে যে হচ্ছে গিয়া, যেমন এবার ইতালি সুযোগই পাচ্ছে না, কারণ আগে যেরকম ব্রাজিল, ইটালি, আর্জেন্টিনা, মানে এরকম একটা মুখস্থ থাকতো যে স্পেন এরা অনেক ভালো করবে, তো এবারের বিশ্বকাপের কিন্তু দেখবেন যে ছোট ছোট দলগুলো এত ভালো পারফরমেন্স করতেছে, এত ভালো ফুটবল খেলতেছে, এটা কিন্তু কিছু কিছু জায়গায় আমরা সারপ্রাইজ হচ্ছি। তো এবার বিশ্বকাপের মানে অনেক নাটকীয়তার মধ্যে একটা গুড দিক ছিল যে ছোট ছোট দলগুলো, মানে যেগুলো আর কি বিচার বিশ্লেষণ করলে দেখা যায় যে না এটা এদের সাথে পারবে না, তারা কিন্তু মানে ম্যাচ ঘুরাই দেওয়ার একটা প্রবণতা তাদের ভিতরে কিন্তু দেখা গেছে। যে না এটা একটা
3: কথা বলি বা ডিয়ার কঙ্গোর কথা,
5: রাইট রাইট রাইট, কঙ্গো দেখেন কি ফাইট না দিল লাস্টলি নকআউট পর্বে, তো ওদের যে খেলার ধার, তো এটা কঙ্গো কিন্তু দেখিয়ে দিয়েছে, যদিও ফাইটিং এ তারা পায়নি লাস্টলি, তারপরে এখন কঙ্গোর সাথে সামনে, সেই কঙ্গোর পরে কিন্তু কেপকে নিয়ে কিন্তু সবাই, কেপবার্ড নিয়ে কিন্তু একটা মানে অবিশ্বাস্য যে অলৌকিক একটা বিষয়, যে
3: কোরাসাও ভালো খেলেছিল গ্রুপ পর্বে,
5: রাইট রাইট, তো এই যে মানে করেন যে একটা বিষয়টা, এটা হচ্ছে এবার নাটকীয়তা বলা চলে।
3: ইভেন হাইতি তারাও ভালো করেছে, হাইতিও ভালো কোয়ালিফাই করেনি, বাট কোরাসাও হাইতি দুটো দলই কিন্তু গ্রুপ স্টেজে দারুণ খেলেছে, মানে এত ভালো খেলবে এটা এক্সপেক্ট করেনি,
5: এটা আসলে আনএক্সপেক্টেডই ছিল।
3: রাইট, আলফোস ভাইয়ের কাছে একটু যাই, এই যে নাটকীয়তার কথা বলছিলাম, গ্রুপ স্টেজ পার করে এসে নকআউট ফেজেও তো কম নাটকীয়তা হচ্ছে না, ইংল্যান্ডের যে একটা কঙ্গোর বিপক্ষে ধাক্কা খেয়ে শুরুটা করা, সেটাও কতটুকু আসলে ভাবছিলেন বা কি মনে হচ্ছিল যে আবার কি নাটকীয়তা চলছে? প্লাস যে ম্যাচটা লাস্ট আমরা দেখলাম পর্তুগালের এবং ক্রোয়েশিয়ার, সেই ম্যাচের মতো দ্বিতীয়ার্ধের এমন নাটক লাস্ট আপনি কবে দেখেছেন?
4: না, এটা তো আসলে অনেকই স্মৃতি আছে, ওয়ার্ল্ড কাপে অনেক খেলাই এরকম হয়েছে। বাট এই বছরে আপনি যদি দেখেন যেগুলো অঘটন ঘটছে, অঘটন থেকেও অঘটন হচ্ছে না। বিশেষ করে ইংল্যান্ডের ম্যাচটা যদি দেখেন, ক্রোয়েশিয়া পর্তুগালের ম্যাচটা দেখেন, জাপান ব্রাজিলের যদি ম্যাচটা দেখেন, সব ম্যাচেই কিন্তু এক গোলে পিছে থেকে দুই গোল দিয়ে জিতছে। তো এইটা আসলে খুবই একটা মানে ফুটবলের যে আকর্ষণ, এই ম্যাচগুলো আসলে সেটা বুঝিয়ে দিচ্ছে যে বলে মানে এক গোল দেওয়া আসলে সেভ না, আপনি দুই গোল
3: দিতে
4: পারবেন যে সেটা এটা আসলে প্রমাণ হয়ে গেছে এই ম্যাচ কতগুলো ম্যাচ থেকে। তো আসলে ফুটবলের আকর্ষণই এইটা যে যখন গোল হবে দর্শক আনন্দিত হবে, যে এটাই হলো ফুটবলের আকর্ষণ।
3: এবং বিশেষ করে আমার মনে হয় যে বিশ্বকাপটা কেন বিশ্বকাপ সেটা আসলে এই ঘটনাগুলো না হলে জমে না। একটা ফ্রেন্ডলি ম্যাচ বলুন, ক্লাব ফুটবল বলুন, বাট বিশ্বকাপের আসরে গিয়ে এই ধরনের নাটকীয়তা না থাকলে এটাকে বিশ্বকাপ বলে মনে হয় না।
5: মানে আপনি দেখেন নকআউট পর্বে কিন্তু ভাইয়া যেটা বললেন যে তিন থেকে চারটা টিম কিন্তু লিড নিয়েছিল, জাপান ব্রাজিলের সাথে, আপনার গত মাসে ক্রোয়েশিয়া যেমন হচ্ছে গিয়া পর্তুগালের সাথে, মানে তারা লিড নিয়েও কিন্তু লাস্টলি কিন্তু ওই লিডটা ধরে রাখতে পারেন। ইংল্যান্ড দেখেন মানে কেনের অসাধারণ আপনার, তো এই যে বিষয়গুলো আসলে এইটা হচ্ছে এবার বিশ্বকাপ কেন বলে সেটাই, এইটা হচ্ছে বড় মঞ্চের একটা কারিশমা।
3: তার মাঝখানেও কিছু কিছু ম্যাচ আবার খানিকটা একপেশে হচ্ছে, যেমন ফ্রান্স সুইডেনের ম্যাচটা আমরা দেখেছি, ফ্রান্সকে পুরোপুরি দাপট দেখাতে। অ্যান্ড সেই সাথে যদি আমি একটু অন্যদিকেও আসি, অস্ট্রিয়ার বিপক্ষের যে ম্যাচটা হলো সেই ম্যাচটাতেও মোটামুটি ভাবে একপেশেই আমি বলতে পারি স্পেনের পারফরমেন্সটাকে। তো এরকম কিছু কিছু ম্যাচও কিন্তু হচ্ছে।
5: আপনার অস্ট্রিয়ার স্পেনের যে বিষয়টা, অস্ট্রিয়া হচ্ছে গিয়ে হাইল্যান্ড ডিফেন্সটা খেলতে গেছে, খেলতে গিয়ে ওদের যে খেই হারিয়ে গেছে, মানে স্পেনের সাথে মানে কি লেভেলের ফুটবলটা, ওরা হয়তো যে স্ট্র্যাটেজিতে নেমেছিল স্পেন আর অস্ট্রিয়া, কিন্তু সেই জায়গাগুলো কিন্তু ওরা কভার করতে পারেনি। ওরা বারবার কিন্তু দুই উইং প্লে করছিল, ওদের আপনার সেন্টার ব্যাকের উপর দিয়ে খেলার চেষ্টা করলো, সব সেইগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ওরা হচ্ছে সাকসেস হচ্ছিল স্পেন। তো সেক্ষেত্রে ওই স্ট্র্যাটেজি থেকে কিন্তু অস্ট্রিয়া কোনোভাবে চেঞ্জ করেনি খেলার প্লেয়িং এর স্টাইলটা, কিন্তু কোনো চেঞ্জ করেনি, ওভাবে ধারাবাহিকভাবে যখনই হাইল্যান্ড ডিফেন্স করছিল, তারপরে ওদের যে গতিময় ফুটবল, যে স্কিল যে স্পেনের, সেখানে কিন্তু ওরা কিন্তু কভার করতে পারছিল বোধহয় এইগুলো। আর বলতে গেলে আপনার অস্ট্রিয়ার গোলকিপারের যে অসাধারণ পারফরমেন্স, সেখানে হয়তো 3-0 না হয়ে যে 9-0 হতে পারত, মানে অবিশ্বাস্য পারফরমেন্স দিয়েছে অস্ট্রিয়ার কিপার।
3: অ্যাবসলুটলি আসবো, আমরা একটা ফোন কল নিচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, কে বলছেন, কেমন আছেন? আচ্ছা জি জামাল ভাই, কেমন আছেন?
6: জি বলুন। আলহামদুলিল্লাহ ভালো আছি।
3: জামাল ভাই আরেকবার প্রশ্নটি করবেন, আমি আমরা ঠিক বুঝতে পারিনি, আরেকবার যদি প্রশ্নটি করতেন। ক্রোয়েশিয়া পর্তুগাল, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন জামাল ভাই, দারুণ প্রশ্ন করেছেন তিনি। আমি একটু প্রথম প্রশ্নটার উত্তরটাই নিতে চাই আপনার কাছ থেকে, যার যে প্রশ্নটি ছিল, তবে তারও আগে আরেকটি কল নিয়ে তারপরে ফেরত আসছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
6: কথা বলছি হাজি মোহাম্মদ মিন্টু আলমিয়া ইসলামগঞ্জ রেডিও ক্লাব।
3: জি মিন্টু ভাই, আমরা শুনছি, কেমন আছেন?
6: আর প্রশ্ন করি, আমার প্রশ্ন হচ্ছে যুক্তরাজ্যে এখানে যেভাবে উঠতেছে মতে উঠতেছে তারা, তো তাদেরকে ফাইনালে যাওয়ার কোন সম্ভাবনা আছে কিনা এটা যদি আলোচনা করতে। ধন্যবাদ,
3: অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। পর্তুগালের কথা জানতে চাচ্ছে যে পর্তুগাল যেভাবে খেলছে এবং যেভাবে এগোচ্ছে তাতে করে ফাইনালে যাওয়ার কোন সম্ভাবনা আমরা দেখছি কিনা। আমরা প্রথম কলারের প্রশ্নটি যদি একটু নেই, যে ওই ম্যাচটা নিয়ে আসলে পর্তুগাল ক্রোয়েশিয়ার ম্যাচটা নিয়ে আমাদের এখনো আলোচনা শুরুই হয়নি, কিন্তু দর্শকদের প্রশ্নটা তাই আগে আসবে যে এক্সট্রা টাইমের ব্যাপারটা নিয়ে তিনি জানতে চান, যে এভাবে যে গোল হলো এবং এক্সট্রা টাইম এতটা লম্বা, তো সবকিছু মিলিয়ে এই ঘটনাটা আপনার কাছে কি বিশ্লেষণ?
4: আচ্ছা, প্রথমে বুঝতে হবে এক্সট্রা টাইমটা কিভাবে তারা দেয়। একটা গোল হইলে যে গোলের সময় উদযাপন করে, ওই উদযাপনের টাইমটা আসলে এটা অ্যাড হয়। তারপরে লোক বাইরে বল গেলে, ফাউল হইলে, স্টেটের যে বল ম্যান যদি বাইরে দেয়, ওইগুলো নিয়ে ওইভাবে ম্যাচটা তো বন্ধ হয়, ওইভাবে মানে এক্সট্রা টাইমটা কাউন্ট হয়। সাধারণত যারা এক্সট্রা টাইমে যারা গোল খাইতেছে, কনসেন্ট্রেশন লুজ করছে, স্ট্যামিনা স্ট্রেংথ লুজ হচ্ছে। যখনই আপনার পাওয়ার চলে যাবে, স্ট্রেংথ চলে যাবে, তখন আমরা ব্রেন কাজ করবে না। সাধারণত ওই সময়ই আসলে গোল খায় টিম।
5: আর সাথে একটা আরেকটা যোগ করি, এখন কিন্তু একটা বিষয় আমরা দেখছি এর আগে ভারের যে সাপোর্টটা নেয় ওই জায়গায় কিন্তু কিছুটা টাইম অনেক সময় আমাদের কিল হচ্ছে, তখন
3: সময় যাচ্ছে। সবকিছু মিলে এই ম্যাচটাতে তো অনেক কিছু ছিল। সো প্রিয় কলার যিনি কল করেছিলেন তার জন্যই বলছি আমরা যে এই ম্যাচটাতে আসলে এক্সট্রা টাইম এতটা কেন এবং যতটুকু বলা হচ্ছে তার থেকেও বেশি কেন দেখাচ্ছে, এই ব্যাপারগুলো নিয়ে না মূলত অনেক কিছু ঘটেছে এই ম্যাচটাতে, যে কারণে ওই টাইমটাও কিন্তু অনেক বেশি নষ্ট হয়েছে, বা নষ্ট হয়েছে বলবো না, খেলার বাইরের টাইম অনেকটা এক্সট্রা ছিল। তো এই কারণেই এক্সট্রা টাইমটা বেশি, কারণ একাধিক অফসাইড গোল এসেছে, ভিআর কল এসেছে কয়েকবার, তো সবকিছু মিলে অনেক কল ছিল এখানে। তো সেই প্রশ্নের উত্তরটি আসলে আপনি পেয়েছেন। আরেকটি প্রশ্ন ছিল তার, যেটি যে এই ম্যাচে যেভাবে খেলল পর্তুগাল বা একে একে পর্তুগাল যেভাবে এবার এগোচ্ছে, সেই পর্তুগাল আসলে ফাইনালে দেখছেন কিনা, যদি আপনার কাছে একটু শুরুতে জানতে চাই।
4: না, আসলে এটা বলাটা খুবই ডিফিকাল্ট কে ফাইনালে যাবে। আসলে যার ভাগ্য সহায় হবে এবং যারা ভালো ফুটবল খেলবে, শক্তিমত্তার বিচার আছে এখানে। আপনি চাইতে বড় দল কার সাথে খেলছে, সবকিছু মিলে আসলে বলা মুশকিল।
5: আমি ভাইয়ের সাথে একমত, আপনার একটা বড় দলগুলোর পরে নক আউট মানে ডু আর ডাই ম্যাচের মতো। তো অনেক সময় দেখা গেছে যে বড় বড় দলগুলো একদিন ডে ব্যাড আসে যে ওই দিন আমরা ভালো খেলছি না। তো এটা হচ্ছে 90 মিনিট যে খেলা হয়, প্রতিটা সেকেন্ডস ইম্পর্টেন্ট থাকবে, যে তাদের ফাইটিং করার মুভমেন্ট। তো দিন শেষে আফাজ ভাইয়ের সাথে আমি একমত যে ফিজিক্যাল স্ট্রেংথ যাদের লাস্টলি পর্যন্ত থাকবে। আপনি ক্রোয়েশিয়ার পর্তুগালের ম্যাচে কিন্তু একটা বিষয় দেখবেন যে পর্তুগালের লাস্ট, যেমন ওরা কিন্তু উইনিংটা আসছে একদম এক্সট্রা টাইমে, তো এক্সট্রা টাইমে কিন্তু এক সেকেন্ডের জন্য পর্তুগালের কিন্তু ফিজিক্যাল কন্ডিশন যেটা আর কি, সেটা কোনোভাবে লুজ করে নাই। তাদের যে উইনিং মেন্টালিটিটা ছিল, এই উইনিং মেন্টালিটি কিন্তু অনেক বড় কাজে দিছে। তো একটা দল যখনই এক সেকেন্ড বলেন বা দুই মিনিটের জন্য যদি লুজ করে কখনো এই টাইট ম্যাচগুলো, এই নকআউট পর্বের ম্যাচগুলো, তখনই কিন্তু বড় দলও কিন্তু ছোট দলের কাছে, মানে ছোট তো এখন বলে কেউ নেই আর কি, ফাইটিং মুভমেন্টের থেকে তারা কিন্তু শক্তির জায়গা থেকে ছেড়ে দেবে। তো ফিজিক্যালি একটা ব্যাপার আছে যে লাস্টলি ওই আপনার এক্সট্রা টাইম থেকে ফোকাসটা কে কত ম্যাচের মধ্যে রাখতে পারবে, যে দল এই জিনিসগুলা সবাই মিলে করতে পারবে, টিম ওয়ার্ক করতে পারে, দিন শেষে কিন্তু তাদেরই জয় আসবে আর কি।
3: ডেফিনেটলি আমরা
5: আরেকটু বলি, মানে হচ্ছে যে শুধুমাত্র ফুটবলটা খেলে কিন্তু এই স্টেজ থেকে নেক্সট স্টেজে যাওয়া সম্ভব নয়, টোটাল আপনার টোটাল অর্গানাইজের উপরে কিন্তু
3: প্ল্যানিংটা প্রয়োজন,
5: পুরো প্ল্যানিং এক্সিকিউট
3: প্রয়োজন, টিম কোঅর্ডিনেশনটা প্রয়োজন,
5: টিম কোঅর্ডিনেশন সব মিলে এবং স্ট্রেংথ আর ফিজিক্যাল বিষয়টা অনেক বড় ফ্যাক্ট করবে, লাস্টলি মেন্টালিটিটা কিভাবে ধরে রাখে।
3: অ্যান্ড অলসো ডিসিপ্লিন ফুটবল প্রয়োজন,
5: অল আর ইকুয়াল হচ্ছে ডিসিপ্লিন, সবকিছু মিলেই কিন্তু একটা টোটাল।
3: ডেফিনেটলি, সো আদারওয়াইজ আসলে এবারের এই আসরে এগিয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট হচ্ছে। যারা যারা আমাদেরকে শুনছেন, ওই যে বলছিলাম নিজের মতামতগুলো জানাতে সুযোগ পাচ্ছেন, লিখতে থাকুন ফেসবুকে লাইভের কমেন্ট সেকশনে, পেজগুলোতে আমি অফকোর্স পড়ব, তবে আলোচনারও অনেকটা বাকি। এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।
7: দেখ কি দারুণ পরিবেশ, মনে হচ্ছে শুধু খেলা না একটা উৎসব।
8: দোস্ত, এটাই তো বসুন্ধরা কিংস, শুধু একটা ক্লাব নয় একটা স্বপ্ন।
7: তাই নাকি?
8: হ্যাঁ, বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা স্পোর্টস সিটি করে দেখিয়েছে বাংলাদেশেও বিশ্বমানের অবকাঠামো গড়ে তুলতে পারে। আর এই যে বসুন্ধরা কিংস একাডেমি, এখান থেকেই তৈরি হচ্ছে আগামী দিনের তারকারা।
7: তাই তো, ছোট ছোট ছেলেদের চোখেও কত বড় স্বপ্ন।
8: আর এই হচ্ছে বসুন্ধরা কিংস এরেনা। প্রতিটি ম্যাচ এখানে উৎসব, প্রতিটি জয় নতুন ইতিহাস।
7: বুঝলাম, এ কারণে সবাই এত গর্ব করে বসুন্ধরা কিংসকে নিয়ে।
8: এখন শুধু দেশেই না, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের পতাকা বহন করে চলেছে বসুন্ধরা কিংস।
7: বন্ধু, তাহলে বসুন্ধরা কিংস তো শুধু একটি ক্লাব নয়, বাংলাদেশের স্বপ্ন, সম্ভাবনা আর গর্বের প্রতীক।
8: বসুন্ধরা কিংস, বর্ন টু বিট।
3: বিরতির পর সবাইকে আরো একবার ওয়েলকাম করছি আমাদের বিশ্বকাপ দামামা। পুরো এই ফিফা 2026 কে ঘিরে বাংলাদেশ বেতারের এই বিশেষ আয়োজনটাতে একদম শুরুর দিন থেকে শেষ দিন অবধি আমরা কিন্তু থাকছি আপনাদের সাথেই, আপনাদের সাথে আলোচনা করতে, গল্প করতে এবং আড্ডাও দিতে। আমার সঙ্গে যে অতিথিরা রয়েছেন তারাও কিন্তু বেসিক্যালি আপনাদের মতামতটাও জানতে চান। তো লিখতে থাকুন আপনাদের মতামতগুলো, একটা কল নিয়ে শুরু করছি। হ্যালো, হ্যালো, জি শুনছি, কে বলছিলেন?
6: জি আপু, কথা বলছিলাম মোহাম্মদ।
3: আচ্ছা, কেমন আছেন এবং প্রশ্নটি করুন, শুনছি আমরা।
6: আমি ভালো আছি, খুব ভালো লাগে আমার। আমার প্রশ্ন হচ্ছে, আমার দল দুইটা, আর্জেন্টিনার মরক্কো। আর আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের বাংলাদেশ কত নাম্বারে আছে এবং পাবে না বিশ্বকাপ।
3: আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এবং আমি এক্সপেক্ট করছিলাম উনি না জানি এই প্রশ্নটি করেন, যে আমি তার থেকেও বড় কথা, আমি যেটা ভাবছিলাম যে উনি ভাবছিলেন যে আমার তো দুটো দল, আর্জেন্টিনা এবং মরক্কো, এরা দুজন ফাইনাল খেলার কোন সুযোগ আছে কিনা। আমি আসলে এই কারণে একটু চিন্তায় পড়ে গেছিলাম। হোয়াট এভার, আমরা সেই প্রশ্নটিতে যাব। তবে তার উত্তরটা নিয়ে যদি একটু আলফাজ ভাইয়ের কাছে আসতে চাই, যে বাংলাদেশের যে জায়গাটা, র্যাঙ্কিং এর জায়গাটা নিয়ে তিনি জানতে চান, এবং মরক্কো এবং আর্জেন্টিনা যেহেতু তিনি সাপোর্ট করেন, মরক্কোর খেলাটা কেমন লেগেছে যদি ওভারঅল একটু ওনার জন্য বলতেন।
4: আচ্ছা, প্রথমত বাংলাদেশের কথা বলি, বাংলাদেশ র্যাঙ্কিং এ 182 আর ওয়ার্ল্ড র্যাঙ্কিং 182। আর আর্জেন্টিনা মরক্কো, আর্জেন্টিনার সম্ভাবনা আছে খুবই সহজে ফাইনালে যাওয়ার। তবে মরক্কো টিম খুবই চমৎকার আমার দৃষ্টিতে। এবার ওয়ার্ল্ড কাপ স্পেনের পরে মরক্কোর খেলা আমার ভালো লেগেছে।
3: কানাডার সাথে খেলবে তারা,
4: এবং তারা জেতার সম্ভাবনা আছে,
5: সম্ভাবনা বেশি।
4: তো মরক্কো খুবই চমৎকার এবার ওয়ার্ল্ড কাপে। স্পেনের পরে মরক্কোর খেলাটা আমার কাছে ভালো লেগেছে। মরক্কো অনেক দূর যেতে পারে, সম্ভাবনা আছে।
3: তবে নেক্সট ম্যাচটা জিতলেও তারপরে গিয়ে আজকেও যেতে পারে, কারণ সেখানে তাদেরকে হয়তো ফেস করতে হচ্ছে প্যারাগুয়ে বা ফ্রান্সকে। ফ্রান্সের যে ফুটবল আমরা দেখলাম লাস্ট ম্যাচটাতে, আউটস্ট্যান্ডিং ফ্রান্স, সেই জায়গাতে সেই বাধা টপকে যাওয়াটা দ্যাটস গন বি ডিফিকাল্ট আই গেস। আমি একটুখানি যাব আপনার কাছ থেকে, আবার শুরু করবো, তারপর অদিতি আপুর কাছেও আসবো। যে আমরা বলছিলাম যে পর্তুগালের পারফরমেন্স নিয়ে, পর্তুগালের খেলা নিয়ে, যে তারা আসলে, আপু বলছিলেন যে এক্সট্রা টাইমে গিয়েও তাদের যে মনোবল, তাদের যে এনার্জিটা তারা ধরে রেখেছে, সেখানে তারা আসলে জিতে গেছে। আমি একটু প্রথমার্ধের খেলাতেও যদি আসি, যে 0-0 স্কোর লাইনে গিয়ে ফার্স্ট হাফটা যারা শেষ করলো, বাট সেই সময়ের মধ্যেও আমি যদি একটু দেখি, যে ব্রুনোর কথা বলি, জোয়ার কথা বলি বা রোনালদোর কথা বলি, তারা প্রত্যেকে কিন্তু সুযোগ তৈরি করেছিল, বলের নিয়ন্ত্রণে পর্তুগাল এগিয়েছিল, আক্রমণেও তারা এগিয়েছিল। বাট হোয়াট ওয়েন্ট রং সেখানে? কি শুধুমাত্র ক্রোয়েশিয়ার ডমিনিকের যে পারফরমেন্স, ডমিনেট করেছিল যে গোলকিপার, তারই একক পারফরমেন্স ছিল, নাকি সেখানে আসলেও কোনো অগোছালো কিছু আক্রমণ আমরা পর্তুগালের কাছ থেকে দেখছিলাম বলে স্কোর করা হলো না?
4: আসলে ফুটবলের লেগে একটা পার্ট অব দ্য গেম গোল মিস হওয়া, আর হলো গোলকিপার, প্রতিটা প্লেয়ারই চায় যে তার দেশের জন্য ভালো খেলবে, পাশাপাশি তাদের ফিউচার, যেখানে তারা পরবর্তী ওয়ার্ল্ড কাপের পরে কোথায় খেলবে, তা আরো ভালো টিমে যাবে কিনা, সেই হিসাবে তারা পারফরমেন্স করার সবারই চেষ্টা থাকে। যে এখানে হয়তো অনেকে সাকসেস হয়, অনেকে হয় না। আসলে দেশের জন্য খেলাটা একটা বড় ব্যাপার, সবাই চেষ্টা করে। আর রেজাল্ট তো আসলে টিম ওয়াইজ একটা খেলা, এটা টোটাল ফুটবলে আপনি 11 জনের আপনার খেলতে হবে। একটা টিম উইনিং করতে হলে টোটাল 11 জন এবং 22 জন প্লেয়ার, টিম যারা সাইড বেঞ্চে থাকে সবার সম্মিলিত প্রচেষ্টা থাকবে, পাশাপাশি কোচের কিছু ট্যাকটিক্স থাকে যেগুলো অ্যাপ্লাই করার প্লেয়াররাই অ্যাপ্লাই করে, কোচ বাইরে থেকে বলে দেয়, এসব অ্যাপ্লাই করার পরে যদি সাকসেস হয় তখনই টিম জিতে।
3: অ্যাবসলুটলি। প্রিয় দর্শক এবং শ্রোতা, যারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, কিছু কমেন্টস পড়ে আসতে চাই। পলাশ হাসান যুক্ত আছেন সৌদি আরব থেকে।

0: ভালো লাগছে এবং মামুন বলছেন নিয়মিত তিনি আমাদের এই আয়োজনটি শুনে থাকেন এবং দেখে থাকেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এছাড়াও যারা আমাদের সঙ্গে আমাদের বাণিজ্যিক কার্যক্রমের ফেসবুক পেজটাতে যুক্ত আছেন তাদের কথাগুলো একটুখানি পড়ে আসতে চাই। সেখানেও আমরা দেখতে পাচ্ছি আমিনুল ইসলামও যুক্ত আছেন, সুন্দর আয়োজন বলছেন। ইয়াসিনুল্লাহ শিশির যুক্ত আছেন, তিনি তার প্রিয় দল আর্জেন্টিনার জন্য আন্তরিক শুভকামনা ও ভালোবাসা জানিয়েছেন। আমরা পৌঁছে দিচ্ছি আপনার ভালোবাসাটুকু আর্জেন্টিনা পর্যন্ত, সাথে থাকুন। আর সেই সাথে মনিরুজ্জামান আল মনির আছেন কুষ্টিয়া থেকে, তিনি আমাদেরকে দেখছেন এবং শুনছেন। এর বাইরে ওয়াসিউর রহমান মিন্টু আছেন যুক্ত, এস এম মনিরুজ্জামান মনির খান আছেন, শ্যামল চৌধুরী যুক্ত আছেন এবং সবুজ মাহমুদ যুক্ত আছেন। শ্যামল চৌধুরী লিখেছেন, ফ্রান্স দারুণ খেলছে, আমার মনে হচ্ছে ফ্রান্স ও আর্জেন্টিনা এবারও ফাইনাল হতে পারে। আলোচনা দুই ফুটবলার তারা কি বলছেন, এই আলোচনার যে আলোচক রয়েছেন এই প্রশ্নটি শ্যামল চৌধুরী ভাই, থ্যাংক ইউ সো মাচ, এই প্রশ্নটি আমি জানতে চাই। তিনি যদিও বলছেন যে আর্জেন্টিনা এবং ফ্রান্সের ফাইনাল হতে পারে, তবে সেখানে যদি সেমিফাইনালে আর্জেন্টিনা এবং ব্রাজিলের ম্যাচ হয় ফাইনালে আসলে কে কোয়ালিফাই করবে, এবং আমি ধরে নিলাম তার প্রসঙ্গ থেকে যে ফ্রান্সকে ফাইনালে দেখতে পাচ্ছি, বাট সেই সম্ভাবনা আসলে কতটুকু দেখছেন, বা যদি সেই ম্যাচটাও হয় ফ্রান্স এবং আর্জেন্টিনা কাকে এগিয়ে রাখছেন?
1: এগিয়ে তো রাখছি আর্জেন্টিনা ফ্রান্সকেই, বাট বলা মুশকিল আসলে। এখানে আমি 50-50 চান্স বলব যে আপনার এন্ড অব দ্য ফাইনালের আগ পর্যন্ত আপনি বলতে পারবেন না কেউ, কিন্তু আমরা সবাই একটা চিন্তা করতে পারি, যে আশা করতে পারি যে এই দুইটা টিম যাবে, বাট এখনো বলা খুবই মুশকিল, কারণ নকআউট ম্যাচে কখন কোন ম্যাচ কে হারে এটা বলা মুশকিল। তবে সম্ভাবনা আছে আর্জেন্টিনা ফ্রান্স ফাইনাল খেলা।
0: এবং সেখানে যদি ব্রাজিলের প্রসঙ্গটাই টেনে আপনার কাছে আসি, যে ব্রাজিলের সামনে যে বাধাগুলো আসতে পারে, আমরা দেখছিলাম যে স্পেন বা ফ্রান্সের মুখোমুখি হওয়ার একটা বাধা, আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার একটা বাধা,
1: নরওয়ের সাথে খেলা,
0: নরওয়ে, হ্যাঁ, তার আগে তো নরওয়ের বিপক্ষে বাধা একটা পেরোতেই হচ্ছে, সেখানে হালান্ড হচ্ছে সব থেকে বড় একটা দেয়াল হয়ে দাঁড়াতে পারে। তো এই সবকিছু মিলিয়ে ব্রাজিলের জন্য কি ফাইনালে চান্স থাকবে কিনা?
2: আসলে ফাইনাল মানে সরি টু সে যে ব্রাজিলের সমর্থের দিকে হয়তো মন ভেঙে যেতে পারে, তবে ট্রু অনেস্টলি যে ব্রাজিলের যে খেলার ধরন, মানে ব্রাজিল নামটা শুনেই যতটা মানুষ সেলুট করে, তো খেলার মধ্যে কিন্তু ওই জিনিসটা এখন আমরা পাই না, যেটা সত্য কথা। ব্রাজিলের একটা ভার আছে যে ব্রাজিল নামটা, কিন্তু সেই ভারটা কিন্তু খেলার মধ্যে পাচ্ছি না। তো হালান্ডের যে এখন বর্তমানে যে পারফরমেন্স, সেখানে কিন্তু এর আগে যতগুলো ম্যাচ কিন্তু ব্রাজিলের সাথে নরওয়ে হয়েছে, সেখানে বেসিক্যালি দেখা গেছে যে নরওয়ের পাল্লাটা অনেক বেশি ভারী। তো এখন যে ছন্দে আছে নরওয়ের টিমটা, যেভাবে ছন্দে আছে রাইট, তো সেখানে কিন্তু আমরা ব্রাজিলের ওই ধারালো পারফরমেন্স কিন্তু কারোর মধ্যে কোনো গোছালো কিন্তু কোনো কিছু নাই, মানে বিল্ড আপ ফুটবল বলেন ওদের যে ব্রাজিলের যে খেলাটা কিচ্ছু কিন্তু আমরা ওটার মধ্যে পাচ্ছি না। তাই ভিনিকে নিয়ে তো আপনি এত দূর পর্যন্ত দৌড়াতে পারবেন না। তো ওই জন্য বললাম যে আপনি ফাইনাল স্টেজে যাওয়ার পর আগে ফার্স্ট হাফ আপনি দেখতে হবে যে নরওয়ে থেকে ওরা কি করে, এখানেই তো ধাক্কা খেয়ে যাবে, এখানেই তো ওদের হয়তো বা বিশ্বকাপ, যদি 2026 এর বিশ্বকাপ এন্ড অব দ্য ডে হবে নরওয়ের সাথে।
0: আর দেখা যাক, আমাদের এখানে যে অতিথিরা থাকেন প্রত্যেকে এক একজন এক এক রকম করে প্রেডিকশনটা জানান, কেউ কেউ যদিও বলছেন আলফাজ ভাইয়ের কাছে আসি যে আনচেলোতি ইজ ফিগারিং আউট দ্য টিম ডে বাই ডে, ম্যাচেস বাই ম্যাচেস। তো সেই জায়গা থেকে ব্রাজিল তাদের সৌন্দর্য যে ফুটবলের সেটা ম্যাচ বাই ম্যাচ দেখাচ্ছে, সো তারা সামনের ম্যাচটাতে আরো স্ট্রংলি ব্যাক করবে বা দেখা যাবে। হোয়াট ডু ইউ থিঙ্ক?
1: আমি আপনার সাথে একমত, কারণ হইল গিয়া ফার্স্ট ম্যাচের পর থেকে আস্তে আস্তে ব্রাজিলের ইম্প্রুভ হচ্ছে, এবং প্রতিটা ম্যাচ তারা জাপানের সাথে যেভাবে ম্যাচটা বের করে আসছে সেটা খুবই চমৎকার। এবং হল্যান্ডের আজকে একটা সাক্ষাৎকার শুনতে পেরেছি গতকালকে, তার সে বলছে যে ব্রাজিলের সাথে জেতাটা খুব ক্ষীণ। সো এখানে আসলে এই ওয়ার্ল্ড কাপের আমেজে আমার মনে হয় যে অভিজ্ঞতা ব্রাজিলকে আমি এগিয়ে রাখবো,
0: এগিয়ে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের আলোচনা কিন্তু শেষ হচ্ছে না, তবে আমরা আপাতত ফ্রিকোয়েন্সি থেকে বিদায় নিচ্ছি। বাকি আলোচনা শুনতে ও দেখতে পাচ্ছেন বাণিজ্যিক কার্যক্রমের ফেসবুক পেজ থেকে, অ্যান্ড অফকোর্স বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে, সেখানে যুক্ত থাকুন। আমি একটুখানি অদ্বিতীয়
3: এতক্ষণ শুনলেন ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা। সঞ্চালনায় ছিলেন সোহানা সিরাজ, সার্বিক নির্দেশনায় শ্যামল চৌধুরী, নির্দেশনায় ও তত্ত্বাবধানে ডক্টর মোহাম্মদ নাজমুল।

0: প্রদান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ তারেক হোসেন শিমুল। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস। অনেক চড়াই উৎরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
1: অবশ্যই। আরে, নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে। কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের। জানিস, তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
2: জি আপা, শুনেছি। আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হল কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হল শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা? খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল চৌঠা জুলাই শনিবার সকাল ১০টায় জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই মুক্তিযোদ্ধা আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে ঢাকায় বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে একটি বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়েছে। এ বিশেষ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করে শোনানো হবে ঢাকা ক ৬৯৩ কিলোহার্টজ, এফএম ৯০ মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গে এবং স্ব স্ব কেন্দ্রের এফএম ব্যান্ড এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান প্রচার হবে এফএম ১০৬ ও এফএম ১০২ মেগাহার্টজে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশের গান। গানটি শুনবেন সমবেত কণ্ঠে। গানের গীতিকার আশরাফ বাবু এবং সুর করেছেন শেখ মিলন।

0: এতক্ষণ সমবেত কণ্ঠে দেশের গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে। তাইলে একটা জরুরি কথা বলি।
2: বলেন।
1: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
2: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
2: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা। অবশ্যই টিকার দরকার আছে।
2: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
2: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা। ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নেবেন কেমন?
2: জি অবশ্যই।
3: আমার নাতিটার টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইল, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
3: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
2: আচ্ছা,
3: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
2: তারপর?
3: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
3: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে। কিন্তু
1: কিন্তু আবার কি?
3: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
1: আল্লাহ সবাইরে হেফাজত করুন। শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন। সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর।

0: সুস্থ, দূষণমুক্ত ও ভারসাম্যপূর্ণ পরিবেশ, টেকসই উন্নয়ন আমাদের স্বাস্থ্য, কর্মক্ষমতা এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করে। নির্মল বাতাস, বিশুদ্ধ পানি এবং প্রাকৃতিক সম্পদ উৎপাদনশীলতা বাড়ায়। বনায়ন প্রাকৃতিক সম্পদ রক্ষা করে পরিবেশের ভারসাম্য রক্ষিত হলে বন্যা, খরা ও জলবায়ু পরিবর্তনের মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমে। পরিবেশ দূষণ রোধ এবং ভারসাম্য রক্ষা করা কেবল নৈতিক দায়িত্ব নয়, বরং আমাদের উন্নয়নের প্রধানতম শর্ত। তাই আসুন আমাদের পরিবেশকে আরও সবুজ সুন্দর করে গড়ে তুলি। এই শুভ আহ্বানে শুরু করছি আজকের সবুজ প্রান্তর অনুষ্ঠান। পরিবেশ রক্ষার ক্ষেত্রে সার্কুলার কৃষি উল্লেখযোগ্য একটি বিষয়। এটি হল এমন একটি টেকসই পদ্ধতি যা বর্জ্য থেকে সম্পদ নীতিতে চলে। এটি রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার, বর্জ্য পুনর্ব্যবহার, পানি ও জ্বালানি সাশ্রয় এবং জীব বৈচিত্র্য সংরক্ষণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় রাখে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করে। সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি সবুজ বাংলা পর্বে। পরিবেশ সুরক্ষায় সার্কুলার কৃষি বিষয়ে এখন শুনবেন সাক্ষাৎকারমূলক আলোচনা।
1: প্রিয় শ্রোতা, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমাদের আজকের বিষয় পরিবেশ সুরক্ষায় সার্কুলার কৃষি। এই বিষয়ে বলার জন্য আজ আমাদের সঙ্গে আছেন প্রফেসর আবু নোমান ফারুক আহমেদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
2: অনেক ধন্যবাদ আপনাকে।
1: আর জানব প্রথমে আপনার কাছে, সার্কুলার কৃষি বলতে আসলে কি বোঝায়, এটি পরিবেশ রক্ষায় কিভাবে ভূমিকা রাখতে পারে?
2: সার্কুলার কৃষি হল কৃষির এমন একটি চক্রাকার ব্যবস্থা যেখানে কৃষির বর্জ্যগুলোকে বর্জ্য হিসেবে না রেখে সম্পদে পরিণত করা হয়। যেমন খড়, কচুরিপানা, গোবর, রান্নাঘরের উচ্ছিষ্ট অথবা পোল্ট্রি লিটার, এসব থেকে ভার্মি কম্পোস্ট, বায়োগ্যাস, বায়োচার অথবা পশুখাদ্য আমরা সাইলেজ অথবা মালস হিসেবে ব্যবহার করা যায়। ফলে কি হয়, ফলে যখন আমরা এগুলোকে পোড়ানোর বদলে জৈব সার তৈরি করব, তখন বায়ুদূষণ কমবে এবং কার্বন নির্গমন কমবে। একই সাথে রাসায়নিক সারের উপর চাপ কমবে, আমাদের জৈব সারের ব্যবহারটা বাড়বে এবং এর ফলে কৃষিতে একটি টেকসই ব্যবস্থা সৃষ্টি হবে।
1: সার্কুলার কৃষি সম্পর্কে আমরা জানলাম, এবার একটু জানব বাংলাদেশের কৃষিতে কোন কোন জিনিসকে সাধারণত বর্জ্য বলা হয়, এগুলো কিভাবে কাজে লাগানো যায়।
2: দেখেন, আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি, যে একটা গরুর খামার রয়েছে, গরুর খামারে যদি আপনার ওখানে যে গোবরগুলো হয় সেগুলো দিয়ে আমরা ভার্মি কম্পোস্ট তৈরি করি, আবার ওই ভার্মি কম্পোস্টটাই আমি মাটিতে দিলাম, সেখানে আবার গরুর জন্যই খাবার তৈরি করলাম, এই যে কৃষিটা চক্রাকারে ঘুরতেছে, সেটা কিন্তু আমাকে মাটির জৈব পদার্থ যোগ করে, মাটির স্বাস্থ্য ভালো রাখে। একইভাবে আমার একটি ফলবাগান রয়েছে, সে ফলবাগানে আমি যখন ঢালগুলো প্রুনিং করি, সেগুলো দিয়ে আমি বায়োচার তৈরি করে আবার সেই বায়োচারকে মাটিতে দিয়ে মাটিতে কিন্তু পুষ্টি উপাদানকে ফিরিয়ে দিতে পারি। আবার একটা যদি আমার পোল্ট্রি ফার্ম থাকে, সে পোল্ট্রি ফার্মের যে লিটারগুলো হয় সেগুলো আমরা বায়োগ্যাস উৎপাদন করতে পারি, আবার যে বায়োগ্যাসের পাশাপাশি আমরা কিন্তু জৈব সারও সেখানে তৈরি করতে পারি। আপনি দেখেন, বাসায় যখন আমরা রান্না করি সেখানেও কিন্তু ছাই হয়, সে ছাইটাকে কিন্তু আবার ফসলের মাঠে আমি ছিটাই দিয়ে পোকার জন্য আমরা ওটার জন্য ব্যবহার করতে পারি, আবার ছাইটা থেকে পুষ্টি উপাদানও কিন্তু গাছ পেতে পারে। আপনি মধুপুর অঞ্চলে আনারস হয়, সে আনারসের যে পাতাগুলো রয়ে যায়, গাছটা রয়ে যায়, সেটা দিয়ে কিন্তু আবার পশুখাদ্য তৈরি করা যায়, সাইলেজ করা যায়। আপনি বাদাম সংগ্রহ করার পরে বাদামের যে গাছটা থাকে সেটা দিয়ে সাইলেজ করা যায়। এই যে কৃষির উপকরণগুলো পুনর্ব্যবহার করা, চক্রাকারে ব্যবহার করা, সেটাই কিন্তু আসলে এই সার্কুলার কৃষি।
1: সার্কুলার কৃষি ও জলবায়ু পরিবর্তন কার্বন কমাতে কি ভূমিকা রাখতে পারে?
2: সার্কুলার কৃষিকে আমরা টেকসই কৃষি বলি। কেন বলি? যেটি পরিবেশ বান্ধব এবং সেটি পরিবেশকে ভালো রাখতে সহায়তা করে। আমরা যদি ধরেন ধান কেটে নিয়ে আসলাম, ধানের গোড়ার যে অংশগুলো রয়েছে এগুলো আগুন দিয়ে পোড়ায় দিই, তাহলে সেটা কিন্তু কার্বন নির্গমন করবে, কিন্তু এই ধানের গোড়াগুলোকে একত্র করে যদি আমরা জৈব সার তৈরি করি তাহলে কিন্তু সেটা পরিবেশকে ভালো রাখবে এবং মাটির স্বাস্থ্য আমার ভালো রাখবে। আমরা দেখেছি একটু আগে, আমরা কিন্তু উদাহরণগুলো বলেছি যে সার্কুলার কৃষিতে আমরা নানাভাবে জৈব সার তৈরি করতে পারি, বায়োচার তৈরি করতে পারি এবং সেগুলো কিন্তু আমার রাসায়নিক সারের পরিমাণটা কমিয়ে নিয়ে আসবে, যার ফলে কি হবে, পরিবেশটা ভালো থাকবে, আমরা নিরাপদ ফল ফসল পাবো এবং মাটিতে কার্বন ডাইঅক্সাইডকে সংরক্ষণ করবে। যেমন বায়োচার যদি আমি মাটিতে দেই সেটা মাটিতে জৈব কার্বনের পরিমাণ বাড়ায়। তো একইভাবে যেমন আমার জলবায়ু পরিবর্তনকে মোকাবেলা করে, কৃষিকে টেকসই করে এবং কার্বন নির্গমন কিন্তু এটা কমায়।
1: মাটির স্বাস্থ্যের কথা জানলাম আপনার কাছ থেকে। এই যে মাটির স্বাস্থ্য ভালো রাখতে সার্কুলার কৃষিতে কি কি করা যায়?
2: আমার একটা কিচেনে যখন আমি বাসায় রান্না করি সেখানেও কিন্তু অনেক ধরনের আবর্জনা তৈরি হয়। এগুলো দিয়ে কিন্তু আমার বসত বাড়িতে আমরা জৈব সার তৈরি করতে পারি। এবং এছাড়া আর অনেকগুলো উদাহরণ কিন্তু আমরা বললাম। এই জৈব সার যখনই আমি মাটিতে দিব তখন মাটির স্বাস্থ্য ভালো হবে, মাটিতে যেসব উপকারী অণুজীব রয়েছে তাদের বৃদ্ধি ভালো হবে এবং সে মাটিগুলো ফসলের জন্য অনেক বেশি ভালো হবে। এবং এছাড়াও আমরা দেখি যে এই মাটির স্বাস্থ্য ভালো রাখার জন্য অনেক সময় আমরা ধনচা গাছ অথবা ডাল জাতীয় ফসল যখন ফসল থাকে না আমরা জমিতে ছিটিয়ে দিলাম, এগুলো একটু বড় হলো তখন এগুলোকে মাটির সাথে আমরা মিশিয়ে দিলাম, সেগুলোকে আমরা বলি সবুজ সার, সেটাও কিন্তু মাটির স্বাস্থ্যকে অনেক উন্নত করে।
1: সার্কুলার কৃষিতে বালাইনাশক কমানোর উপায় আসলে কি?
2: হ্যাঁ, আমরা সার্কুলার কৃষির কথা যখন বলি, ধরেন আমি নিম পাতা আছে, আমার একটা নিম গাছ আছে, সে নিম গাছ থেকে যখন আমি বালাইনাশক তৈরি করে নিম পাতা থেকে আমি গাছে স্প্রে করব তখন কিন্তু আমার ফসলটাও নিরাপদ থাকে, রাসায়নিক বালাইনাশকের পরিমাণটাও কিন্তু আমার কম থাকে। আর আমরা যখন জৈবিক পদ্ধতিতে চাষাবাদ করি সেখানে কিন্তু রোগ বালাই পোকামাকড়ের পরিমাণও কিন্তু অনেক কম হয় এবং সেখানে উপকারী পোকামাকড় উপকারী অণুজীবের সংখ্যা বেশি হয়, তখন প্রাকৃতিকভাবে কিন্তু রোগ বালাইটা কমে আসে।
1: ফসল, গবাদি পশু, মাছ সব মিলিয়ে সার্কুলার কৃষির একটা উদাহরণ কি হতে পারে?
2: আমরা এটা বলেছি যে যখন একটা গরুর ফার্ম থাকে সেখান থেকে আমরা গোবর পাব, সেকে গোবর দিয়ে আমরা ভার্মি কম্পোস্ট করতে পারি, শুধু কম্পোস্ট করতে পারি, বায়োগ্যাস করতে পারি। আবার মাছের যে লিটার আছে সেটা পোল্ট্রি ফার্মের যে লিটার আছে অথবা মাছের যে আমরা খাবার দেই সেখানেও কিন্তু অনেক সময় সেখানে অনেকে হাঁস এবং মাছ একসাথে চাষ করে, তার মানে একটার খাদ্য উপাদান সেখানে নষ্ট হয় না, বরং একটা আর একটাকে সহায়তা করে।
1: সবশেষে আপনার কাছে জানবো এই ব্যবস্থায় নারীরা কিভাবে সরাসরি লাভবান হতে পারে।
2: আমরা সার্কুলার কৃষিতে যে প্রযুক্তিগুলোর কথা বলি সবগুলোই প্রযুক্তি হল নারীবান্ধব। আপনি ফার্মি কম্পোস্ট করবেন, আপনি জৈব সার করবেন, আপনি বায়োগ্যাস করবেন, অথবা আপনি এই যে নিরাপদ শাকসবজি ফসল চাষাবাদ করবেন, অথবা রান্নাঘরের উচ্ছিষ্ট দিয়ে আপনি একটা কম্পোস্ট পিট করবেন, এগুলো কিন্তু সবই নারীরা করতে পারে, বসত বাড়ির আঙ্গিনাই করতে পারে এবং সেটা পরবর্তীতে জমিতে ব্যবহার করে আমরা নিরাপদ এবং টেকসই কৃষিটা নিশ্চিত করতে পারি।
1: অনেক ধন্যবাদ আপনাকে এত চমৎকার পরামর্শ দিয়ে আমাদের শ্রোতা বন্ধুদের উপকৃত করার জন্য।
0: সাক্ষাৎকারমূলক আলোচনা শুনলেন। প্রিয় শ্রোতা, আমাদের ভালো থাকার পূর্ব শর্ত হচ্ছে চারপাশের পরিবেশকে ভালো রাখা। শোনাব পরিবেশ বিষয়ক গান, শিল্পী সৈয়দা সাবিনা সুলতানা। গানের কথা লিখেছেন খন্দকার আব্দুল মোতালেব, সুরকার এস এম।

0: পরিবেশ বিষয়ক গানটি শুনছিলেন। সবার সুস্থ সুন্দর সুখী জীবন কামনায় শেষ করছি আজকের সবুজ প্রান্তর অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ শাহিনুর রহমান। শব্দগ্রহণ ও সম্পাদনায় মরিয়ম আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভিন, আর সবুজ প্রান্তর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: এতক্ষণ শুনলেন সবুজ প্রান্তর, বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যেই খবর শুনতে পাবেন।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আতিক মাহমুদ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়ে বলেছেন, মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়। আজ ঠাকুরগাঁও প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, সাংবাদিকরা নির্ভয়ে সত্য তুলে ধরবেন, যে ভালো কাজ করবে তাকে স্বীকৃতি দিতে হবে, আর যে অন্যায় করবে তাকে সমালোচনার মুখোমুখি করতে হবে। তিনি বলেন, সাদাকে সাদা এবং কালোকে কালো বলা সাহসী সাংবাদিকতার মূল শক্তি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনীতিবিদদের ভুল ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানো গণমাধ্যমের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, হাওড়া অঞ্চলের মৎস্যজীবীদের জীবিকা নির্বাহের সুবিধার্থে দেশের সকল উন্মুক্ত জলাশয় প্রকৃত মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সকালে নেত্রকোনা সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার মৎস্যজীবী ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। উজানে ভারী বৃষ্টিপাতের কারণে চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে দেশের ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর অববাহিকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বলেন, জলবায়ুগত কারণে বাংলাদেশে জুলাই ও আগস্ট মাসে সবসময় বন্যার ঝুঁকি থাকে। এ সময় দেশের প্রধান নদীগুলোর অববাহিকা উজানে ভারী বৃষ্টিপাত হয়, যা দেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি করে। তিনি বলেন, সে কারণে এবারও জুলাই ও আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা নদী অববাহিকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এইচএসসি পরীক্ষা চলাকালে অপেক্ষমান অভিভাবকদের ভোগান্তি লাঘবে প্রতিটি কেন্দ্রের বাইরে বসার চেয়ার সহ অপেক্ষমান শেড বা ছাউনি স্থাপনের নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। একই সঙ্গে কেন্দ্রের বাইরের অনাকাঙ্ক্ষিত ভিড় ও শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাবার স্কাউট, গার্লস গাইড এবং বিএনসিসি সদস্যদের নিয়োজিত করার নির্দেশও দেওয়া হয়। গতকাল ঢাকা শিক্ষা বোর্ডের এক আদেশে বোর্ডের আওতাধীন সব পরীক্ষা কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এই নির্দেশনা দেওয়া হয়। আদেশে বলা হয়, বিভিন্ন কেন্দ্রে পরিদর্শনকালে দেখা গেছে পরীক্ষার্থীরা ভিতরে ঢোকার পর অভিভাবকেরা দীর্ঘ সময় বাইরে অপেক্ষা করেন। অধিকাংশ কেন্দ্রে শেড বা বসার জায়গা না থাকায় তীব্র রোদ বৃষ্টির মধ্যে তাদের কষ্ট হয়। এই পরিস্থিতি নিরসনে অভিভাবকদের কল্যাণের কথা বিবেচনা করে এখন থেকে প্রতিটি কেন্দ্রের বাইরে চেয়ার ও শেডের ব্যবস্থা করার নির্দেশ দেয় ঢাকা শিক্ষা বোর্ড। পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। আজ দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর গিরিখাতে পড়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বেলুচিস্তান প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র জানান, বাসটি বেলুচিস্তানের শিরানি জেলা থেকে যাত্রা শুরু করে, পরে খাইবার পাখতুনখোয়া প্রদেশে প্রবেশ করার পরপরই গাড়িটি এই দুর্ঘটনার মুখে পড়ে। এই ঘটনায় আরও ৮ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন এবং তাদের নিকটস্থ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বাস দুর্ঘটনার গভীর দুঃখ প্রকাশ করেছেন। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপে আজ রাত ১২টায় টেক্সাসের ডালাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়া মিশরের মোকাবেলা করবে। মিয়ামিতে আগামীকাল ভোর ৪টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে এবং সকাল ৭:৩০টায় কানসাসে ঘানার বিপক্ষে মাঠে নামবে কলম্বিয়া। এদিকে ফিফা বিশ্বকাপে স্পেন, পর্তুগাল ও সুইজারল্যান্ড তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করে শেষ ১৬ নিশ্চিত করেছে। লস অ্যাঞ্জেলে অস্ট্রেলিয়া ৩-০ গোলে পরাজিত করে স্পেন এবং টরেন্টোতে পর্তুগাল ২-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়াকে। এছাড়া ভাঙ্গুঘরে আলজেরিয়ার বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে সহজ জয় পায় সুইজারল্যান্ড। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই নাজওয়া আব্দুর রাজাক। State Minister for Power, Energy and Mineral Resources Onid Islam Amit has said the responsibility does not end with just planting trees, but we also take care properly to sustain the trees. He said this while inaugurating 1,000 tree plantation program on Sonali Bank's own land in the Jashur Upashahar today as chief guest. The state minister said national leader Begum Khaleda Jia was elected prime minister by the people's vote and turned the tree plantation program into a social movement in 1991. Since then, this program has expanded every year. He urged all to plant more trees to protect the balance of the environment. Later, the state minister formally inaugurated the program by planting a sapling of fruit-bearing tree. Presided over by the region manager of Sonali Bank in Joshua region, Iqbal Kabir, the function was attended, among other, by the president of district BNP advocate Soyod Sabirul Haq Sabu, the administrator of Jila Purishad and general secretary of district BNP Dilwar Hussain Khokon, Shadur Upazala Nirbahi officer Shahriyar Haq, DGM of Sonali Bank Joshua corporate branch Munirul Islam, president and general secretary of Jatiyotabadi Bankers Association of Joshua region, and concerned officials. The Sonali Bank arranged the tree plant program. The 24th anniversary program of a private TV channel was held at Khulna Press Club today. Administrator of Khulna City Corporation Muhammad Nazrul Islam Manju, Additional Police Commissioner of KMP Muhammad Shahnewaz Khalid, Chairman of Khulna Development Authority KDA Advocate Shofiqul Alam Mona, and local elite were present at that time. Meanwhile, a discussion meeting was held at the Press Club Auditorium in Baghdad today to mark the 24th anniversary of a private TV channel. Deputy Commissioner Mohammad Ghulam Batin attended it as chief guest. Presided over by the Baghdad representative of a TV channel, the meeting was attended, among other, by the additional police super, convener of district BNP and general secretary of the Press Club. Later, a colorful rally was brought out on the occasion. A Nojrul Sangeet dance and recitation competition was held at the open stage of Shalika Upazila Purishad in Magura today on the occasion of the celebration of Nojrul Borsho. The additional deputy commissioner, education and ICT distributed prizes among the winners as chief guest. Presided over by the Upazila Nirbahi officer, the function was attended, among other, by the officials of the government and non-government organizations, political leaders, cultural, theatre and media workers, as well as the representatives of the civil society. 300 students from different schools and colleges of the Upazila took part in the competition in 3 events of 9 groups. The Upazila administration arranged it. Harmonium, a pair of tabla and football and other assisting equipments for girls were distributed among the students of Beruil Secondary Girls School under Muhammadpur Upazila in Magura today for their cultural and musical practice on the occasion of the celebrating Nojrul Borsho. Administrator of Jila Purishad Ali Ahmed handed over the materials to the school headmaster at a function held at the hall room of the school as chief guest. Teachers, students, guardians, cultural workers, political leaders and local elite were present at that time. The Jila Purishad arranged it. 7,753 hectares of land have been brought under mango cultivation in Khulna, Baghdad, Shatkhira and Norail districts in Khulna region during the current season. Additional Director of the Department of Agricultural Extension in Khulna region, agriculturist Muhammad Rofiqul Islam, said 1,12,700 metric tons of mangoes are expected to be produced in the region of 563 crore 50 lakh, and 15,000 taka is expected to be earned. Besides, 100 metric tons of mangoes will be exported to foreign markets. The produced mangoes in this region will play an important role to fulfilling and nutritional needs of the people of the country as well as enriching the country's economy by exporting them abroad and earning remittances. Football and Bongo Beroil 11 became champion, defeating Bahadurpur 11 by 4-2 in tiebreaker in four-team football tournament at Beroil school ground under Mohammadpur Upazila in Magura today. Member Secretary of Dhaka City South Branch Rufiul Islam Noyon distributed the prizes among the winners as chief guest. Finally, weather and forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty to westerly wind at a speed of 45 to 60 km an hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumila, Chattogram, Kakshibazar, and Sylhet. River ports in these areas are to voice cautionary signal number 1. And that's the end of the news, dear listeners. You are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Khuda Hafiz.
1: বাংলাদেশ বেতার খুলনা।
3: পরিক্রমা সাপ্তাহিক ঘটনাবলীর উপর ভিত্তি করে বেতার বিবরণী। গত 25 জুন খুলনা বিভাগীয় কমিশনার অডিটোরিয়ামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এবং খুলনাস্থ বাংলাদেশ শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন এমপি। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ফারুখে আজম মোহাম্মদ সালাম, চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
4: আপনারা সবাই জানেন বিগত দিনে একইভাবে শাসনে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কি দশা হয়েছে, যার প্রভাব আমাদের প্রিয় সন্তানদের উপর পড়েছে। পরীক্ষা ছাড়াই সার্টিফিকেট বিতরণ, পরীক্ষা অংশগ্রহণ ছাড়াই অনুপাস, স্কুলে বার কলেজে ম্যাসেই ফর্মদান করার সুযোগ প্রদানের মাধ্যমে এই জাতিকে একটি পঙ্গু জাতিকে পরিণত করার চক্রান্ত হয়েছে, যার ফল এই জাতিকে অনেকদিন ভয় বেড়াতে হবে। এই সমস্যা সংকট একটি শিক্ষা ব্যবস্থাকে আধুনিক যুগোপযোগী করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সবার আগে বাংলাদেশ নামে যে কর্মসূচি ঘোষণা করেছেন, মাননীয় শিক্ষামন্ত্রীর নেতৃত্বে আমরা তার সকল বাস্তবায়নের পথে এগিয়ে চলেছি। এই মতবিনিময় সভা তার একটি অত্যন্ত ক্ষুদ্র অংশ। আমি আশা রাখি মতবিনিময়ের মাধ্যমে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেই পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু, সুন্দর এবং যথাযুক্ত পরিবেশে অনুষ্ঠিত হবে বলে বিশ্বাস। আপনারা দেখেছেন ইতিমধ্যেই এসএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর এবং যথাযুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বহু বছর পর। আগামী 20 জুলাই আমরা এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছি। আমরা আশা করছি 20 জুলাইয়ের আগে, অন্তত 1 সপ্তাহ আগে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমরা আমাদের এসএসসি পরীক্ষার ফলাফল সম্পূর্ণ প্রস্তুত করে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ।
3: বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান।
5: আপনারা সবাই জানেন শিক্ষা হচ্ছে সমাজ পরিবর্তন, শিক্ষা হচ্ছে সমগ্র রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থার পরিবর্তন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং আমাদের দক্ষ সকল মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের নেতৃত্বে এবং নির্দেশনায় আমরা এমন একটি শিক্ষিত তরুণ প্রজন্ম গড়ে তুলতে চাই, যে তরুণ প্রজন্ম হবে বর্তমান দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি নির্ভর বিশ্ব ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, মানবিক মূল্যবোধ সম্পন্ন, যোগ্য, দক্ষ, মানসম্মত। যে তরুণ প্রজন্মের নেতৃত্বে গড়ে উঠবে আগামী স্বনির্ভর, উন্নত এবং আধুনিক বাংলাদেশ, যার নেতৃত্বে থাকবে আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং আগামী প্রজন্মের আমাদের সকলের গর্বের অহংকারের জাইমা রহমান ইনশাআল্লাহ। তাদের নেতৃত্বে আমরা বাংলাদেশকে সমৃদ্ধশালী উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য সকল সমৃদ্ধভাবে কাজ করব। আমরা এই মাননীয় শিক্ষামন্ত্রীর নেতৃত্বে 2001 থেকে 2006 সালে পূর্ণ দায়িত্ব না থাকা সত্ত্বেও শুধুমাত্র 70 সালের সাহসী মন্ত্রীর নেতৃত্বে সহযোগিতার কারণে নকলকে কবর দেওয়া সম্ভব হয়েছে আপনাদের সহযোগিতার মাধ্যমে। মাদ্রাসা কেন্দ্র সচিবদের কাছে অনুরোধ করব, সকল সহকর্মীদের কাছে অনুরোধ করব, আপনারা আপনাদের নৈতিক অবস্থান থেকে নীতি নৈতিকতা এবং আদর্শকে অনুসরণ করে দায়িত্ব পালন করবেন। কেউ যদি দায়িত্ব পালনে অবহেলা করেন তাহলে পরীক্ষার আইন কিংবা শাস্তি বিরুদ্ধে আইন সে আইন। কোন পরীক্ষার্থী যদি অসতভাবে অবলম্বন করে কিংবা অসতভাবে অবলম্বনে সহায়তা করে তাহলে কি ধরনের ব্যবস্থা দেবেন আমাদের সদ্যমন্ত্রী মহোদয় সব নির্দেশনা দিয়ে দেবেন। শুধু একটি কথাই বলবো, আমরা সবাই এক পরিবার, শিক্ষা পরিবার। এই শিক্ষা পরিবার ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবো।
3: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রুহুল আমিন বলেন,
6: প্রত্যেকের জায়গা থেকে আমাদের সিনসিয়ারিটি, প্রোঅ্যাক্টিভনেস, ওনারশিপ, এই তিনটা বিষয় যদি নিজেদের মধ্যে থাকে, তাহলে প্রত্যেক জায়গা থেকে আমরা আসলে কাজগুলো সুষ্ঠু সুন্দরভাবে গ্রহণ করতে পারব। শিক্ষার গুণগত মানের জন্য ছাত্রছাত্রীদের অধিকতর ক্লাসে নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করা, সেটি অভিভাবক, ছাত্রছাত্রী, শিক্ষক এবং শিক্ষা প্রশাসনের ঐকান্তিক প্রচেষ্টায় সম্ভব। এর পরে দায়িত্ব হচ্ছে শিক্ষকদের যথাযথভাবে পাঠদান করা, তবে শুধুমাত্র জ্ঞান দিলে হবে না, সেখানে দক্ষতার কোনো বিকল্প নেই। বর্তমান সরকারের যে ম্যানিফেস্টো 41টি উদ্যোগের মধ্যে 29টি ক্যাটাগরি ভিত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের কথা বলা হয়েছে, কারণ এই মুহূর্তে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা দিয়ে রয়েছি, অর্থাৎ মোর দেন 69% কর্মক্ষম মানুষ আছে, এদেরকে যদি দক্ষ হাতে দক্ষ কারিগর বানাতে না পারি তাহলে কিন্তু আমাদের সবকিছু বৃথা যাবে। সমগ্র উন্নত বিশ্বের উন্নত দেশগুলো কেবলমাত্র কারিগরি ভিত্তিমূলক শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে তাদের আর্থসামাজিক এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করেছে। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই জায়গায় পৌঁছাতে চাই, অতীতে আমাদের এই সরকার প্রমাণ করেছে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, বিদেশে মানুষ পাঠানো সব কিছুতেই এই সরকারেরই অতীতের নজির রয়েছে, আমরা সেই জায়গায় যেতে চাই। আমি পরিশেষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি, সেই সাথে বিনীতভাবে অনুরোধ করব শিক্ষার মান নিশ্চিত করার জন্য পরীক্ষা একটি বড় নিয়ামক, এই পরীক্ষাটা সুষ্ঠু সুন্দরভাবে নিয়ে আসতে যে আপনার দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন, কোন রকম ভুলত্রুটি হলে আমার যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সেই সাথে শিক্ষামন্ত্রী মহোদয় সবসময় নির্দেশনা দিয়ে যাচ্ছেন, কোন রকম ভুলের আমরা আসলে কোন সমাজসুন্দর দৃষ্টিতে দেখা হবে না, শাস্তি প্রদান করা হবে। তাহলে সুবর্ণ আমাদের সবার নেই ইচ্ছাগুলি পূরণ করার জন্য অভিযান করুন, আমরা এদেশ সত্যিকার হচ্ছে সবার আগে বাংলাদেশে মানসিকতা, মানবিকতা, চিন্তায় চেতনায় কর্মে প্রতিরূপ ঘটাবো।
3: চেয়ারম্যান খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেন,
7: আমরা সবাই জানি আমাদের নিজেদের জীবনে আমরা যখন লেখাপড়া শিখেছি, আমরা যখন প্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজে পড়তাম, আমরা দেখেছি যে শিক্ষক মন্ডলী যারা ছিলেন তারা ছিলেন ডেভোটেড, আমাদের স্কুলে এবং আমাদের কলেজে যারা শিক্ষা দিতেন তারা ছিলেন ডেভোটেড। আমরা চাই এই ধরনের শিক্ষা ব্যবস্থা আমাদের মধ্যে গড়ে উঠুক, যারা শিক্ষাকে জনগণের মৌলিক অধিকার হিসেবে, জনগণের মৌলিক সকল অধিকারের মধ্যে শিক্ষাকে অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করবে।
3: খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন,
8: বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সেক্টর শিক্ষা সেক্টর, শিক্ষা এবং স্বাস্থ্য, সেই শিক্ষা সেক্টরের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী এবার নির্বাচনী যে ইশতেহার দিয়েছিলেন এবং এবারে বাজেটেও সেটি প্রস্ফুটিত হয়েছে শিক্ষায় অধিকতর অর্থ বরাদ্দের মধ্যে। তার মানে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষাকে এগিয়ে নিতে চান, ফ্যাসিবাদ আমলের শিক্ষা ব্যবস্থার ভঙ্গুর অবস্থাকে রিপেয়ার করে নতুন ধারায় শিক্ষাকে চালিত করা, এটি আমাদের সরকারের বড় চ্যালেঞ্জ। মাননীয় মন্ত্রী আপনি সেই চ্যালেঞ্জকে সামনে নিয়ে কাজ শুরু করেছেন, আপনি একসময় নকল মুক্ত পরীক্ষা শিক্ষাঙ্গন করার জন্য সাহসী ভূমিকা পালন করেছেন, শিক্ষাঙ্গনকেও তেমনি এখনকার শিক্ষাঙ্গনকে একটা ধ্বংসস্তূপের মধ্যে থেকে বের করে এনে একটি পরিপূর্ণ শিক্ষা ব্যবস্থা চালু করার এই চ্যালেঞ্জ আপনি মাথায় নিয়ে কাজ করছেন, এর অনেক দুর্বল দিক আছে। শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ রক্ষার জন্য কার্যকর ভূমিকা পালন, অবকাঠামো নির্মাণ করা, শিক্ষকদের মধ্যে দলাদলি বন্ধ করা, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠনের মধ্যে দিয়ে যে দুরবস্থা সৃষ্টি হয় সেটি দূরীভূত করা। আমি সিটি কর্পোরেশনের দায়িত্ব পাওয়ার পরে আমার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান আমি সেখানে দেখেছি, শিক্ষকের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা আছে, নিজেদের মধ্যে কাজগুলিকে প্রাধান্য দিয়ে তারা কাজ করে। সমস্ত শিক্ষক মন্ডলীকে সামনে রেখে আমি আপনাকে বলতে চাই, শিক্ষা যদি সঠিকভাবে চালিত না হয় তাহলে কিন্তু অন্ধকারাচ্ছন্ন হবে আগামী শিক্ষক। এই জন্য আমি আপনাকে নিবেদন রাখবো, শুধুমাত্র শিক্ষা খালি পরীক্ষা না, শিক্ষাকে নতুন ধারায় মেধাবীদের মাধ্যমে শিক্ষাঙ্গনকে পরিচালনা এবং শিক্ষাঙ্গনকে নানান অব্যবস্থা দূর করে একটু দূর সুন্দর ধারা চালিত করা, এই কাজটি অত্যন্ত কঠিন, অনেক চ্যালেঞ্জিং, কিন্তু সেই কাজটি আমাদের করতে হবে। একজন শিক্ষক শিক্ষা জীবন শেষ করে, অধ্যাপনা জীবন শেষ করে তিনি তার প্রাপ্য পাবেন বাড়ি বসে, এমন একটি ব্যবস্থা আমরা চালু করবেন, এটি আমার আপনার। আমি আরো মনে করি যে হয়রানি বন্দি গত 16 বছর হয়েছে, সেই হয়রানি বন্দি দূর করে দিয়ে যারা হয়রানির শিকার হয়েছে তাদেরকে মূল্যায়িত করা, এটি হবে আপনার কাছে সবচেয়ে বড়।
3: ডিআইজি খুলনা রেঞ্জ মোহাম্মদ রেজাউল হক বলেন,
9: এই রেঞ্জের এই বিভাগের আমার যে দায়িত্ব হচ্ছে যে প্রস্তুতি নিরাপদ আপনারা যাদের অধিকাংশ প্রশ্নগুলো জানায় এটাকে যত সময় পৌঁছায় আমাদের যে ছোট ছোট ভাই বোন আছে এরা যেন যত সময় শান্ত রাস্তা পাবে এটা আমাদের কর্তব্য। তা যারা পরিচয় করা আছে যারা তারা উচিত সাহায্য আছে এই নির্দেশনা আমরা দিয়ে দেবো। আর একটা সামনে যারা শিক্ষার সাথে যারা সামনে বসে আছে এই পরীক্ষাটাকে সুন্দর করার জন্য ভালো করার জন্য অর্থব করার জন্য আপনাদের অনুরোধ বেশি আপনারা সে দায়িত্ব পালন করবেন। আমরা আশা করি সম্প্রীতি রোলের মধ্যে যে পরীক্ষা সুন্দর হবে পরীক্ষা ভালো হবে এবং সুন্দর পরিবেশে সম্মানের সাথে মর্যাদার সাথে পরীক্ষাটা যেন আমরা শেষ করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দেন।
3: বিভাগীয় কমিশনার খুলনা মোহাম্মদ আব্দুল্লাহ হারুন তাঁর বক্তব্য তুলে ধরেন এভাবে,
10: আমি সাথে একটু আশ্বস্ত করতে চাই জুলাই মাসে যে এইচএসসি অনুমানের পরীক্ষা এই বিভাগে খুলনা বিভাগের প্রত্যেক জেলা প্রশাসনের সঙ্গে আমি নির্দেশনা ইতিমধ্যে দিয়েছি যে এবারে নতুনভাবে পরীক্ষা হচ্ছে একীভূত পরীক্ষা প্রত্যেকটা শিক্ষা বোর্ডের একই প্রশ্নের আদলের পরীক্ষা হবে। সুতরাং এটা একটি সেন্সিটিভ বিষয়, আমি তাদেরকে বলেছি যে প্রত্যেকটা কেন্দ্রে বিশেষ করে অনেক সময় ভুলভ্রান্তি হয়ে যায় এ সেটের বা ক্রসের বা ক্রসেটের না দেখার সময় কিন্তু অনেক সময় মিস হয়ে যায় সেটা যেন না হয় তাদেরকে সেই নির্দেশনা দিয়েছি এবং প্রত্যেকটা কেন্দ্রেই প্রয়োজনীয় সংখ্যক ম্যাজিস্ট্রেট থাকবেন। আমার ডিআইজি মহোদয় বলেছেন তার আইন শৃঙ্খলা বাহিনী থাকবেন। সুতরাং আপনারা যারা পরীক্ষার নিয়োজিত থাকবেন দায়িত্বে থাকবেন আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে প্রশাসন থেকে। আমরা চাই একটি সুস্থ সুন্দর পরিবেশে আমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। আমি এটুকু স্যারকে আশ্বস্ত করতে চাই যে আমাদের এই বিভাগে সুন্দরভাবে আমরা পরীক্ষাটি অতীতেও হয়েছে সামনে এই পরীক্ষাটি আমরা সুন্দরভাবে শেষ করব।
3: প্রধান অতিথি মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন এমপি মতবিনিময় সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
11: আমরা শিক্ষকদের নিয়ে শিক্ষা নিয়ে কথা বলছি, এটি হবে সবচেয়ে সুন্দর অনুষ্ঠান, এর মধ্যে ব্যাপার থাকার কোনো সুযোগ নেই, তাই না? আমরা সকলে মিলে বাংলাদেশ কি করবো, কিন্তু করার যে কারিগর সেটাই হলেন আপনারা। আমরা আপনাদেরকে ডিসরেসপেক্ট করতে পারবো না, ইটস ইম্পসিবল। শিক্ষক ছাড়া এই শিক্ষা মন্ত্রণালয় এই প্রতিষ্ঠান চলবে না এবং আগামীদের ভবিষ্যৎও সঠিকভাবে করতে পারবে। যেটা বলছিলাম পৃথিবীর সব দেশে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, আমরাও দিয়ে আসছি, কিন্তু এমন ভাবে দিচ্ছি মনে হচ্ছে আমরা একটি গাড়ি চালাচ্ছি, ওই গাড়ি যে রিয়ার ভিউ মিরর আছে সেইটাকে দেখে গাড়ির গিয়ারটাকে রিভার্স গিয়ারে দিয়ে আমরা চালাচ্ছি। ওই আর ড্রাইভিং কার লুকিং দ্য রিয়ার ভিউ মিরর পুটিং মাই কার ইন রিভার্স গিয়ার। পিছনে গাড়ি চালাচ্ছেন ড্রাইভার সাহেব বা আপনি চালান কি করেন, রিয়ার ভিউ মিরর দিয়ে তাকান না পিছনের দিকে যাচ্ছে, কিন্তু উই আর পুশিং দ্য প্যাডেল, আমরা কিন্তু প্যাডেল অ্যাক্সিলারেটরকে আমরা প্রেশার দিচ্ছি, কিন্তু গাড়ি যাচ্ছে পিছনের দিকে। দ্যাটস দ্য উই ড্র আওয়ার কার ফর লাস্ট 54 ইয়ার্স, নো ওয়ে to do it again. We must stop somewhere and start going ahead. আমাদের সেই সময় এসেছে, আমরা আর এই জাতিকে পিছনের দিকে দিতে পারবো না। We all agree about it? That's our common goal in Portland. আসুন আমাদের শিক্ষার অনেক দুর্বলতা, বাংলাদেশের প্রত্যেকটি প্রাথমিক স্কুলে মিড ডে মিল দেওয়া হবে, কিন্তু কোন মিড ডে মিলে যদি কোনো পচা খাবার পরিবেশন করা হয় যে দায়িত্ব থেকে বুঝে নেবেন তিনি শুদ্ধ প্যানালাইজ হবেন এবং পানিশমেন্ট খাবেন, কারণ হেডমাস্টাররা সেটা দিতে হবে। এই যে পরীক্ষা, আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা হবে, কি ভাবছেন আপনারা কত হবে নাকি? কত তো হয়ই না, এই শব্দ তো শেষ করে দিয়ে আসছি 2006 সালে। কাদের মাধ্যমে? আপনাদের মাধ্যমে। 2006 এর আগে 2001 এর আগে নকল তো হতো নাকি হতো না? আর তুমি দিয়ে দিয়েছি, আপনারা দেখেছি সকলে মিলে ঝিলে নকল করতাম আমরা সবাই, অভিভাবকরাও ছাত্রছাত্রী আমার সাথে, সাইনাস সাহেব আছে সেই সময় আমার সাথে, এখন সিনিয়র জার্নালিস্ট এডিটর ওনারা আমার সাথে সেই সময় আছেন, ওইখানে বসে আছে আমাদের খুলনার বাইক গ্যাসার কাগুজি সাংবাদিক, ওনারা তখন আমার সাথে ঘুরতেন ফিরতেন, আমরা দেখতাম বাংলাদেশে কি বাস্তব অবস্থা। আমরা যে নকল বন্ধ করেছিলাম কার মাধ্যমে করেছিলাম? আমেরিকাতে টিচার রিপোর্ট করেন আপনারা, কে করেছিল? আপনারা নাকি? আপনাদের যখন হ্যারাসমেন্ট করা হয়েছিল পুলিশ অফিসার স্যার, আপনারা তখন যারা হ্যারাস করেছিল তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল, আপনাদেরকে বেগম খালেদা অ্যাওয়ার্ড করেছিল সেই সময়, মনে আছে? আপনারা সেই সময় নকল প্রতিরোধ করেছেন। আবার আমরা নেই, আমরা বলেছিলাম নকলের দাপন কাপড় চল্লিশ একে আমরা চলে গেলাম, তারপর আবারও দেখা গেল নকলের নুরুন নতুন ভ্যারাইটিস নাকি নতুন ভ্যারিয়েন্ট করোনা ভ্যারিয়েন্টের
3: গত 26 জুন পালিত হয় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস 2026। এ উপলক্ষে জেলা প্রশাসন খুলনা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। খুলনা শহীদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন চত্বরে যেয়ে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসন খুলনার সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা মলয় ভূষণ চক্রবর্তী।
12: এই বছরের প্রতিপাদ হচ্ছে ওয়ার্ল্ড ড্রাগ প্রবলেম পারসিস্টিং ইস্যুস নিউক্লিয়ার ইনোভেটিভ ড্রাগ। মাদকাসক্তি বর্তমান বিশ্বের অন্যতম জটিল সামাজিক, অর্থনৈতিক ও জনস্বাস্থ্যগত শুধু একজন ব্যক্তির শারীরিক মানসিক স্বাস্থ্যের প্রতিফলনা বরং পরিবার রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন ঘটাচ্ছে। মাদকাসক্তি কার্যক্ষমতা হ্রাস করে, অপরাধ প্রবণতা বৃদ্ধি করে, পারিবারিক বন্ধন দুর্বল করে এবং সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করে। বাংলাদেশীয় উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে চলেছে, সেই অগ্রযাত্রাকে টেকসই করতে হলে আমাদের মানব সম্পদকে সুরক্ষিত রাখতে হবে। আর এই মানব সম্পদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল যুব সমাজ। যুবশক্তি যদি মাদকের ছোবলে আক্রান্ত হয় তবে জাতীয় উন্নয়নের প্রতি ব্যাহত হওয়া অনিবার্য। তাই মাদক বিরোধী কার্যক্রমকে কেবল আইন প্রয়োগের বিষয় নয় বরং একটি সমন্বিত সামাজিক আন্দোলন হিসেবে বিবেচনা করতে হবে। মাদক সমস্যা নিয়ন্ত্রণে বর্তমান সদস্য সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। ইতিমধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও যুগোপযোগী করার কার্যক্রম চলমান আছে। মাদক অপরাধ দমনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরকে শক্তিশালী করার লক্ষ্যে মাঠ পর্যায়ে কর্মরত উপপরিদর্শক থেকে তদন্ত পর্যায়ের কর্মকর্তাদের অস্ত্র ব্যবহারে অনুমতি প্রদান করা হয়েছে। একই সঙ্গে সচেতনতামূলক কার্যক্রম, চিকিৎসা পুনর্বাসন ব্যবস্থার উন্নয়ন, সামাজিক অংশগ্রহণ বৃদ্ধির উদ্যোগও গ্রহণ করা হয়েছে। সকল আইন প্রয়োগকারী সংস্থা মাদক অপরাধ বিরুদ্ধে নির্লজভাবে কাজ করছে, তবে শুধুমাত্র সরকারি প্রচেষ্টা যথেষ্ট নয়, এক্ষেত্রে সমাজের প্রতিটি স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
3: বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় খুলনা মোহাম্মদ আহসানুর রহমান।
13: দেখুন, এই বর্তমান অনলাইন মাদক এই তিনটা দিকে মুখে আমাদের পারিবারিক বন্ধ
3: নুরুল হাই মোহাম্মদ আনাস অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খুলনা বলেন,
14: এক শ্রেণীর লোক, এটা আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি, তারা আমাদের এই ডেমোগ্রাফিক ডিভিশনকে টার্গেট করে এই যুব সমাজকে দখল করার জন্য মাদকের সুকৌশলে সুচিন্তিত ভাবে একটা জাতিকে ধ্বংস করার জন্য, একটা জাতির জীবনী শক্তি ধ্বংস করার জন্য তারা এগুলো পুশ করছে। প্রায় হত্যাকাণ্ডের পেছনে আপনি দেখবেন এটার সাথে মাদক কোনো না কোনো ভাবে সংশ্লিষ্টতা আছে। মাদক হচ্ছে এই সমস্ত অপরাধের সূতিকাগার, মাদক যদি ঢুকে না যায় এটা হচ্ছে রুট কজ। এখান থেকে আরো অনেক কারণগুলো ঘটে, হত্যাকাণ্ড ঘটে, পারিবারিক বিশৃঙ্খলা, ব্যক্তি জীবনে বিশৃঙ্খলা, সমাজে অশান্তি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সবকিছু মাদকাসক্তির কারণে হয়। এখন এই মাদকটা শুধুমাত্র যে বড় লেভেলে আছে তা না, একবার শিশুদের লেভেলে মাদক চলে গেছে। এই বাংলাদেশে ইয়াবা উৎপাদন হয় না, কিন্তু বাংলাদেশের এমন কোন জায়গা নেই যেখানে ইয়াবা পাওয়া যায় না। আমাদেরকে ধর্মীয় ভাবে মানুষদেরকে বুঝাতে হবে, কারণ এই আমাদের এই বাংলাদেশের এই মাটির জনগণ খুবই ধর্ম অনুভূতি প্রবল এবং ধর্মতে আমাদের আল্লাহ রাসূল খুব সুস্পষ্টভাবে বলে দিয়েছে, প্রত্যেক নেশা জাতীয় বস্তুই মদ আর প্রত্যেক পদে হারাম। মানে আমাদের ধর্মে এই নেশা জাতীয় সকল বস্তুকে হারাম করে দেওয়া হয়েছে। এটা আমাদের আমাদের যারা আলেম সমাজ আছে, হুজুর সমাজ আছে, জনসচেতনতা সৃষ্টির জন্য আমরা সাধারণ জনগণও কিন্তু মানুষকে বলতে পারি, আমাদের অনেক দায়িত্ব আছে, আমাদের অ্যাক্টিভিটি আরো অনেক বাড়াইতে হবে, আমাদেরকে আরো অনেক বেশি মানে আরো ফিজিবল হইতে হবে, মানে তাদের সামনে, মাদক শিক্ষীদের সামনে, মাদক ব্যবসায়ীদের সামনে আমরা যেন ভয়ঙ্কর ত্রাসে পরিণত হয় সেই ধরনের একটা পরিস্থিতি যদি সৃষ্টি করা যায়, তাহলে আমরা কিছুটা হলেও মাদক থেকে আমাদের এই জাতিকে আমরা রেহাই দিতে পারবো।
3: পুলিশ সুপার খুলনা মোহাম্মদ তাজুল ইসলাম বলেন,
15: আমরা সবাই এক বাক্যে স্বীকার করব যে আমাদের সমাজের এক নাম্বার সমস্যা হচ্ছে মাদক। মাদক আমাদের দেশে ক্যান্সার আমাদের ছড়িয়ে গেছে, আমরা এক বাক্যে স্বীকার করব। তবে একটি কথা বলতে হবে, শুধু আইন প্রয়োগ করেই আসলে মাদক কন্ট্রোল করা সম্ভব নয়। আমরা প্রতিনিয়ত মাদক ব্যবসায়ী ধরছি, মাদক সেবী ধরছি, আইন প্রয়োগ করছি, কিন্তু এখানে যারা উপস্থিত আছেন অনেকের সন্তান আছে, ভাই আছে, আমরা আসলে খেয়াল রাখি না আমার সন্তান কি করছে, আমার ভাই কি করছে, কার সঙ্গে মিশছে, সন্ধ্যার পরে কি কি করছে। আমাদের আসলে এই জিনিসটা একটু আরো বাড়াতে হবে, আমাদের অবজারভেশন পাওয়ার বাড়াতে হবে। আমরা আপনাদের কাছে একটি জিনিস চাই, সেটা হলো তথ্য। আমাদের এখানে অনেক উপস্থিত আছেন, আমাদের সমাজে যারা আছেন, আমাদেরকে আপনার তথ্য দিয়ে সাহায্য করেন, আপনার একটি তথ্য আমাদের অনুভব করে রাখেন।

0: যত ক্রাইসিস তৈরি হচ্ছে, চুরি বলেন, ছিনতাই বলেন, ডাকাতি বলেন, কিশোরগঞ্জের উৎপত্তি বলেন, সন্ত্রাস, মার্ডার, সব হচ্ছে আমাদের এই মাদক থেকে। আমাদের জাতিটাকে আমরা ধ্বংস করে ফেলছি শুধু এই মাদকের কারণে। আমাদের এই ধ্বংস থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে।
1: মোহাম্মদ জয়নউদ্দিন, অতিরিক্ত ডিআইজি খুলনা, বলেন,
0: এরকম একটা মহাদী অনুষ্ঠানে আমরা এতগুলো লোক হাজির হয়েছি এই মাদকের বিরুদ্ধে সোচ্চার। এখন আমাদের করণীয় কি? আমরা যদি আমাদের খুলনাকে মাদক মুক্ত রাখতে চাই, আমরা অনেকেই আপনার চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু আমাদেরকে বের করতে হবে যে ফাইন্ড আউট করতে হবে যে কোথায় ত্রুটি, কিভাবে আরো এই অগ্রযাত্রাকে ব্যবহার করা যায়। আর আমরা যদি ব্যাড ইম্প্যাক্ট দেখি, তাহলে এটা আমরা দুই ভাবে দেখতে পারি। এটা আমরা আন্তর্জাতিক ভাবে আমাদেরকে ক্ষতি হচ্ছে, আমাদের ন্যাশনাল পর্যায়ে যদি দেখি যে আমাদের যুব সমাজ আমরাই ধ্বংস হয়ে যাচ্ছে। বৈশ্বিক রাজনীতি এবং বৈশ্বিক অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়ছে এই মাদক। মাদক যখন অবৈধভাবে আসে তখন ব্যাপক প্রভাব পড়ছে, চোরাচালান, মানি লন্ডারিং, আমাদের দেশের টাকা আরেক দেশে চলে যায়, মানি লন্ডারিং মাধ্যমে ব্যাপক একটা আন্তর্জাতিকভাবে ইম্প্যাক্ট পড়ছে। আবার যদি আমাদের যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য যে কৌশল পার্শ্ববর্তী দেশ কিংবা এই অপকৌশল বলা যায়, এটার বিরুদ্ধে আমাদেরকে করতে হবে। কারণ একটা দেশের মেন শক্তি হলো যুবশক্তি। এটা আমাদের এই যুবশক্তি সর্বশক্তি বিভিন্ন দেশে বর্তমানে করে আমাদের দেশে বহু এগিয়ে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে এখন একটা দিবসের যে উদ্যোগ, সচেতনতা বৃদ্ধির যে উদ্যোগ, আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই। আমরা অতি নগণ্য কর্মচারী হিসাবে সবাই আমরা এই আন্দোলনে শরিক হয়েছি। আমরা সব পান্না থেকে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং প্রতি মহল্লায় মহল্লায় আমরা এই আন্দোলনকে জগবান চাই।
1: বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার কেএমপি শাহনেওয়াজ খালেদ।
2: মাদক দ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে একটা র্যালি আমরা করেছি, সেই র্যালিতে আমরা সবাই ছিলাম। বিষয়টা হচ্ছে এই দিনে একটা র্যালি করলাম, আলোচনার সভা করলাম, অনেক আলোচনা হলো, কিন্তু সারা বছর সেই আলোচনার ধারে কাছে থাকলাম না। তাইলে আমরা যে আলোচনা এখানে করেছি সেই আলোচনার আমরা পক্ষে ধারণ করব, লালন করব এবং সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। তবেই এই সমস্ত দিবসগুলোর যে প্রতিপাদ্য বিষয়ে এক এক বছর এক এক বিষয় নিয়ে আসে সেগুলোর সার্থকতা লাভ করে। আপনার ছেলেকে বিভিন্ন বিকাশ কেন্দ্রে না নিয়ে গিয়ে আপনি আপনার ছেলেকে একটা মোবাইল দিচ্ছেন, আপনি তাকে মোবাইলে আসক্ত করছেন, আপনি তাকে মোবাইলে আসক্ত করার পাশাপাশি কি কারণে করছেন? কারণ সে মোবাইল নিয়ে তার সময় পাস করুক, আমি আমার মতো থাকি। এখন মোবাইল সে আসক্ত হয়ে গিয়ে সে মোবাইলে কি ভালো জিনিস দেখছে না খারাপ জিনিস দেখছে, এগুলো দেখার দায়িত্ব কার? কাজেই আমি উদ্দান্ত আহ্বান জানাব, আপনারা ব্যষ্টিক দৃষ্টিভঙ্গি থেকে এই সমাজকে আগে দেখেন, তারপরে সমষ্টিক দৃষ্টিভঙ্গিতে আসেন। আমরা যারা এই পুলিশে আছি আমরা সামষ্টিক বিষয়গুলো দেখি। আপনি আপনার ব্যক্তিগত ব্যষ্টিক দৃষ্টিভঙ্গি থেকে আপনার পরিবারকে একটু দেখেন। এই পরিবার যদি ভালোভাবে থাকে, এই পরিবার থেকে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার বের হয়, এই পরিবার থেকে যদি উঁচু মানের মানুষ বের হয়, এই সমাজ, এই পরিবার, এই বাংলাদেশ ভালো হতে পারে।
1: অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার খুলনা সিফাত মেহনাজ।
3: দিবস যাতে আমরা আসলে মাদকের যে অপব্যবহার এবং অবৈধ পাচার এই বিষয়গুলো যাতে আমরা হ্রাস করতে পারি, নিয়ন্ত্রণে আনতে পারি। কিন্তু দেখা যাচ্ছে আসলে আমার কাছে মনে হয় এটা আসলে বেড়ে গিয়েছে। আগে যে পরিমাণ আমরা দেখতাম ছোটবেলায় তার থেকে মনে হচ্ছে অনেক বেশি আরো বেশি বেড়ে গিয়েছে। তো এর জন্য আমি প্রথম যে বিষয়টা আমি আমার কাছে মনে হয় সেটা হচ্ছে আইনের আসলে কঠোর প্রয়োগ দরকার। এটা সচেতনতা তো আমরা অবশ্যই করছি, সচেতনতা অবশ্যই দরকার, কিন্তু তার পাশাপাশি আমার কাছে মনে হয় আমাদের আইনের কঠোর প্রয়োগ দরকার এই বিষয়ে। বিশেষ করে আমাদের যেটা বলা হচ্ছে যে মাদকগুলো বাইরে থেকে আসছে, বাইরে থেকে কোন গতি কিভাবে আসছে সেই যে পয়েন্ট গুলাকে আমাদের ভালোভাবে চিহ্নিত করে এবং কোনোভাবে যাতে বুঝতে না পারে সেই বিষয়ে আমাদের কঠোর নজরদারি রাখা উচিত বলে আমার কাছে মনে হয়। মাদকের কারণে একটা ফ্যামিলি

0: সেক্টরে এই বর্তমান সময়ে প্রচুর পরিমাণে মাদকাসক্তের কারণে বিভিন্ন ফ্যামিলিগুলোতে আমরা এটা দেখছি যে মাদকাসক্ত ছেলেরা বা যারা মাদকাসক্ত তারা যে তাদের পরিবারকে কি পরিমাণ টর্চার করছে এবং পরিবার গুলা এসে আমাদেরকে বিভিন্ন দেখা যায় এনজিও কে সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাছে তারা সহযোগিতা চাচ্ছে যে আমাদেরকে সাহায্য করে না আমরা আর পারছি না।
1: সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক খুলনা মিস হুরে জান্নাত বলেন,
2: অন্য যে ব্যক্তি বহন করে বা যার স্বার্থ রয়েছে সে তখন যাকে এটা আক্রান্ত করে সে তাকে সেভাবে পরিচালিত করতে পারে। তো অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে কোনো কিছু না নেওয়া, কেউ রাস্তাঘাটে কোনো কিছু বললে বিশেষ করে ঠিকানাটা দেখেন তো, অথবা ছোট হাতের লেখা একটু নাকের কাছে নিয়ে এসে যখন দেখা হয় চোখে যেন একটা চোখ নাকে যেন স্পর্শ না আসে, কারণ এটি সঙ্গে সঙ্গে শ্বাসকষ্টে যে অথবা ব্রেনে যে অ্যাটাক করে এবং এর ফলে মানুষের সংজ্ঞা থেকে সেন্স যেটা সেটা থাকে না। তো এই বিষয়গুলো স্কোপোলামিনের বিষয়েও আমাদেরকে সচেতন হতে হবে, কারণ এটা এক ধরনের ড্রাগ। এছাড়াও আপনারা জানেন মিথ আইস এর জাতীয় অনেকগুলো মাদক দ্রব্য রয়েছে, এগুলো আমরা দেখতে পাই খবরের কাগজে যে উদ্ধার হচ্ছে, কিন্তু যে রেটে আসছে আমরা হয়তো সেই পরিমাণটা জানি না কি পরিমানে এখানে তরুণ সমাজ নষ্ট হয়ে যায়। তো সামাজিক ভাবে আমরা অবশ্যই আমরা দুই ধরনের কাজ করে থাকি, আইন শৃঙ্খলা রক্ষা এবং আমরা সামাজিক ভাবে অবহিতকরণ অর্থাৎ অপরাধ যেন প্রতিকার করা যায়।
1: সাপ্তাহিক ঘটনাবলীর উপর ভিত্তি করে বেতার বিবরণী পরিক্রমা শেষ হলো। ধারা বর্ণনা শেখ মঞ্জুর ইমাওলা, বহিরঙ্গন অনুষ্ঠান বাণীবদ্ধকরণ গ্রন্থনা ও সম্পাদনা মোহাম্মদ রেজাউল হক, তত্ত্বাবধানে রিপোর্ট।
3: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াময় 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটি যৌথ উদ্যোগে আগামী 4 জুলাই 2026 খ্রিস্টাব্দ শনিবার সকাল 10টায় ঢাকাস্থ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে একটি বিশেষ স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এই বিশেষ স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে মিডিয়াময়ে 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
4: বাংলাদেশ বেতার খুলনা। নারী ও শিশু পাচার কাজে যারা নিয়োজিত তারা দেশ ও জাতির শত্রু, আসুন এদেরকে প্রতিহত করতে আমরা এগিয়ে আসি। বিদেশে চাকরি বা কর্মের প্রলোভনে ভুলে কোনো মা বোন নিজের ক্ষতি ডেকে আনবেন না। আমরা সবাই আমাদের শিশুদের প্রতি নজর রাখি, নারী ও শিশু পাচারকারীদের আসুন আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেই। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন কাজী নজরুল ইসলামের কথায় মোহাম্মদ আমিরুল ইসলামের কণ্ঠে প্রথমে একটি হামদ ও হারুন ও রশিদের কণ্ঠে পরবর্তীতে একটি নাত শুনবেন।

0: তুমি তো
1: আপনারা মহান আল্লাহ পাকের শানে হামদ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাতি রসুল শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা একটি ঘোষণা। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের তিনটি একদিনের আন্তর্জাতিক ও তিনটি টি টোয়েন্টি ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী আগামী 6 জুলাই সোমবার হতে 19 জুলাই রবিবার 2026 খ্রিস্টাব্দ পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রম ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। খেলা চলতি ধারা বিবরণী শুনতে পাবেন মিডিয়াময় 537.63 মিটারে 508 কিলোহার্জে।
2: খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। রাজশাহী, পাবনা, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, ফেনী এবং চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে। সারা দেশের দিনে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নিকলিতে 23.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 70%, সন্ধ্যে 6টায় 70%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:16 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:50। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
3: বাংলাদেশ বেতার। ওয়েদার ফোরকাস্ট রেড বাই লালা আরিয়ান হোসেন। মেড অফিস ফোরকাস্ট ফর দ্য ইনল্যান্ড রিভার পোর্ট ভ্যালি টিল 1 AM সেজ দ্যাট দেয়ার আর চান্সেস অফ রেইন অর থান্ডার শাওয়ার অ্যাকম্পানিড বাই টেম্পারারি সাউথ অর সাউথ ইস্টার্ন গাস্টি অর স্কোয়ালি উইন্ড অ্যাট এ স্পিড অফ 45 to 60 কিলোমিটার পার আওয়ার ওভার দ্য রিজন অফ খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার অ্যান্ড সিলেট। রিভার পোর্ট অফ দিজ এরিয়াজ হ্যাভ বিন অ্যাডভাইসড টু হোয়েস্ট কশনালি সিগন্যাল নম্বর 1। আই রিপিট, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 PM tomorrow. Light to moderate shower or thunder shower accompanied by temporarily gusty wind along with lightning flashes may be expected at many places over Chattogram and Sylhet, few places over Rangpur, Rajshahi and Mawansing, Borishal, one or two places over Dhaka and Khulna division. Meanwhile, moderately heavy to heavy rainfall may be expected at places over Rangpur, Mawansing, Borishal, Chattogram and Sylhet division. Mild heat wave is sweeping over Rajshahi, Pabna, Nilphamari, Panchgarh, Feni, Kurgram and Chuadanga districts and it may subside at places over the country. Day temperature may reduce slightly and night temperature may remain nearly unchanged over the country. Highest temperature of the country today as recorded in Syedpur 37 degrees and lowest at Nikli 23.5 degrees Celsius. Temperature as recorded in Dhaka today was maximum 35.2 degrees Celsius, minimum 28.2 degrees Celsius. Humidity recorded in air at 9 a.m. 70%, at 6 p.m. 70%. The sun rises over Dhaka tomorrow at 5:16 a.m. sets at 6:50 p.m. That's the end of the weather report for this time.
4: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।
1: এতক্ষণ আবহাওয়া বার্তা বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা একটি ঘোষণা। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের তিনটি একদিনের আন্তর্জাতিক ও তিনটি টি টোয়েন্টি ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী আগামী 6 জুলাই সোমবার থেকে 19 জুলাই রবিবার 2026 খ্রিস্টাব্দ পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রম ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। খেলার চলতি ধারা বিবরণী শুনতে পাবেন মিডিয়াময় 537.63 মিটারে 558 কিলোহার্জে। একই সাথে FM 88.8 মেগাহার্জে, এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপে। ঘোষণাটি শুনলেন।
0: বাংলাদেশ বেতার খুলনা, আল্লাহ তাআলার খাস বান্দা তারা, যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে, মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মদ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কুরআন। বাংলাদেশ বেতার খুলনা, এখন খুলনা ও পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো। আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করে আল্লাহ তাআলা তাকে উঁচু করেন, ফলে সে নিজের চোখে ও নিজের ধারণায় ছোট হয় বটে, কিন্তু মানুষের চোখে উঁচু হয়। আর যে অহংকার করে আল্লাহ তাআলা তাকে নিচু করে দেন। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
3: আসসালামু আলাইকুম। সন্ধে 7টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছে মির্জা নুরুজ্জামান। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন ব্যয় বেড়েছে। তিনি আজ যশোর সার্কিট হাউস জেলার পল্লী বিদ্যুৎ সমিতি ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক বাজার পরিস্থিতির সাথে সমন্বয় করে সরকার এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে। ভবিষ্যতে সুযোগ সৃষ্টি হলে ধাপে ধাপে জ্বালানির দাম আরও কমানো হবে। তিনি আরও বলেন, বৈশ্বিক বাজারে পরিস্থিতির উন্নতি হওয়ায় সরকার দ্রুত মূল্য সমন্বয় করেছে। এতে সাধারণ মানুষের সংসার পরিচালনায় কিছুটা স্বস্তি ফিরবে। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি জনগণের সরকার, তাই জনগণকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আশেখ হাসান, জেলা পরিষদের প্রশাসক দিলার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ও জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু সহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত।

0: ছিলেন। এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী যশোর উপশহরস্থ সোনালী ব্যাংকের নিজস্ব জমিতে 1000 বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হবে না, বরং গাছ খেয়ে টিকিয়ে রাখতে হলে তার যথাযথ পরিচর্যা করতে হবে। প্রতিমন্ত্রী বলেন, 1991 সালের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে রূপ দেন। এরপর থেকে প্রতি বছর এই কর্মসূচির বিস্তার লাভ করেছে। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় দলমত নির্বিশেষে সকলকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। সোনালী ব্যাংক যশোর অঞ্চলের ম্যানেজার ইকবাল কবিরের সভাপতিত্বে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন সহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন। সুপেয় পানির অভাব দূরীকরণে আজ বাগেরহাটের রামপাল উপজেলার ডাকরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক বেসরকারি সংস্থার উদ্যোগে 215টি পরিবারের মধ্যে পানির ট্যাঙ্ক বিতরণ করা হয়। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এই পানির ট্যাঙ্ক বিতরণ করেন। সংস্থার রামপাল এডিপির সিনিয়র ম্যানেজারের সভাপতিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ উপকারভোগীরা এই সময় উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের পাশে একটি গাছের চারা রোপণ করেন। যশোর চৌগাছা উপজেলায় 250 শয্যা বিশিষ্ট একটি বেসরকারি হাসপাতাল আজ উদ্বোধন করা হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে হাসপাতালের উদ্বোধন করেন। জেলা প্রশাসক মোহাম্মদ আশেখ হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা জামাত ইসলামের আমির সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সময় উপস্থিত ছিলেন। একটি বেসরকারি টিভি চ্যানেলের 24তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা প্রেস ক্লাবে আজ কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম মঞ্জু, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শাহানিওয়াজ খালেদ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএস চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও প্রেস ক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে যশোর প্রেস ক্লাব মিলনায়তনে উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত এতে প্রধান অতিথি ছিলেন। জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সভাপতি ও প্রেস ক্লাবের যশোরের সাবেক সভাপতি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। মাগুরার মোহাম্মদপুর উপজেলার বেরোইল স্কুল মাঠে 4-দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলে আজ ব্যাঙ্গা বেরোইল একাদশ টাইব্রেকারে 4-2 গোলে বাহাদুরপুর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ঢাকা আবহাওয়া জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিম উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসহ উত্তর বঙ্গোপসাগর তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সম্পর্কে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা পরবর্তী অনুষ্ঠানমালা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
2: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়া আলাইকুম আসসালাম।
5: আজকার সুদিহি জমজমা।
3: হ্যাঁ
5: ওই জরিনাবু,
3: এই তো
5: সরা ভাই, আর সুকিনাবু, আর হইল সাজু বাবু।
3: হ্যাঁ সাজু বাবু,
6: একটাই ভাবি,
5: একটাই ভাবি। আর আমার পাশে আছে বকুলি,
3: বকুলি
5: ও তো সবসময় আসে।
3: হ্যাঁ
5: না এটা ভালো,
3: হাসি খুশি মান।
5: শোনো একটা কথা, কি এই যে বকুলি আসতে আসতে কইতেছিল রাজা ভাই, আমি তো বেশ কয়েকদিনের জন্য শ্বশুর বাড়ি যেতেছি, ওর কোন এক আত্মীয় বিলে বিয়ে শাদী আছে, লম্বা

0: তাহলে আসরে বোধহয় ওরে আর আমাকে আসরে পাবো না,
1: হ্যাঁ শুক্রবারে পাবো না,
0: শুক্রবারে পাবো না,
2: আমরা কিন্তু ভীষণ ভাবে বুকিংটা কিন্তু
0: হারাম।
1: হ্যাঁ
0: তো হ্যাঁ কি কও বকুলি,
2: না এই যে তোমরা যে আমার কথা ভাবো, আমাদের চিন্তা করো, আমার সব তোমার যে অনুভূতি এটা তো মেলা বড় পাওয়া।
1: ও না রাজা ভাই বকুলি যাইতাছে আমাকে লাগি মেলা খাবার দাবার লই আইব, আইনু আইনু আইনু তো না।
0: হ্যাঁ না শুনো
1: জাতের হাঁস আইনু বকুলি, জাতের হাঁস
0: শুনো, এই যে আমরা আসর করি না, এই যে আমরা সবাই আসি, এর থেকে যদি একজন যদি তাহলে মনে হয় না যে কেরাতে নিয়ে নেই,
2: খারাপ লাগে আমরা, আমাদের
0: খারাপ লাগে তো,
2: খালি খালি লাগে।
0: আমরা আশা করি বগুলি শ্বশুর বাড়ি থেকে মজা টজা করি
1: আবার আসবো,
0: আবার আসবো
2: ইনশাল্লাহ।
0: তো আমরা ই করি এখন ওই যে শ্রোতাগর সাথে তো একটু কথা বলা, কৃষিজীবী ভাই বোন ও শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমগোই আসর শুনতেছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেশ আমার মাটি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবার জানে অনেক অনেক প্রীতি আর
1: শুভেচ্ছা,
0: আপনারা সবাই ভালো থাকবেন। তো এই যে একটা জিনিস যে ফলের গাছের উৎপাদন বাড়াতে পরিচর্যা, এই যে পরিচর্যা গাছের পরিচর্যা
1: দরকার।
0: হ্যাঁ তো আমগো গ্রামের ওই যে মোহাম্মদ হাসান নামে একজন আছে বুঝছো, তো আমার পাশেই থাকে, সে খুব আমার মানে সম্মান করে, তো কইতেছে যে কাকা তো আমি অনেকগুলি গাছ আনছি, তো তুমি গাছ নিবা নাকি? তো আমি আর লোভ সামলাইতে পারলাম না, এইটা তো কথা। হাসান না করতে তাহলে আমাকেও যারা আছি পাঁচ ছজন তাহলে সবাই একখান করে গাছ দিব, সেটা পারবো, সেটা পারবো, সেটা পারবো। যাই হোক ও আমাকে জানি গাছ দেয় এই আমরা আশা করি, তো আসো আমরা সেই গাছের বিষয় নিয়ে কিছু কথাবার্তা কই। ফল গাছের উৎপাদন বাড়াইতে পরিচর্যা, এটা আমরা যদি খালি ফল গাছ লাগাই আর যদি কোন রকম কিছু না করি তাহলে কোন তো লাভ হই
3: না।
0: তো আজকে আসো এই বিষয়ে একটাই আছে, দেশি ফলের পুষ্টিমান বুঝছো, আমরা যে দেশের ফলে যে পেয়ারা জাম কাঁঠাল খাই, এই ফলের যে পুষ্টিমান এই বিষয়ে একটা কথিকা রচনা ও পাঠ আছে, এটা পাঠ করবেন কৃষিবিদ মোহাম্মদ মতিউর রহমান, কৃষি অর্থনীতি অর্থনীতিবিদ পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং খামার বাড়ি ঢাকা।
2: আচ্ছা
0: শুনি

ফলের দেশ বাংলাদেশ। ফল এদেশের মানুষের খাদ্য পুষ্টির চাহিদা পূরণ সহ অর্থনৈতিক উন্নয়নে বিরাট অবদান রাখছে। জাতীয় অর্থনীতিতে মোট ফসল ভিত্তিক আয়ের শতকরা 10% আসে ফল থেকে। কেবল খাদ্য পুষ্টির ক্ষেত্রেই নয়, অর্থনীতি, চিকিৎসা, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানাদি সহ এমন কোন ক্ষেত্র খুঁজে পাওয়া যাবে না যেখানে ফলের অবদান নেই। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, 50 বছর বয়স্ক একটি ফল গাছ তার সারা জীবনে আমাদের যে উপকার করে তার আর্থিক মূল্য 35 লক্ষ টাকারও বেশি। পুষ্টিবিজ্ঞানীদের মতে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৈনিক 115 গ্রাম ফল খাওয়া দরকার, কিন্তু আমরা পাচ্ছি মাত্র 35 থেকে 40 গ্রাম। প্রয়োজন ও প্রাপ্তির এই যে ব্যবধান, এর কারণ হচ্ছে সচেতনতার অভাব এবং উৎপাদনের সীমাবদ্ধতা। তাই খাদ্য পুষ্টি, চাহিদা পূরণ সহ আর্থসামাজিক উন্নয়নে স্বাদে, গন্ধে, পুষ্টিতে শ্রেয়ত আমাদের দেশীয় ফলগুলোর উৎপাদন সারা বছর পরিকল্পিতভাবে বাড়িয়ে তুলতে হবে। ফল বিজ্ঞানীরা 70টি দেশীয় ফল আমাদের দেশে আছে বলে মনে করেন। একটি ছড়ার মাধ্যমে আমাদের দেশীয় ফলের এই তালিকাটা পাওয়া যাবে, যেমন জামজামরুল, কদবেল, আতা, কাঁঠাল, নারকেল, তাল, তরমুজ, আমরা, কামরাঙ্গাপেল, বেল, পেয়ারা, পেঁপে, ডালিম, জলপাই, বড়ই, দিলাম আর কি চাই। এছাড়া আরও যেসব দেশি ফল আছে সেগুলো হচ্ছে লিচু, কুল, লেবু, আমলকি, জাম্বুড়া, আনারস, কলা, লটকন, তরমুজ, করমচা, লুকলুকি, ডালিম, চালতা, গাব, ডেওয়া এসব। কথায় বলে, দেশি ফলের অনেক গুণ নেই কজুরিতার, স্বাদে অর্থে তুলনাহীন পুষ্টি কিংবা আহার। আবার দেশি ফলে বেশি পুষ্টি, অর্থ খাদ্যে পাই তুষ্টি। মানুষের দেহে শক্তি সরবরাহ, দৈহিক এবং যথাযথ রক্ষণাবেক্ষণের জন্য খাদ্য গ্রহণ অপরিহার্য। খাদ্য থেকে এই তিনটি কাজ সুচারুরূপে সম্পন্ন করার উপাদানের নামই হচ্ছে পুষ্টি। ফল একটি স্বাস্থ্য রক্ষাকারী খাদ্য, কারণ ফলে আমাদের প্রধানতম পুষ্টি উপাদান শর্করা, খনিজ লবণ, ভিটামিন ও পানি প্রচুর পরিমাণে থাকে। দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণে দেশি ফলই যথেষ্ট, বিদেশি ফলের প্রয়োজন নেই। বর্তমানে ফল বললেই বেশিরভাগ মানুষ সাধারণত আঙুর, আপেল এসব বিদেশি ফলের কথাই ভাবে, কিন্তু গবেষণায় দেখা গেছে আমাদের দেশি ফল আম, পেয়ারা, আমরা, আমলকি, পেঁপে, সফেদা, কলা এদের পুষ্টিগুণ বিদেশি ফলের চেয়ে অনেক বেশি। আঙুর বা নাশপাতিতে শর্করা ও পানি ছাড়া উল্লেখযোগ্য পুষ্টি উপাদান নাই। আপেল পুষ্টি সমৃদ্ধ ফল হলেও দামে সাধারণ মানুষের নাগালের বাইরে। আর দেশি ফল পেয়ারায় আপেলের চেয়ে বাড়তি আছে ভিটামিন সি। পেয়ারা সহজলভ্য, দামও কম। সুস্থভাবে বেঁচে থাকার জন্য যেসব খাদ্য ও পুষ্টি উপাদান প্রয়োজন তা সবই আমাদের দেশি ফলে আছে। ডেউয়া, কদবেল, লটকন দেশের বিভিন্ন শহর ও বাজারে বিক্রি হলেও এসব ফলের খুব একটা কদর নেই যতটা বিদেশি ফলের ক্ষেত্রে দেখা যায়। অথচ পুষ্টিবিদরা বলেন ডেউয়া খুবই পুষ্টি সমৃদ্ধ ফল। 100 গ্রাম ডেউয়াতে প্রায় 4000 মাইক্রোগ্রাম জিঙ্ক, 5000-এর উপর মাইক্রোগ্রাম লৌহ এবং 348 মিলিগ্রাম পটাশিয়াম আছে। লটকন কদবেলেও এ তিনটি পুষ্টি উপাদান পর্যাপ্ত পরিমাণে রয়েছে। 100 গ্রাম পাকা আমে ক্যারোটিনের পরিমাণ 2 মিলিগ্রামের বেশি, জিঙ্ক আছে 3000 মাইক্রোগ্রাম। আমাদের দেশে বছর জুড়ে পাওয়া যায় বিভিন্ন স্বাদের দেশি ফল, কোনটি মিষ্টি আবার কোনটি টক। যে স্বাদেরই হোক, দেশীয় ফলে থাকে আবহাওয়া উপযোগী রোগ প্রতিরোধ ক্ষমতা। ঋতু পরিবর্তনের সময় যে রোগগুলো হয় তা প্রতিরোধ করে দেশি ফল। দেশি ফলের ভেষজ গুণ অত্যন্ত বেশি। অনেকের ধারণা বিদেশি ফলের দাম বেশি তাই পুষ্টিও বেশি, কিন্তু আসলে তা নয়। আমরা উদাহরণ হিসেবে কয়েকটি ফলের ক্ষেত্রে তার পুষ্টিমান ও গুণাগুণ তুলনা করব। যেমন পেয়ারা, 100 গ্রাম পেয়ারায় ভিটামিন এ আছে 30 মাইক্রোগ্রাম, অথচ সম পরিমাণ আপেলে আছে 2, পিস ফলে 15, নাশপাতিতে নেই, বেদানায় 10, এভোকাডোতে 20, স্ট্রবেরিতে 10 মাইক্রোগ্রাম। পেয়ারাতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, 100 গ্রাম পেয়ারায় ভিটামিন সি এর পরিমাণ 218 মিলিগ্রাম। একই পরিমাণ আপেলে 15, পিস ফলে 7, নাশপাতিতে 4, বেদানায় 7, এভোকাডোতে 17, স্ট্রবেরিতে 60 মিলিগ্রাম ভিটামিন সি রয়েছে। 100 গ্রাম পেয়ারায় ক্যালসিয়াম আছে 20 মিলিগ্রাম। সময় পরিমাণ আপেলে আছে 4, পিস ফলে 8, নাশপাতিতে 11, বেদানায় 17, এভোকাডোতে 15, স্ট্রবেরিতে 5 মিলিগ্রাম। অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে দেশি পেয়ারার পুষ্টিমান বেশি। এখন আসি আমলকি। আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় একে ভিটামিন সি এর রাজা বলা হয়। লেবু জাতীয় অন্য কোন দেশি বা বিদেশি ফলে এত বেশি ভিটামিন সি নাই। আমলকিতে কমলার চেয়ে 15 গুণ, আপেলের চেয়ে 120 গুণ ভিটামিন সি রয়েছে। একজন বয়স্ক মানুষের প্রতিদিন
30 মিলিগ্রাম ভিটামিন সি খাওয়া প্রয়োজন। দিনে মাত্র দুটি আমলকি খেলে প্রয়োজনীয় পরিমাণ ভিটামিন সি পাওয়া যায়। আমাদের অন্যতম একটি দেশি ফল হচ্ছে পেঁপে। 100 গ্রাম পেঁপেতে ভিটামিন এ রয়েছে 40 মাইক্রোগ্রাম। অন্যদিকে সমপরিমাণ আপেলে 2, পিস ফলে 15, নাশপাতিতে নেই, বেদানায় 10, অ্যাভোকাডোতে 20, স্ট্রবেরিতে 10 মাইক্রোগ্রাম। 100 গ্রাম পেঁপেতে ভিটামিন সি রয়েছে 46 মিলিগ্রাম। একই পরিমাণ আপেলে 15, পিস ফলে 7, নাশপাতিতে 4, বেদানায় 7, অ্যাভোকাডোতে 17 মিলিগ্রাম ভিটামিন সি রয়েছে। 100 গ্রাম পেঁপেতে ক্যালসিয়াম আছে 8 মিলিগ্রাম। সমপরিমাণ আপেলে আছে 4, স্ট্রবেরিতে আছে 5 মিলিগ্রাম। দেখা যাচ্ছে বিদেশি ফলের তুলনায় প্রতিটি ক্ষেত্রে দেশি ফলের পুষ্টিমান অনেক বেশি। সুতরাং দেশি ফলই আমাদের পছন্দের তালিকায় শীর্ষে থাকা উচিত।

0: হ্যাঁ, এতক্ষণ আমরা শুনলাম দেশি ফলের পুষ্টিমান, আর এটা এই কথিকা রচনা ও পাঠ করলেন কৃষিবিদ মোহাম্মদ মতিউর রহমান, কৃষি অর্থনীতিবিদ, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং, খামারবাড়ি, ঢাকা। তো আসো আমরা এখন একটা কৃষি বিষয়ক
1: গান শুনি।
0: শিল্পী মঞ্জু সাহা ও মোহাম্মদ মতিউর রহমান, গীতিকার মোহাম্মদ এনামুল ইসলাম, সুর পান্না দাস। আসো আমরা গানটা শুনি।
1: আচ্ছা শুনি।

0: আমরা গানটা শুনলাম, শোনো তারা গান তো শুনলাম, গান শোনার পরে আরেকটা জিনিস আছে কিন্তু জানো, এই চর অঞ্চলে বসত বাড়িতে নিবিড় সবজি চাষ, চর অঞ্চলে, চর অঞ্চলে যে আমরা চাষ করি নিবিড়, আমরা তো চাষ করি কিন্তু নিবিড় সবজি চাষ আর এই যে বকুলি না জানি তো হা হা হা করতেছে, তাহলে শোনো থামো থামো থামো, তাহলে আসো এইটা কেউ যখন আমরা জানি না হা হি করতেছে, তাহলে আসো চর অঞ্চলে বসত বাড়িতে নিবিড় সবজি চাষ, এ বিষয়ে একটা আলোচনা আছে, আমরা আলোচনাটা শুনি।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আসরে, আমি আহসানুল্লাহ তামাল। আজ আমরা কথা বলব চরাঞ্চলে বসত বাড়িতে নিবিড় সবজি চাষ বিষয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের আসরে উপস্থিত আছেন রেশমা আফরোজ, উপজেলা কৃষি অফিসার, প্রশিক্ষণ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, থামার বাড়ি, ঢাকা থেকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
2: আপনাকেও ধন্যবাদ।
1: আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি চরাঞ্চলে বসত বাড়িতে নিবিড় সবজি চাষ কেন গুরুত্বপূর্ণ?
2: ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের ব্রহ্মপুত্র নদ, যমুনা নদী ও পদ্মা নদী অববাহিকায় গড়ে ওঠা চরাঞ্চল প্রাকৃতিকভাবে ঝুঁকিপূর্ণ এলাকা। এখানে নদী ভাঙ্গন, বন্যা, খরা ও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে মানুষের জীবন জীবিকা অনিশ্চিত। এই প্রেক্ষাপটে বসত বাড়ির আঙ্গিনায় নিবিড় সবজি চাষ পরিবারকে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা দিতে পারবে। প্রথমত এটি পরিবারের দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণ করে। লাল শাক, পালং শাক, ঢেঁড়স, বেগুন, লাউ, মিষ্টি কুমড়া, টমেটো ও মরিচের মতো সবজি অল্প জমিতে উৎপাদন সম্ভব, ফলে বাজারের উপর নির্ভরশীলতা কমে এবং শিশু নারীর অপুষ্টি হ্রাস পায়। দ্বিতীয়ত, অতিরিক্ত সবজি স্থানীয় হাটে বিক্রি করে নগদ আয় করা যায়। চরাঞ্চলে কর্মসংস্থানের সুযোগ সীমিত হওয়ায় এই আয় পরিবারে অর্থনৈতিক স্থিতি আনে। তৃতীয়ত, বসত ভিটায় সবজি চাষ নারীর অংশগ্রহণ বাড়ায়। গৃহিণীরা বীজ বপন, আগাছা পরিষ্কার, সেচ ও ফসল সংগ্রহে ভূমিকা রাখতে পারে। এতে তাদের আর্থিক ও সামাজিক ক্ষমতায়ন ঘটে। সব মিলিয়ে চরাঞ্চলে নিবিড় সবজি চাষ শুধু খাদ্য উৎপাদন নয়, বরং টেকসই জীবিকায়নের একটি কার্যকর উপায়।
1: এবারে আপনার কাছে জানতে চাচ্ছি চরাঞ্চলের প্রতিকূল পরিবেশে কিভাবে সফলভাবে নিবিড় সবজি চাষ করা যায়।
2: চরাঞ্চলের মাটি অনেক সময় বালুময় ও অনুর্বর হয়, আবার বর্ষায় প্লাবিত হয়, তাই কিছু বিশেষ কৌশল অনুসরণ করা জরুরি। উঁচু বেড ও মাচা পদ্ধতির ক্ষেত্রে বর্ষাকালে পানির জমে থাকা এড়াতে 1 থেকে 1.5 ফুট উঁচু বেড তৈরি করা উচিত। লাউ, করলা, শশা ও পুঁইশাক মাচায় চাষ করলে জমির সঠিক ব্যবহার হয় এবং ফলন বৃদ্ধি পায়। ফসল নির্বাচন ও মৌসুমী পরিকল্পনার ক্ষেত্রে স্বল্পমেয়াদী ও সহনশীল জাত নির্বাচন করতে হবে। গ্রীষ্মে ঢেঁড়স, বরবটি, লাল শাক, শীতে বাঁধাকপি, ফুলকপি, টমেটো চাষ করা যায়। একই জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল করলে মাটির উর্বরতা বজায় থাকে। জৈব সার ব্যবহারের ক্ষেত্রে গোবর, কম্পোস্ট ও পোচা পাতা মাটির সাথে মিশিয়ে নিলে উৎপাদন বাড়ে, এতে খরচ কমে যায় এবং মাটির গুণাগুণ উন্নত হয়। মালচিং ও পানি সংরক্ষণের ক্ষেত্রে খড় বা শুকনো পাতা দিয়ে জমি ঢেকে রাখলে মাটির আর্দ্রতা বজায় থাকে। বৃষ্টির পানি ড্রামে সংরক্ষণ করে খরার সময় সেচ দেওয়া যায়। সমন্বিত বালাই দমনের ক্ষেত্রে নিম পাতার রস, ফেরোমন ফাঁদ বা আলোর ফাঁদ ব্যবহার করে কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করা যায়, এতে স্বাস্থ্য ঝুঁকি কমে এবং পরিবেশ রক্ষা পায়। এসব পদ্ধতি অনুসরণ করলে চরাঞ্চলের সীমাবদ্ধতা সত্ত্বেও নিবিড় সবজি চাষ লাভজনক করা সম্ভব।
1: চরাঞ্চলে নিবিড় সবজি চাষ সম্প্রসারণে কি ধরনের সহায়তা প্রয়োজন?
2: চরাঞ্চলে এই কার্যক্রম টেকসই করতে প্রাতিষ্ঠানিক সহায়তা গুরুত্বপূর্ণ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠ পর্যায়ে প্রশিক্ষণ ও প্রদর্শনী প্লটের মাধ্যমে আধুনিক প্রযুক্তি কৃষকের মাঝে ছড়িয়ে দিতে পারে। কৃষকদের হাতে কলমে শেখানো হলে উৎপাদন অবশ্যই বাড়বে। মানসম্মত বীজ ও জৈব সার সহজলভ্য করতে হবে। সরকারি ও বেসরকারি উদ্যোগে বীজ বিতরণ কার্যক্রম আরও জোরদার করা দরকার। মৌসুমি বন্যা বা ক্ষতির সময় স্বল্প সুদে ঋণ ও আর্থিক সহায়তা কৃষকদের ঝুঁকি মোকাবেলায় সহায়ক হবে। চরাঞ্চল থেকে সবজি বাজারে পৌঁছাতে নৌ ও সড়ক যোগাযোগ উন্নয়ন করতে হবে। ন্যায্য মূল্য নিশ্চিত হলে কৃষকের আগ্রহ বাড়বে। সার্বিকভাবে বলা যায় চরাঞ্চলের বসত বাড়িতে নিবিড় সবজি চাষ খাদ্য নিরাপত্তা, পুষ্টি উন্নয়ন ও আয় বৃদ্ধির একটি কার্যকর মাধ্যম। সঠিক পরিকল্পনা, প্রযুক্তি ও সহযোগিতা থাকলে এটি গ্রামীণ উন্নয়নের শক্ত ভিত্তি গড়ে তুলতে সক্ষম হবে।
1: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আসরের সময় দেওয়ার জন্য।
2: আপনাকেও ধন্যবাদ।

0: চিরনি রাঙা মাথার চিরনি।
1: কি গো কাইকার বাপ, খুব তো মনে সুখে দুলতাস, বাইরে থেকে শাল দুলুনি চলতাছে, এটা কি খবর আছে?
2: খবর আছে মাইনে, কত রকমের খবর, বেতারে শুনতেছি, টেলিভিশনে দেখতেছি, আর এখন ঠান্ডা ঠান্ডা বাতাস ফুর ফুরাইয়া ঘরে ঢুকতেছে, টিনের চালে ঝমঝমাইয়া বৃষ্টি, মনে রং লাগছে গো কাইপার মা, মনে রং লাগছে। দোল দোল দোলনি রাঙা মাথা,
1: ওই ওই দোলনি থামাও, মাথার উপর যখন ঠান্ডা পড়বো তখন দুজনে বাইরে যাবো।
2: বইয়া রয়েছি ঘরের মধ্যে, বজ্রপাত মাথায় পড়বো কেমনে?
1: বজ্রপাত কি ঘর বাইর মানে, মাথার উপর যখন পড়বো তখন বুঝবা, চেঁচানোর পর তো তুমি নিজেই বন্ধ করো।
2: কও কি কাইপার মা,
1: গত বছর কই কই কইরা মানা করলাম, গাছ গুলো কাইকো না কাইকো না, কাছে থাকে।
2: আচ্ছা এই তাল গাছ কি ছাদা পড়া ঠেকাইতে পারে?
1: এইটাই তো কথা, তুমি তো জানো না উঁচু গাছ বজ্রপাত ঠেকাইতে পারে, আর তাল গাছ হলো সব টিকা উঁচু, তাই বজ্রপাত ঠেকানোর অন্যতম উপায়। এখন তো তোমার মতো অনেকেই গাছ কাটছে, তাই সব গাছের মতো তাল গাছেরও সংখ্যা কই মাসছে। বজ্রপাতে মরণের হাত থেকে যদি বাঁচতে চাও তাইলে প্রচুর পরিমাণে নারিকেল সুপারি গাছ লাগাইতে হবে, আর বিশেষ করে ওই যে কইলাম তাল গাছ, কারণ ওইগুলো কি জানো এই তাল গাছে নাকি কি জানি বেশি।
2: কি জানো কি? হ্যাঁ এই কথা তুমি কই পেলা?
1: আমি সেদিন রেডিওতে শুনছি কার্বন কার্বন হয়, এইটা কি আমি জানি না, এইটা তাল গাছের বাকলে বেশি থাকে দেখছি নাকি ছেলেরে ঠেকাইতে পারে।
2: তুমি দেখি স্কুল খুলে বইছো।
1: আগে কথা শুনো, শুনো বজ্রপাতের সময় ওই টেলিভিশন, তারপর এই যে তোমার হাতের মোবাইল, তারপর বিদ্যুতে চলে এমন সব কিছু বন্ধ করে দিতে হয়।
2: এই ঘরে আছি দেখে এসব কইতে পারতেছ? আচ্ছা আমি যদি এখন মাঠে গিয়ে কাম করতাম?
1: যাই না রাখো, আমার এলে কি করবা, দৌড়াইয়া যে কোনো নিরাপদ জায়গায় যাইবা, আবার গিয়া লম্বা গাছে নিতে দাঁড়াইও না কইলাম, তাইলে সেই গাছ যদি বজ্রপাত আটকায় তাইলে তোমারও প্রাণ থাকবে, দৌড়াইয়া কোনো দালানের ভিতর ঢুকবা, আর সে সময় যদি তুমি গোসলে থাকো কিংবা এই খালে বিলে মাছ ধরো বা এই ধরো খেতে কাম করতেছ, বজ্রপাতের সম্ভাবনা দেখলে উঠা পড়া আর নিরাপদ জায়গায় আসে না।
2: বুঝছি
1: বুঝলে এইব না, মনে রাখতে হইব, আর তোমারে মাইনাও চলতে হইব। আই শুনো, কালকাই তুমি কৃষি অফিসে যাইবা, কয়টা তালের চারা নিয়ে আইবা।
2: আচ্ছা ঠিক আছে।
1: কাইফার বাপ,
2: হ্যাঁ
1: দেখো বিপদ কাইটে গেছে, আকাশে কি সুন্দর চাঁদ উঠছে।

যাদের সাথে নিত্য রাতে তারা কথা কয়, আপন জনা পর হইলে তাও কি প্রাণে সয়, একটুখানি হাসো না পাশে।

0: Corona.
1: Gol.
2: বজ্রপাতের কথা
0: বজ্রপাত না ও যে বকুলি যখন কইলো তুমি তোমার স্বামীর কইবা যে শ্বশুর বাড়ির যাইতে তোমার বাপের বাড়ি যেতে আমাদের রেশন
1: দিতে পারে না ভাই না
0: আগে স্বামী দিব না তারপরে
2: সাবধান থাকো বর্ষাকাল
0: যাই হোক শুনো এই যে বর্ষাকালে যে বজ্রপাতের কথা শুনলাম তো এখন সবাই সাবধান ওই যে জয়গুণের দাদি তোমার জয়গুণটা আমি দেখছি মোবাইল নিয়ে কিন্তু
2: আর
0: ওই যে জানার
1: আর
0: ওই যে সরা ভাই তুমি তো খেতে যাও তুমি খেতে গেলে যখন তোকে গ্রুম গ্রুম শব্দ
3: নিরাপদ
0: জায়গায় আসবা
2: ভাই যদি মাঠে থাকে তাহলে যে দুই আঙ্গুলের উপরে ভর করে মাথা নিচু করে
0: হাফেদ মিয়া ওরাও কিন্তু শুনতেছে যদি তারা ভালোভাবে ই করে তাহলে ভালো হয়ে যাবো তাহলে আমরা আসর শেষ করে আসছি যাওয়ার আগে জানিয়ে দিই আজকের আসরের তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করলেন হর বিলাস রায় তাহলে চলো আমরা একসাথে উঠি।

0: বাংলাদেশ বেতার স্টুডিওর ঘড়িতে এখন সময় সন্ধে 7:30। অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় জুবায়ের আল মাহমুদ, শিরিন বানু, সুরাইয়া সুলতানা এবং আহসান হাবিব বাপ্পি। প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ খসরু সিদ্দিক, মোহাম্মদ সুলেমান হোসেন খান, রাহাত তরফদার, মোহাম্মদ রাসেল খান, মোহাম্মদ রফিকুল ইসলাম। অধিবেশন তত্ত্বাবধানে শারমিন রহমান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

আসিন আক্তার বিউটি, গীতিকার কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান সুরকার দীপক কুমার রায়।

দুর্বারে শুনছেন দেশে গানের অনুষ্ঠান উদ্দীপন। এবারের গানটির শিল্পী তানজিনা করিম স্বরলিপি, গীতিকার মুন্সি ওয়াদুদ, সুরকার মাহমুদ ইসহাক।

উদ্দীপনীয়ের এবারে গানটির শিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি ও মোহাম্মদ রাশেদ উদ্দিন, গীতিকার মোহাম্মদ সাজিদ মাহমুদ প্রামাণিক, সুরকার ফোয়াদ নাসের বাবু।

দূরবারে শুনছেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। এবারে গানটি গেছেন পপি পাল, সুর করেছেন রামানন্দ সরকার, সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, গানটি লিখেছেন রামানন্দ সরকার।

0: দুর্বারে আজ শুনলেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন।
1: সেনানু ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা সবাইকে আবারও প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছে আজকের দুর্বার অনুষ্ঠান থেকে। দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম আসাদুজ্জামান। ফিফা বিশ্বকাপ ফুটবলে স্পেন, পর্তুগাল ও সুইজারল্যান্ড তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করে শেষ ষোলো নিশ্চিত করেছে। লস এঞ্জেলসে অনুষ্ঠিত খেলায় স্পেন 3-0 গোলে অস্ট্রিয়াকে এবং টরেন্টোতে অনুষ্ঠিত ম্যাচে পর্তুগাল 2-1 গোলে ক্রোয়েশিয়াকে পরাজিত করে। এছাড়া ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে 2-0 গোলে সহজ জয় পায় সুইজারল্যান্ড। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: লস এঞ্জেলসে শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্পেনের দখলে। প্রথম গোলটি রেফারি বাতিল করলেও স্পেন তাদের প্রাপ্য গোলটি পায় 36 মিনিটে। দলকে এগিয়ে দেন মার্ক মিকেল উইয়ারসাবাল। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় স্পেন। 66 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার পেড্রো প্রোড়ো। জোড়া গোলের মাধ্যমে 1986 সালের পর বিশ্বকাপের নকআউট পর্বে এক ম্যাচে 2 গোল করা স্পেনের প্রথম ফুটবলার হলেন উইয়ারসাবাল। পুরো ম্যাচই ছিল স্পেনের একচ্ছত্র আধিপত্য। 3-0 গোলের দাপুটে জয়ে 2010 সালের ফাইনালের পর প্রথমবার বিশ্বকাপের নকআউট ম্যাচ জিতে আত্মবিশ্বাস নিয়ে পরের ধাপে উঠল স্পেন। এদিকে ভোর রাতে ক্রোয়েশিয়াকে 2-1 গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে পর্তুগাল। টরেন্টোতে শুরু থেকে ক্রোয়েশিয়াকে চাপে রাখে পর্তুগাল। কখনো রোনালদো, কখনো ব্রুনো ফার্নান্দেজ গোলের ভালো সুযোগ পেলেও ক্রোয়াট ডিফেন্ডারদের অসাধারণ পারফরমেন্সে গোল বঞ্চিত হয় পর্তুগাল। তবে দ্বিতীয়ার্ধের 53 মিনিটে ইভান পেরিসিচের গোলে লিড নেয় ক্রোয়েশিয়া। 68 মিনিটে প্লান্টি গোলে পর্তুগালকে সমতায় ফেরান রোনালদো। ইনজুরি টাইমে গনসালো রামোসের গোলে এগিয়ে যায় পর্তুগাল। শেষ মুহূর্তে ক্রোয়েশিয়া জালের দেখা পেলেও ভিআর এর সিদ্ধান্তে সেই গোল বাতিল হয়। তাতেই শেষ হয়ে যায় মদ্রিজের বিশ্বকাপ অভিযান। শেষ পর্যন্ত শেষ ষোলোতে ওঠার আনন্দে মাতে পর্তুগিজরা। বিদায় নেয় ক্রোয়েশিয়া। শুক্রবার সকালে আলজেরিয়াকে 2-0 গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। গত 3 আসরেও সুইজারল্যান্ড শেষ ষোলোতে গিয়েছিল। এছাড়া রাত 12টায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া মিশো। নক আউট পর্বের এই রোমান্স আরও বহুগুণ বাড়িয়ে দিতে ভোর 4টায় মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ ষোলোতে মরণ বাঁচন এই লড়াইয়ে আলবা সিলেস্তোদের বিপক্ষ কেপ ভার্দে। লিওনেল মেসির জাদুকরী ফুটবল আর আকাশী সাদাদের চিরচেনা আক্রমণাত্মক রূপ দেখতে ভোর রাত থেকেই চোখ থাকবে বিশ্বজুড়ে কোটি ভক্তের।
0: দেশে কর্মরত দেশি বিদেশি এয়ারলাইন্সের কর্মীদের অংশগ্রহণে শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ। ঢাকা থেকে কার্যক্রম পরিচালনাকারী 16টি এয়ারলাইন্সের অংশগ্রহণে শুরু হয় এই ফুটবল চ্যাম্পিয়নশিপ। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক আজ রাজধানীর গুলশান ইউথ ক্লাব মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন। দেশের এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিক সংগঠন এই প্রতিযোগিতার আয়োজন করেছে। নর্থ সাউন্ডে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে এখন ব্যাট করছে। আগামীকাল বাংলাদেশ সময় রাত 8টায় দ্বিতীয় দিনে খেলা শুরু হবে। সিরিজে সমতা ফিরিয়ে আনতে হলে এই টেস্টে শ্রীলঙ্কার জয় ছাড়া বিকল্প নেই। দুই ম্যাচ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ 1-0 এগিয়ে রয়েছে। নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে। আগামী রোববার লর্ডসে বাংলাদেশ সময় রাত 8:30 শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। এদিকে গতরাতে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ড 40 রানে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 169 রান করে। জবাবে দক্ষিণ আফ্রিকা নারী দল 20 ওভারে 8 উইকেটে 129 রান করতে সক্ষম হয়। আগামী সোমবার বাংলাদেশ এবং স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। হারারেতে বাংলাদেশ সময় বেলা 1:30 খেলা শুরু হবে। 9 জুলাই দুদলের মধ্যে দ্বিতীয় এবং 11 জুলাই তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এদিকে জিম্বাবুয়ের মাটিতে 3 ম্যাচের জন্য মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে ইতিমধ্যে 15 সদস্যের দলে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। একদিনের সিরিজের পর বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি আগামী 15 জুলাই বুলাওয়েতে বাংলাদেশ সময় বিকেল 4:30 অনুষ্ঠিত হবে। দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টস এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। 12-14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টগুলো আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। এতে দেশের 4,500-এর বেশি ইউনিয়নে খেলা অনুষ্ঠিত হবে। খেলাধুলার খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
2: বাংলাদেশ বেতার ঢাকা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং শুনবার জন্য। শুরুতে আমরা শুনব আমার জান আমার প্রাণ, ছায়াছবির গান, শিল্পী এসআই টুটুল।

আপনারা শুনছেন নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং। এবারের গান দিন দুনিয়ার মালিক খোদা। যুগলকণ্ঠে গিয়েছেন ইন্দ্রকিশোর ও কনক চাপা। চলচ্চিত্র বিপজ্জনক

তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে তা ভালো, আর যদি গোপনে করো এবং অভাবগ্রস্তকে দাও তবে তা আরও ভালো। আর তিনি তোমাদের কিছু কিছু পাপ মোচন করে দেন। তোমরা যা করো আল্লাহ তা সব জানেন। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কোরআন, বাংলাদেশ বেতার ঢাকা। এখন প্রচার হচ্ছে পবিত্র ঈশার নামাজের আজান।

0: بهذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেশত সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: পবিত্র ইশার নামাজের আজানের পর আবারও আমরা আমন্ত্রণ জানাচ্ছি নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া রঙে। এবারের গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন সৈয়দ আব্দুল হাদী ও তার সঙ্গীরা। চলচ্চিত্র হৃদয়ের কথা।

0: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান শস্য শ্যামল।
1: আমরা তো চাই শস্য শ্যামল মনের মতো বাংলাদেশ,
2: এই দেশেতে ফুল ও ফসল খুব ছড়াবে সুখের রেশ।
1: আমরা তো চাই এই দেশেতে কৃষির ভালো পরিবেশ,
2: ঠিক তাহলে পাবই জানি শস্য শ্যামল বাংলাদেশ।
1: এমনই শুভকামনায় শুরু করছি কৃষি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান শস্য শ্যামল।
2: ভালো ফসলের জন্য আমরা চাই ভালো পরিবেশ, যে পরিবেশ আমাদের কৃষির উন্নতিতে ভূমিকা রাখবে।
1: আর এই পরিবেশের ভালো মন্দ সম্পর্কে জানতে হলে অথবা ভালো ফসলের জন্য আমাদের কৃষির ধরনটা কেমন হলে ভালো হয়, এমন সব পরামর্শের জন্য শস্য শ্যামল অনুষ্ঠান শোনা যেতেই পারে।
2: মোট কথা, কৃষি ব্যবস্থাপনার নানা রকম বিষয় এই অনুষ্ঠানে আলোচিত হয়ে থাকে। তাই আমাদের কৃষক বন্ধুদেরকে বলব, আসুন এই অনুষ্ঠান শুনে আমরা আমাদের কৃষিকাজে মনোযোগী হই।
1: তাহলেই আমাদের কৃষিকাজ দেখবে সফলতার মুখ এবং আমরাও পাব ফসলের সুখ। আমাদের জানতে হবে কিভাবে আমরা ফসলকে সুন্দরভাবে উৎপাদন করতে পারব,
2: জানতে হবে কিভাবে সুন্দর ফসলের নিরাপত্তাকে নিশ্চিত করা যাবে, কিভাবে নিরাপদ ফসলকে আমরা আমাদের করে পেতে পারি, এ সম্পর্কেও আমাদের জ্ঞান অথবা জানাশোনা থাকতে হবে।
1: আর এ কারণে এবার সবাইকে কৃষি কথা পর্বটি মন দিয়ে শোনার অনুরোধ জানাই। তাহলে আমাদের করণীয় সম্পর্কে আমরা একটা ভালো ধারণা লাভ করতে পারব।
2: শুনব ফসল রক্ষায় জৈব ব্যবস্থাপনা, এ বিষয়ের ওপর দরকারি কিছু কথা। আর কথাগুলো বলবেন মোর্শেদ রেহানা পারভিন, মুখ্য প্রশিক্ষক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা।
3: জৈব বালাইনাশক হল উদ্ভিদ, প্রাণী, অণুজীব এবং নির্দিষ্ট কিছু প্রাকৃতিক খনিজ থেকে তৈরি পরিবেশ বান্ধব কীটনাশক, যা মানব স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর না হয়েও ফসলের ক্ষতিকর পোকা মাকড় এবং রোগবালাই নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে। এটি ক্ষতিকর রাসায়নিকের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়, যা ফসলকে পোকামাকড় ও রোগের হাত থেকে রক্ষা করে এবং একই সাথে পরিবেশ, মাটি ও মানুষের স্বাস্থ্য নিরাপদ রাখে। এটি পরিবেশ সুরক্ষায় কাজ করে, জৈব খামারগুলো কৃত্রিম রাসায়নিক পদার্থ এড়িয়ে মাটির জীব, উপকারী পোকামাকড় এবং পরাগরেণু রক্ষা করে স্বাস্থ্যকর ইকোসিস্টেম তৈরি করে। জৈব বালাইনাশক ব্যবহারে মাটির স্বাস্থ্য

0: ডিজিটাল এবং যত্নশীল পুষ্টি ব্যবস্থাপনার মাধ্যমে মাটিকে ক্ষয় করার পরিবর্তে অল্টারনেট তৈরি করে। জৈব বালাইনাশক ব্যবহার করলে রাসায়নিক কীটনাশকের সংস্পর্শ কম হয়, ফলে খামার শ্রমিক এবং ভোক্তা উভয় উপকৃত হন। খাদ্যে কোন বিষাক্ত রাসায়নিকের অবশিষ্টাংশ থাকে না। কৃষকরা কৃত্রিম কীটনাশক পরিচালনা এবং প্রয়োগের সঙ্গে সম্পর্কিত স্বাস্থ্য ঝুঁকি এড়াতে পারেন। জৈব বালাইনাশক ব্যবহার করলে উচ্চ জৈব পদার্থের উপাদান যুক্ত জৈব মাটি বেশি কার্বন সঞ্চয় করে, যা জলবায়ু পরিবর্তিত করতে প্রশমিত করতে সাহায্য করে। জৈব বালাইনাশক ব্যবহার করলে জৈব সার্টিফিকেশন প্রিমিয়াম বাজারে দরজা খুলে দেয়, যেখানে ভোক্তারা ক্রমবর্ধমান জৈব পণ্যের সন্ধান করে। এটি কৃষির লাভজনকতা উন্নত করতে পারে এবং গ্রামীণ জীবিকা নির্বাহে সাহায্য করে। জৈব বালাইনাশক মূলত প্রাকৃতিক উপাদানের উপর ভিত্তি করে কাজ করে। এগুলো প্রধানত তিন ধরনের হয়ে থাকে: উদ্ভিদজাত বালাইনাশক, অণুজীব বালাইনাশক এবং মিনারেল বা খনিজ বালাইনাশক। ফসল রক্ষায় কৃষকদের জৈব বালাইনাশক ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। কৃষক ভাইদের বুঝাতে হবে উদ্ভিজ্জ বালাইনাশক পরিবেশের কোনো ক্ষতি করে না। জৈব বালাইনাশকের প্রভাবে ক্ষতিকর পোকার বৃদ্ধি ব্যাহত হলেও উপকারী পোকামাকড়ের উপর বিরূপ প্রতিক্রিয়া নেই। মাটির অণুজীব ও কেঁচোর উপর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মাছ, পাখি, গবাদি পশুর উপর কোন বিষক্রিয়া নেই। জমিতে স্প্রে করার সঙ্গে সঙ্গে ফসল তোলা এবং ব্যবহার করা যায়। জৈব বালাইনাশকের কোন দীর্ঘমেয়াদী অবশিষ্টাংশ বিদ্যমান থাকে না বলে পরিবেশের জন্য খুবই নিরাপদ।
1: শোনা হল কৃষি কথা পর্বটি, যে কথার মাঝে ফসলের কথাই মুখ্য ছিল, উদ্দেশ্য একটাই, তা হল ফসল রক্ষা।
2: এবার গানে শুনব ঔষধি গাছের গুণাগুণ সম্পর্কে, জানলে নিশ্চয়ই আমরা উপকৃত হব সবাই। শুনব কৃষি বিষয়ক গান।
1: গানটির রচয়িতা দীন মোহাম্মদ আখন্দ, সুরকার মোহাম্মদ আসাদুজ্জামান খান, আর গানটির শিল্পী হলেন সিদ্দিকুর রহমান।

0: ঔষধি গাছের গুণাগুণ নিয়ে শোনা হল গান।
1: আর এবার জানব ফলের গুণাগুণ সম্পর্কে।
0: আমরা তো জানি তিন প্রকার ফলের সমাহারকে ত্রিফলা বলা হয়। ফল তিনটি হল আমলকি, হরিতকি আর বহেরা।
1: এবার এই ত্রিফলার কথাই শুনব নাটকীয় উপস্থাপনায়।

0: ভাইজান নাই বুঝলে একটু বাজার করনের কোন মানে আছে?
1: এতদিন পর ভাইজান আমাকে বাড়িতে আইতাছেন, তার লাগে বাজার সদাস করুম না।
0: তোমার লগে তো আমি কথাই পারুম না।
1: আচ্ছা ওই ভাইজান কখন আইবেন?
2: আলেয়া
0: ওইছে দেখছো, কইতে না কইতে ভাইজান আয় পড়ছে। আসেন ভাইজান আসেন।
2: তোমরা চারাগুলা এখানে রাখো, এই নাও তোমাকে মজুরি।
0: ভাইজান কি গাছের চারা আনছেন?
2: সব বলবো, তার আগে বলো আমার ভাগ্নে ভাগ্নি কোথায়?
0: হ্যাঁ রাতে স্কুলে গেছে ভাইজান।
2: খুব ভালো করছে, ওদের জন্য এই জামা কাপড় আর কিছু চকলেট, আর তোমাদের জন্য মিষ্টি।
0: এত সব আনার কি দরকার আছিল?
1: আমার মধ্যে আনছে গাছ আর কইতেছে এত কিছু।
0: আমার গোবারে লিচু আম জলপাই গাছের চারা আনছেন ভাইজান?
2: না, এইসব হইল ওই ত্রিফলা মানে আমলকি হরতকি বহেরা গাছের চারা।
1: এই সব গাছ দিয়ে আমি কি করুম কন? আমাকে তো আম জাম কাঁঠাল সব গাছই আছে।
2: জানি, কিন্তু এই ত্রিফলা ঔষধি গাছগুলো তোমাদের নাই, তাই এই সব গাছ নিয়ে আসছি।
0: ভাইজান ত্রিফলা ঔষধি গাছ আনছে বুঝলা তুমি মন খারাপ করতেছ?
1: না মানে আমি কইতেছিলাম।
2: আরে শোনো, এই ত্রিফলা গাছের ঔষধি গুণের কথা শুনলে মামনের মন ভালো হয়ে যাইব।
1: কোন কি
0: ভাইজান একটু বুঝাইয়া কন তো।
2: শোনো, আমলকি হরতকি বহেরা ভেষজ বিস্ময়কর ঔষধি গুণ সম্পন্ন ত্রিফলা, স্বাস্থ্য রক্ষায় যা এখনো প্রাচ্যের মেডিসিন থেকে অনেক বেশি কার্যকর। প্রবাদে আছে, যার ঘরে ত্রিফলা আছে তার মায়ের যত্নের প্রয়োজন নেই।
1: কোন কি ভাইজান?
2: শুধু তাই না, আমলকিতে রয়েছে ভিটামিন সি, যা পেয়ারার চেয়ে তিন গুণ, কাগজি লেবুর চেয়ে দশ গুণ, কমলা লেবুর চেয়ে পনেরো থেকে বিশ গুণ, আপেলের চেয়ে একশো বিশ গুণ, আমের চেয়ে চব্বিশ গুণ, কলার চেয়ে ষাট গুণ বেশি ভিটামিন সি।
1: তাই নাকি?
2: এছাড়াও আমিষ, চর্বি, ক্যালসিয়াম, লৌহ, খনিজ, শর্করা, মিনারেলস আছে আমলকিতে।
0: আমলকির এত গুণ?
2: হ্যাঁ, আর হরতকিতে রয়েছে ট্যানিন, অ্যামিনো অ্যাসিড, আর বহেরার মধ্যে অনেক যৌগ ও পুষ্টি উপাদান রয়েছে যা মানব দেহের জন্য খুবই কার্যকর।
1: তার মানে ওই আমলকি, হরতকি, বহেরা এই তিন ফল মানে ত্রিফলার অনেক ঔষধি গুণ।
2: ঠিক তাই, ত্রিফলা ডায়াবেটিক নিয়ন্ত্রণে রাখে, গ্যাস্ট্রিক সমস্যার সমাধান করে, প্রেশার নিয়ন্ত্রণ করে, কিডনি সবল রাখে, কোষ্ঠকাঠিন্য পায়েল সমস্যার সমাধান করে, লিভার ভালো রাখে, হৃদরোগ নিয়ন্ত্রণ করে, ওজন কমাতে সাহায্য করে, শ্বাসকষ্ট দূর করে, দৃষ্টিশক্তি ভালো রাখে।
0: ত্রিফলার এত গুণ, অথচ দেখছো আমরা আর কিছুই জানি না, আর জানি না বইলা ব্যবহারও করি না।
2: শুধু তোমরা নও, তোমাদের মতো অনেকেই ভেষজ ওষুধি সম্পর্কে এখনো জানে না বলেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়। আরো শোনো, আমরা যদি আমলকি, হরতকি, বহেরা এগুলো সঠিকভাবে প্রক্রিয়াজাত করে বাজারে বিক্রি করি তাহলে অধিক মুনাফা অর্জন করতে পারব।
1: ভাইজান আমি আজই আমলকি, হরতকি আর বহেরা গাছের চারা লাগাবো।
2: আর সেটাই হবে তোমার আর তোমাদের সন্তানদের সুস্থ রাখার সুন্দর ব্যবস্থা।
1: বাহ,
0: আমলকি, হরতকি, বহেরা এই তিনে হয় ত্রিফলা।
3: এবার আমাদের যাবার সময়,
4: তাই এবার শেষ কথাগুলো বলতেই হয়। আজকের এই অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন শফিকুল ইসলাম বাহার, উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা,
3: আর আমি শফিকুল ইসলাম বাহার।
4: অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন আলী আহমদ,
3: তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভিন
4: এবং শস্য শ্যামল। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
3: সবাই ভালো থাকবেন,
4: রইল শুভকামনা।
5: কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান শস্য শ্যামল শুনলেন।

0: সবকিছু করা হয়েছে আইন মন্ত্রণালয়ের থ্রুতে এবং এদেরকে পরিবেশের ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে। আমরা আশা করব যে খুব দ্রুততম সময়ের ভিতর এটা আমরা কমপ্লিট করতে পারব।
1: প্রকল্পটি বাস্তবায়নের আরেকটি দিক তুলে ধরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, 30 একর জমি ব্যবহারের বিপরীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রতি বছর প্রায় 2 কোটি টাকা ভাড়া পাবে।
2: বিদ্যুৎ যেটি উৎপাদন হবে সেটি তো আমরা কিনে নেব। দ্বিতীয়ত, টোটাল উত্তর সিটি কর্পোরেশনের যে বর্জ্য, পুরো বর্জ্যটা এখানে ইউজ হবে এবং এটার বিনিময়ে বার্ষিক ভাড়া হিসেবে 2 কোটি টাকা করে তারা দেবে।
1: নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ হলে আমিনবাজারের প্রতিদিনের বর্জ্য আর শুধু বর্জ্য থাকবে না, পরিবেশ বান্ধব প্রযুক্তির মাধ্যমে সেটি রূপ নেবে বিদ্যুতে, আর দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে যোগ করবে নতুন এক সম্ভাবনার অধ্যায়। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
3: এইচএসসি পরীক্ষা চলাকালে অপেক্ষমান অভিভাবকদের ভোগান্তি লাঘবে প্রতিটি কেন্দ্রের বাইরে বসার চেয়ার সহ অপেক্ষমান শেড ও ছাউনি স্থাপনের নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। একই সঙ্গে কেন্দ্রের বাইরের অনাকাঙ্ক্ষিত ভিড় ও শৃঙ্খলা নিয়ন্ত্রণে রোভার স্কাউট, গার্লস গাইড ও বিএনসিসির সদস্যদের নিয়োজিত করার নির্দেশও দেওয়া হয়। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও 5টি শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ সময় 139 জন হাম এবং 968 জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়।
4: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
5: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
4: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
3: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠান তেহরানে শুরু হয়েছে এবং তা আগামী 9 জুলাই শেষ হবে। আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে রাখা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজ সর্বোচ্চ নেতার মরদেহের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়া দেশটির শীর্ষ মধ্যস্থতাকারী মোহাম্মদ বাঘের গালিবাহ সহ অন্যান্য কর্মকর্তারাও শ্রদ্ধা জানান। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বাংলাদেশ, ইরাক, আফগানিস্তান, পাকিস্তান সহ 100টিরও বেশি দেশের শীর্ষ কর্মকর্তাগণ খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন। সাবেক সর্বোচ্চ নেতার অন্ত্যেষ্টিক্রিয়া 2 কোটিরও বেশি লোক অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। আয়াতুল্লাহ আলী খামেনিকে তার জন্মশহর মাসহাদে দাফন করা হবে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রথম দিকে খামেনি নিহত হন। এদিকে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে গতকাল তেহরানে পৌঁছান জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রম। তিনি আজ ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবার সঙ্গে বৈঠককালে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। স্পিকার জাতীয় শোক চলাকালে বাংলাদেশ সরকার, জনগণ ও ভ্রাতৃপ্রতিম ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় উপস্থিত হওয়ায় হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম ও বাংলাদেশের প্রতিনিধি দলকে স্বাগত জানান ইরানের স্পিকার। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে আজ একটি যাত্রীবাহী বাস গভীর গিরিখাতে পড়ে গিয়ে অন্তত 40 জন নিহত ও 8 জন আহত হয়েছে। জোব জেলার জরুরি কেন্দ্রের প্রধান সানাউল্লাহ শেরানি জানান, কোয়েটা থেকে পেশোয়ারগামী একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস পার্বত্য দানাসার এলাকায় একটি গিরিখাতে পড়ে যায়। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলে স্পেন, পর্তুগাল ও সুইজারল্যান্ড তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করে শেষ ষোলো নিশ্চিত করেছে। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত খেলায় স্পেন 3-0 গোলে অস্ট্রিয়াকে এবং টরেন্টোতে অনুষ্ঠিত ম্যাচে পর্তুগাল 2-1 গোলে ক্রোয়েশিয়াকে পরাজিত করে। এছাড়া ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে 2-0 গোলে সহজ জয় পায় সুইজারল্যান্ড। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: লস অ্যাঞ্জেলেসে শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্পেনের দখলে। প্রথম গোলটি রেফারি বাতিল করলেও স্পেন তাদের প্রাপ্য গোলটি পায় 36 মিনিটে। দলকে এগিয়ে দেন মার্ক মিকেল উইয়ারসাবাল। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় স্পেন। 66 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার পেড্রো পোড়ো। জোড়া গোলের মাধ্যমে 1986 সালের পর বিশ্বকাপের নকআউট পর্বে এক ম্যাচে 2 গোল করা স্পেনের প্রথম ফুটবলার হলেন উইয়ারসাবাল। পুরো ম্যাচই ছিল স্পেনের একচ্ছত্র আধিপত্য। 3-0 গোলের দাপুটে জয়ে 2010 সালের ফাইনালের পর প্রথমবার বিশ্বকাপের নকআউট ম্যাচ জিতে আত্মবিশ্বাস নিয়ে পরের ধাপে উঠল স্পেন। এদিকে ভোর রাতে ক্রোয়েশিয়াকে 2-1 গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে পর্তুগাল। টরেন্টোতে শুরু থেকে ক্রোয়েশিয়াকে চাপে রাখে পর্তুগাল। কখনো রোনালদো, কখনো ব্রুনো ফার্নান্দেজ গোলের ভালো সুযোগ পেলেও ক্রোয়াট ডিফেন্ডারদের অসাধারণ পারফরমেন্সে গোল বঞ্চিত হয় পর্তুগাল। তবে দ্বিতীয়ার্ধের 53 মিনিটে ইভান পেরিসিচের গোলে লিড নেয় ক্রোয়েশিয়া। 68 মিনিটে পেনাল্টি গোলে পর্তুগালকে সমতায় ফেরান রোনালদো। ইনজুরি টাইমে গনসালো রামোসের গোলে এগিয়ে যায় পর্তুগাল। শেষ মুহূর্তে ক্রোয়েশিয়া জালের দেখা পেলেও ভিআর এর সিদ্ধান্তে সেই গোল বাতিল হয়। তাতেই শেষ হয়ে যায় মদ্রিদের বিশ্বকাপ অভিযান। শেষ পর্যন্ত শেষ ষোলোতে ওঠার আনন্দে মাতে পর্তুগিজরা। বিদায় নেয় ক্রোয়েশিয়া। শুক্রবার সকালে আলজেরিয়াকে 2-0 গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। গত 3 আসরেও সুইজারল্যান্ড শেষ ষোলোতে গিয়েছিল। এছাড়া রাত 12:00 মুখোমুখি হবে অস্ট্রেলিয়া মিশন। নক আউট পর্বের এই রোমান্স আরও বহুগুণ বাড়িয়ে দিতে ভোর 4:00 মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ ষোলোতে মরণ বাঁচন এই লড়াইয়ে আলবা সিলেস্তোদের বিপক্ষ কেপ ভার্দে। লিওনেল মেসির জাদুকরী ফুটবল আর আকাশি সাদাদের চিরচেনা আক্রমণাত্মক রূপ দেখতে ভোর রাত থেকে চোখ থাকবে বিশ্বজুড়ে কোটি ভক্তের। নেক্সট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিম বঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ সভা আগামীকাল রাজধানীতে। প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের দায়িত্বশীলতার উপর, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী। জ্বালানি তেলের দাম ধাপে ধাপে কমাবে সরকার, জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন উপলক্ষে সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতা শুরু তেহরানে। অংশ নিচ্ছেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রতিনিধি। পাকিস্তানের যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত অন্তত 40। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে রাত 12:00 অস্ট্রেলিয়া মিশরের এবং ভোর 4:00 আর্জেন্টিনা কেপ ভার্দের মোকাবেলা করবে। খবর শেষ হলো।
2: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম। পড়ছি আমি জান্নাতুল মাওয়া। বিদ্রোহ, প্রেম, বিরহ ও তারুণ্যের কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের এক অবিস্মরণীয় নাম। বাংলাদেশের সঙ্গে নিবিড় বন্ধনকে স্মরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান গত 25 মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্ম জয়ন্তীর অনুষ্ঠানে 25 মে 2026 থেকে 25 মে 2027 পর্যন্ত এক বছরকে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করেছিলেন। গতকাল রাজধানী থেকে এক জুম প্ল্যাটফর্মের মাধ্যমে এই ঘোষণার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। নজরুল বর্ষ 2026-27 আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে দেশের 64 জেলা এবং নির্বাচিত 64 উপজেলায় একযোগে এই কর্মসূচি পালনের শুভ সূচনা করা হল। অনুষ্ঠানে রাখা বক্তব্যে তারেক রহমান বিদ্রোহী কবির স্মৃতি বিজড়িত ত্রিশালকে নজরুল সিটি ঘোষণার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। একই সঙ্গে জাতীয় কবির সৃষ্টি ও জীবন দর্শন কেবল সরকারি দপ্তরের চার দেয়ালের আনুষ্ঠানিকতায় আবদ্ধ না রেখে দেশের প্রতিটি ঘরে এবং নতুন প্রজন্মের মননে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। তারেক রহমান তার বক্তব্যে বলেন, পরাধীন জাতির ভাগ্যাকাশে কবি নজরুলের আবির্ভাব ছিল আলোকবর্তিকার মতো। অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুপ্রেরণা আজও তার সৃষ্টি থেকে পাওয়া যায়। প্রধানমন্ত্রী বলেন, শুধু অতীত নয়, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছেও নজরুল সমান প্রাসঙ্গিক। এ কারণে জাতীয় কবির জীবন ও কর্মের সঙ্গে সাধারণ মানুষ, বিশেষ করে নতুন প্রজন্মের সম্পর্ক আরও গভীর ও নিবিড় করতে বছরব্যাপী নজরুল বর্ষ পালনের উদ্যোগ নেওয়া হচ্ছে। কবির নজরুলের আদর্শকে একটি গণতান্ত্রিক ও মানবিক সমাজ বিনির্মাণে অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে করেন বর্তমান সরকার। প্রধানমন্ত্রী ঔপনিবেশিক শাসন ও সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে তার লেখনীকে ধারালো অস্ত্র হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, পরাধীনতা, জুলুম, নির্যাতন, শোষণ, অসাম্য, বৈষম্য, কুসংস্কার তথা যা কিছু অন্যায়, অবিচার ও অসুন্দর, তার বিরুদ্ধে কবির কলম ছিল শানিত অস্ত্র। তার প্রাসঙ্গিকতা ও প্রয়োজন ফুরানোর নয়। কাজী নজরুলকে একজন ক্ষণজন্মা ব্যক্তিত্ব আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি এদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তার জন্ম বাংলাদেশের ভূখণ্ডে না হলেও তার হৃদয় জুড়ে ছিল সমগ্র বাংলাদেশ, আর বাংলাদেশের মানুষও তাকে হৃদয় দিয়ে ভালোবেসেছে। 1914 সালে কিশোর বয়সে নজরুল প্রথমবার ময়মনসিংহে ত্রিশালে এসেছিলেন। তিনি তার প্রত্যয়ী ও বলিষ্ঠ লেখনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে মুক্তি সংগ্রামে অনুপ্রাণিত ও উদ্দীপ্ত করেছেন। মহান মুক্তিযুদ্ধ ছাড়াও দেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামে নজরুলের কবিতা ও গান ছিল অনুপ্রেরণার শক্তিশালী উৎস। 1972 সালের 24 মে কবি কাজী নজরুলকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয়। তাকে দেয়া হয় জাতীয় কবির মর্যাদা। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের জন্য 1974 সালের 9 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুলকে ডিলিট উপাধিতে ভূষিত করে। একই বছরের 21 ফেব্রুয়ারি তাকে দেয়া হয় 21শে পদক। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30 মিনিটে।
3: বাংলাদেশ বেতার ঢাকা।
4: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশাত্মবোধক গান পরদেশি বন্ধু আমার। সালাউদ্দিন খানের কণ্ঠে গানটির কথা সাজিয়েছেন ডক্টর পিয়ার মোহাম্মদ।

0: শুনলেন দেশাত্মবোধক গান।
1: সুপ্রিয় শ্রোতা, বিদায় নিচ্ছি মিডিয়াম ওয়েভের আয়োজন থেকে। আমরা মিডিয়াম ওয়েভের সমাপ্তি ঘোষণা করছি, তবে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে আপনারা শুনতে পাবেন আমাদের FM ব্যান্ড 88.1-এর নিয়মিত আয়োজন।
0: FM 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন NHK জাপান বাংলা বিভাগের অনুষ্ঠান, যা রিলে করে শোনানো হচ্ছে।

0: শুনলেন দেশাত্মবোধক গান।
1: সুপ্রিয় শ্রোতা, বিদায় নিচ্ছি মিডিয়াম ওয়েভের আয়োজন থেকে। আমরা মিডিয়াম ওয়েভের সমাপ্তি ঘোষণা করছি, তবে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে আপনারা শুনতে পাবেন আমাদের FM ব্যান্ড 88.1-এর নিয়মিত আয়োজন।
0: FM 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন NHK জাপান বাংলা বিভাগের অনুষ্ঠান, যা রিলে করে শোনানো হচ্ছে।

0: 88.8 মেগাহার্জে আপনারা শুনতে পাবেন আমাদের এফএম ব্যান্ড 88.1-এর নিয়মিত আয়োজন।
1: এফএম 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন এনএইচকে জাপান বাংলা বিভাগের অনুষ্ঠান, যা রিলে করে শোনানো হচ্ছে। শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশাত্মবোধক গান, শিল্পী প্রজ্ঞা সোম, গীতিকার অধীর কুমার দাস।

0: শুনলেন দেশাত্মবোধক গান
1: এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05 ইসলাম ও জীবন মাসালা মাসাইল ভিত্তিক বিশেষ অনুষ্ঠান বিকেল 3:30 মনীষাদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সন্ধ্যে 6:10। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান সকাল 8:30 এবং

0: বিকেল 3:05। এছাড়া আধুনিক গান শুনবেন মোহাম্মদ তোফাজ্জেল হোসেনের কণ্ঠে দুপুর 12:30 এবং শহীদুল ইসলাম রাজুর কণ্ঠে বেলা 2:40। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। এছাড়া ছায়াছবির গান শুনবেন বিকেল 4:05। রবীন্দ্রসঙ্গীত শুনবেন সমীর দাসের কণ্ঠে দুপুর 12:20 এবং বিজলি বিশ্বাসের কণ্ঠে বেলা 2:30। পল্লীগীতি শুনবেন মোহাম্মদ নাসির উদ্দিন শেখের কণ্ঠে বেলা 2:50। লোকগীতি শুনবেন মণিমালা বিশ্বাসের কণ্ঠে দুপুর 12:40। দেশাত্মবোধক গান সকাল 8:15, দুপুর 12:15, রাত 8:55 এবং রাত 9:20। এছাড়া FM 88.8 MHz NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। FM ব্যান্ড 88.8 MHz বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন তেলোয়াতে কালামে পাক ও বাংলা তর্জমা।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أَلَمْ تَرَ أَنَّهُمْ فِي كُلِّ وَادٍ يَهِيمُونَ وَأَنَّهُمْ يَقُولُونَ مَا لَا يَفْعَلُونَ

0: صدق الله العظيم.
1: বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে। তুমি কি দেখো না যে তারা প্রতি ময়দানেই উদ্ভ্রান্ত হয়ে ফেরে এবং এমন কথা বলে যা তারা করে না, তবে তাদের কথা ভিন্ন যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল।
2: এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের সকল অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।